দাহুবহু মারে গেছেন যেন তিনি কগলাম সালাইনাই যিনি তিনি নিশালকামা পান্দাব টাইম ম্যানেজমেন্ট তেই মেনটেনেন্স যেন তিনি অবনন সালাইনাই যেন তিনি লাংমাব জরা বেলাই খেলাই নাকক মানি হিনে যেন সাইমানো তামিংকে জেফ্রু যিনি লংমানি জরানো যেন খাতিউনার মানিয়া এবার কেবা জরানি বিষম যেন সামু খেলাই মানিয়া আফ্রুপিয়াবা যিনি লংমা উকল উসলুই থানায় জরানি বিসিংগ যত্ন যেন মা খেলায় জরানি বিসিংগ তুমুং যেন জে খেলাইনে হিমানে আবো খেলাইয়াহিয়াকে ফিয়াবা আবো কাসলেও থাকু আবন বাকিন যেন অ জরানো যেন মেইনটেইন খেলায়ী যেন প্ল্যানিং ওয়াইজ জরানো মেইনটেইন খেলায়ী যেন মাতলাংথাই তাকবো মারিকে সিং রমদি যেন ডিসিপ্লিন রংনি কগ্রক সালায়ো জেরাই রং জেরাই রংনি সিমিনে যেন ফুরঙ্গই তো বোঝাগো ফিয়াবা যেন যেফর কিছি সাতরি থাঙ্গ আফ্রু সিনি শাক ও ডিসিপ্লিন রংন নিজের স্বাগত নেই গসিয়া আফ্রু হিংকে জেফ্রু জে জরানি নাংমানি আফ্রু যেন খেলাইথাই খেলাইমানিয়া অঙ্গই থাঙ্গ ফিয়াবা অবহাই কাইসে কইসু অবহাইবো দো যে বড় জরানো নাইসেগিয়া আনি মুচুংতই আং খেলায়ো আনি লংমাব জরা নাঙ্গিয়া হেনে ফিয়াবা জরা বেলাখিন নাংকুকমা সিনে লংমাব যেন যত্ন সাইমানো জরা তুমুন ওয়াইসা লাই থাকা আবো কিফিলব ফাইয়া জরা তৈমা হাই তৈ তুমুন তলাব কাসলেও তৈ কচকই থাকা হেঁকে আবার সাকাব কিফিলি ফাইয়া হাইন জরা লাই থাকা হেঁকে জরা কিফিলি ফাইয়া হাইয়া দে ও জরানো মেইনটেইন খেলাইনানে এবকেবা জরানো যেন যত্ন সাইমান লাইয় জরা মেইনটেইন খেলাইনানো টাইমন মেইনটেইন খেলায় টাইমন মেইনটেইন টাইমলি যে সাফানো টাইমলি খেলাইনানে নাঙ্গো হেনে জরা বেলাইন মূলা জাগান হেনে ফেবা জরা মূলা জাগান অবতো যেন সাইমানো হ্যাঁ দেবা না আবনি বিছিং ফানো জরানো ববহাই খেলায় যেন লকিও তৈনানি না আবনে তিনি কিছিসা ককলাম সালাইনাই নরকনি বখাক দিব খালাইনাই জরানো যেন ববহাই খেলায়ী তৈ তুলকাই চিনি লগেও জরানো ববহাই খেলায়ী যেন ফুনাঙ্গা হিঙ্গাই চিনি লংমা বুসকাং বখাক থাকমান বা চিনি লংমা টংথ উংনাই অবনতিন ককলাম সালাইনাই তিনি তৈ যেন যে জরা এবার যেন যে মেইনটেনেন্স খেলাইলাই টংলাইমানি সিনি টাইম মেইনটেনেন্স এবার কেবা টাইম যে শিডিউল খেলায় যে খেলায় মানে অব তুমুন মেইনটেইন খেলায় মানে হেঁকে সিনি লামাব ফিয়াবা কাইসে যোগ জালঙ্গই থাকো

0: তাকো মানে কিছু জরানো তুই জরানো মেইনটেনেন্স খাইনি অবনে এবার জরানো ববহাই খাই সামগ ফুনাই জিনে লামুন চিং সাসা খাইনি ও জরা ব ফুনানো যবন তুই নগলাম সালাইনি দিন। হ্যালো ফোন কাহাম দেখো লামসা করছি এনে তিনি সালকামা পান্দাবো জরা খাসলা বিনারকমাইয়া হ্যাঁ দিবানা জরা জরা জন্য গবাং মা আনে ফুরঙ্গ জরা জন্য গবাং মা স্রং মংরিউ তবু ফানো ওয়াইসেউ জরা কাসলে উই থাঙো অবনতি তামো সামনে বুঝো
1: জরা লাই থাকে আবো ছিনা না থাকো সালাম আগে রকম জরা নি বিশিং ফ্লাই আগে ও সময় বাসে তামে বাসে খানা তো এনে সাজং হাইতা হুম হুম আও কুঙ্কিলা বয় সময় মন পুঙ্গ ফাগুন নি পিলা রকম খানা তো কইতং তাও কল ফুয়া রক বারে নিয়ে ফলক থাকে আবো তার মুঙ্গ তাও কুঙ্কাঙ্গ খানা তো লিয়া মাইতা যতন জরা তো হইছে নি পরিণাম করে রং ফ্লাই বিশেষ থাকে রং জরা পরিণাম নি জরা ইংরেজি ভাষা মানে সময় জলস্রোত কেউ জন অপেক্ষা করে না হাইনে সময় বেজরা সঙ্গে নাচিয়া সারি ফিরি মা গলি মেনটেন খাই মা নাইজা তুই ওয়াইসে তলা নংখরি থাকে সাকাত পাই নংখরি পাইয়া ও সিঙ্গলা যখন থাকে পোগলানি সেই পোগলাবো তখন মিয়া আবহিনে সঙ্গ জরানো মেনটেন খাইনি নিজে নি সাক ব্যক্তি থানি বিশেষ খাইনে সঙ্গাবো একদম নজর না নাইতা তার মানে ন সঙ্গ আর সময় মেনটেন খাই থাং মানে সময় সঙ্গ মেনটেন খাই মিয়াকে সিনি সামুং জেফর মানে উকুল কলাই থানাই আবহিনে সঙ্গ জরানো যতন যতদিন চলে থাকে পৃথিবী নজন দি নজমান নাই জরান দি
0: ইউতা বেলাখিনে হামবাই জরা জরানো যেন সানানি থাকে যেন চিনি বাকি যতনি বাকি ন টুয়েন্টি ফোর আওয়ার্স কেবনি বাকি গবাং এবা কিচাইয়া ফিয়াবা অবনো সাবো ববহাই খেলায়ী মেনটেন খেলায়ী ববহাই খেলায়ী মেনটেনেন্স খেলায়ী অবনো বড় বসকাঙ্গো বংনি লংমাবো বড়ক মেনটেন খেলায়ী বসকাঙ্গো আগো আবো জানি যাই আগো হাইয়া দিবে না। হ্যালো ককরে গরঙ্গিমালিয়া চৌই থাকা হ্যালো তখনও লামসগ বেলাখিন খুলমু ইয়াফার দে হামবাই হ্যাঁ খনাই দো তা হোক রে হ্যাঁ খনাই দো খনাই দো খনাই দো
2: অবস্থা আগে জরা মতো করি আগে বলম করি আগে পাহাড় করি আগে কিসা তুই করি আগে ওয়ার্কি বাবু করি এই জরা।

0: উচিত তো উনকা নষ্ট থাক আবু তো বড় বলো খাই আবু জ্বরা জ্বরা নখ প্রকৃতি নষ্ট সে তো কিন্তু সমাজ সে দরকার চিনি সোসাইটি চিনি প্রত্যেক দিন দেখি জ্বরা প্রত্যেক দিন সময় অন্য খুব চিনি জ্বরা দরকার জ্বরা ক্রিকে জ্বরা ন মতে যা সামুটাই খাতে জ্বরা তো আবু তো জিনি ক্ষতি নিজেই কম আবাউনি জ্বরা অনেক দরকার জ্বরা রমজি আপনি জোর জন সাই মানে যে জ্বরা মতে পয়সা নেই জ্বরা মতে ডাক্তার অসুখ চিকিৎসা খাই খানা জ্বরের মধ্যে ডেলিভার সময় মতো খাই না শরীর অংশ জ্বর মূল্য এমনভাবে জ্বরা তিনি লোক কথা বৈঠক তারপর সমুদ্র সমুদ্রী কখনো তাই এরকম পাই তিনি দিন তিন দিন তিনি তিনটি তিন দিন কাহাম তিনি একমুখী আসুন কারণে তিনি তিনে আং সামনো টানে টানে কে আজ সামনো তিনি খাইনে খানা খাইনি সামনে খাইনি আমি তো আবো আমি মা মা তিনি জ্বর লাগে হুম
1: হুম
0: হুম খাই যেত না
1: আবো না
0: হ্যাঁ আই গেল আবো না সেই সিমিন পরিণাম কম কম কম নগর জ্বর মতে বিজি তোর না লগন বয় মতে বন খাই না জ্বর মতে বন বিজি চাকরি ম পাই গেল পার পাই গেল বা ও মুক্তি পাই গেল জ্বর মতে বিজি চাকরি নেই যে কোনো গীতি সামুতানি জ্বর মতে বিনি মানি কেন মগরাম কেন বিনি শাক সবজি কেন আনতুন মাইক বন আনতুন প্রত্যেকটি জ্বর মতে জ্বর আবার জ্বর মতে খাই না অসময় ধরে কার্তিক মাসে পা শেষ বর্ষ কাবো হা আমরা মা হলাম খাবো বলে সময় সময় তো জ্বর মত মনে মাইতে বন জ্বর মত মনে পরিচয় ডাকে তো বন মত মনে টাঙার নাম পরিচয় ডাকে না সামান্য কিছু জ্বর নিচ্ছে সারা জ্বর খাই না জ্বর খাই না যৌবন কাম ধর্ম অত কাম মুখ্য অর্থাৎ যৌবন সময় সামুটা অর্থ উপার্জন খাইনি জ্বর লাগে দেখলো হা খাই সে হা খাই আপনি কিছু লাভ করে আপনি জ্বর মধ্যে খাই নাগ জ্বর মধ্যে থানা নগ আর হামবাই
1: বেলাখানে হামবাই আও যতন সাই মানো জরানো জিনিস বাকে ইম্পর্টেন্ট ফেবার জরানো সুন বেলাই খালাই গবাং কো খালাই মিস ইউজ খালাই লাই ফেবা জং জরানো সই সই খালাই জং ইউজ খালাই নানে রিয়া কো তাবুক ফানো হ্যালো জে বরক জরানো ইউজ খালাই নানে রঙ্গ বিনি লাংমাবো আবরংনি লাংমানো জং সাজাং উই জরাবাই মজাঙ্গাই থাঙ্গো হ্যালো
2: ফুঙ্কাহামাও
1: জরানো তৈ গবাং মা কলাম সালাই গা আগে নি জরা রাগ তখন তিনি হাইন হাইতে ওইসা জরানো তৈন কলাম সালাই দো হাইতে না তো কতাল জরানো তৈ তাম ওয়ান শুক মং তো
2: জরা তো আবো কাইসা চিনি লাংমাবো খাজাক নুই দম কেবফানো আবার জরানো নারগি তো নিমাইয়া তাই জরানো পাইবো মাইয়া আপনার চিনি যে লাংমাব জরানো সামু ফোনাঙানি নাম চিনি নুকুঙ্গ তাবো সামু খাইখানি থুন চেরাইখানের পরীক্ষানি থুন ও জরাবো জন আর সামু ফোনাঙান যে চিনি নুকুঙ্গ কয়টাও জন মাইসানাই কয়টাও থাই কয়টাও আনি সামুগ এঙ্গে সাই কয়টাও পরীক্ষা সানাই কয়টাও

0: አቡ ሀይሮክ ስቴብል አቡ ሀይሮክ ስናም ደግያ ፈርሶ ኩሶሮ ክላያቲ ታም ከይባ አቡ ሀይ ክላጀ ዲኒ ዞራኖ ስንፈኪጀ ታምጎ ፈንግመናን ዊ
1: አው
0: ሰን ሲኒ ኖጎ ማይቻናኒ ኩንፍሩ ዞራ አቡ ካዛክ ትሪ ኩንፍሩ ከይባ ታክቲ ፈንግ ኢተና ኩንፍሩ ከ ለው ኢፎን ታንጋ አፕቲ ሀይ ጋይ አቡ ሩሴረ ጓቡኑታ ኮጃው ቦሮ ፓሳ ናይ ኮጃው ፖሪ ናይ ኮጃው ስኩል ታናይ আবো হেরো বড় খাজাক মেকা গাই আবো সাইমালি ইয়া জরাবো থমং থমং বড় গাবো লেউই ফোন থাকা গাই ইয়া লেউই থাঙ্গে বিনা জরা আর ও বখাজাকে থাংপাইখা আবো কানি গাচাম সামুং খাইনি বিনে আবো গেবলেন থাকা আপি হাই গাই কোচং আবো ন যে জরা অকরা চাকরা সামুং দানাই ফোন কা হরগো কুনফুরকে কক সালাইমাং সালাইমাং ফানো আবো জরা বুফ্রু পাইছং সাইমিয়া হরফুই থাংলাই গাবো থোনানি লেউই থাংমানি বাগৈ বাসাইমি ফুঙ দই আপিং থাং গে মোবাইল ফোন নাইখা বা খেলা ফোন নাইখা আপে হেরো গাই লেউই থিং দিবা আংকা চিনি জে জরা খাজা খংকাই কইতাও নিনি থোনাই কইতাও পাতা নাই কইতাও নিনি সামগো ইংলিশ নাই আবো হেরো খাজা খং কাহামতা তাই জেন জরানি বিসিং চিনি সামগো চিনি লামমানি সামগো জেন থানা না জরা লাই থাং জেতে মুসা খানিয়া করে নিনি যে খাইতেন জরানি বিসিং রমনা নাঙ্গো জরানি বিসিং খাইয় নাঙ্গো এই আনে জরা থাঙি টঙ্কা আং ও জরানি বিসিং ন আনে ও সামু খাইয় নাই অল আঙাবো কেবলে থানাই আবহাই দাবো জেফর ও সেরের পরি আবো ডাক্তি পরি পাই আংকে বিনি জরানি বিসিং বিনি সেবক হামনা নামো সেফ দো জেফর ও বিনি যে অমর পাই থাকে জরা লাই থাকে আপ্রো তাই সেফ করি কে আপতো কাইসে খাজাক টংকলাই অমরনি আবো হাই সামুদাং মানে ও মাইবনা রোগ আবো হাই রোগ যত খাজাক দো ও জরানি বিসং বরকানি মাইরক খামনাই তাই অব তৈরক তো টঙ্গ থানাই ন
1: আও আও তো বেলা কিনা।

তিনি চা শাল, তালটুক, তাল নিয়ে শাল, থাম শালমারি, চিবড়িরা থামসিপা ত্রিপুরা বেশি, জোলাই তাল নিয়ে শাল, নৈচি বা শালমারি, নৈ সাই নৈচি দক ইংরেজি বেশি, নরখনাই তঙ হাইনু খরাং পান্দা সঙ্কুবুনি শাল নিহাই তিনি বহাইন কক কাহাম খানামানি বিশিংতই সিনি সঙ্গ পান্দানো সং তিনি জেংলাইওয়ান সঙ্গ কক কাহাম খানালায়ন গান্ধীজি সাই কলাংমানি থাইজা থাইনি কক কাহামনো কক ব্রবায়।

গান্ধীজি সৌকলাংখা নরক কথাং বাচিউই টং না খে অবহাইকে ন বাচিউই টং দি খনা ন আনি লংমানি পাইথাক সাল হনে তৈ সিরংমুং স

이생어 저러워증 탄라연에 지니디니니 하윤이 거랑 반다니 증 이벤 수업다 대박해봐 디니니 어 살노력사와 디니 꼭다자 타이니 샤워네 대 탕나이 저라라고 디니니 어 살노력사와 디니 디니니 살노 보일라 테스트유 니 제레 아세마니 살 히니 바팔라 자가요 정어때 চিনি যে বারো থাকতর কাশকু বরক সুমাই মানে সাল হেনব সাজাগে দো আপনারিব তিনি ভারতনি ইনসেটু চিনি নখাব বিশারি মানে সাল হেনব সাজাগে দো হাইকে তিনি সাল থানায় বিশিরগ লাই থাকজাক জরাবো ববহাই ইম্পর্টেন্ট এবার মোলা যা দো অবকি জানাই নেলাইয়ানে 1978 বিসিও কলকাতানি ডক্টর সুভাষ মুখার্জী সাক্ষাৎ মুংবাই ভারত পুইলা তে হায়ুং গনাঙ্গই রেমনই টেস্ট টিউব চেরাই পুইলা তিনি সালনো আসেমানে সাল হিনে সাকলাই জাগে দো তে 2007 বিসিও পুইলা বরই কাসকো হিনে ভারত হাগতর সমাইতামনি সাল হিনেব তিনি সাল সাজাগে দো অবহাইন তেগাইসা 2022 বিসিওব তিনি হাই সালন চিনি তাবুকনি বরম গনাং কাসকো দ্রৌপদী মুর্মুনি সমাইতামনি সাল হিনে সাজাগে দো 1977 নিসিমি ভারত তিনি সাল কাশকরণে সুমাই তামানে সাল হেনে সাজাগে ভাই তে ব্রিটিশ ভারতনি অবহাই জিম করবেট বখরকসা তংখর শিকরং বিনি তিনি আজাইমানে সাল 1875 বিসিবন তিনি হাই সাল ব অহায়ঙ্গ আচাই ভাই তে 2021 বিসিব তিনি হাই সাল ন খরকসা বেলেখিন দফা হামগ্রাই খাইনাই বরম গনাং ফুলম দেবী দিল্লি বথারজাকমানি সাল হিনব সাজাগে দো তিনি অ সাল 1763 ওয়েস্ট বেঙ্গল মির্জাফর তিনি নবাবুমানি সাল

হেনিব সাজাগাই দিত তে 1894 বিশিব চীন তে জাপানে বিশিঙ্গ চবা নাংলাইমানে সাল হেনিব সাজাগাই দো হাইকে আসু জরা নরক খানাবাইকে চিনি তিনি সাল নরকসাওই কক থাইসা থাইনি অজরাবো থাংলাইয়ানে সালকামাপ যিনি সাক হামক্রাইনি কক সাক হামক্রাইও যেন তিনি ককলাম সালাইনি এপেন্ডিক্স নতুই ফিয়াবা অবনী সয়ম এপেন্ডিসাইটিস সে এবার এপেন্ডেক্টমি যিনি সাকনি বিশিঙ্গ এপেন্ডিক্স হিনে কাইসা বে মানি দো অবনো হামিয়াঙ্গ এবার অব তরমানি তরি যে যেন জালমানি আবনি বাকি যেন চিকিৎসা খালায় এপেন্ডিক্স হিনো যেন ব যতনি বসকাঙ্গ সিনেম মানি দো অমো কাইসা বহকনি বেমার ওয়াইসেও যেন বহক সাবই সাকামনগ থাংলায় গামিয়াম সাইড গবং খাইনগ অব থাকল সাক নাইকল নাইরক মূসা খালাইমানিয়া সানি ন গতর পাতি মঙ্গ গলগে থাকমানি নুকজাগে থাঙ্গো আজরাও নুখুঙ্গ বেলেখিনে ওয়ানামা সিনজা ফেরাং ককজাগে থাঙ্গো আথানি যেন সাক নাইকল নাইরক নাজরা বেলাইনানি জেংলায়ো তামহিংকে গিজা গিজা বহক রক সাপুরু যেন সাক নাঙিয়া তংমা বাকি সে অবহাই পাতিম পাতিবো আবনি বাকিন যেন সাক নাইকল নানি নাঙ অম একচুয়ালি বহক বিশিঙ্গ কাইসা ইয়াসিহাই এপেন্ডিক্স দো যতনি ন অব দো অব জেফ্রু ফুলিউই থাঙ্গ এবার তরি থাঙ্গ আফ্রু ন এপেন্ডিসাইটিস বেরাম অঙ্গ হিনজাগৈ দো অ বেমার ছেলা রোগনি বিশিঙ্গন গবং কুখাই নুকজাগো উমর বিশি সিনি সিমি থামসি জরাও গবং কুখাই নুকজাগো আবনি গাড়িব অবনি সৈতেব উমর কতরব নুকজাগো ফিয়াবা অ উমরনি বিশিঙ্গ হিঙ্গে গবং কুক খলাই অ বেমার নুকজাগানি নুগো বুড়ি রোগনি বিশিঙ্গ অ বেমার নুকজাগিয়া ফিয়াবা দো খরকসা খরকসুনি ফিয়াবা 90% নুকজাগিয়া হিনি মানো পৈলা পৈলা অ বেমার মানজাকে নুকজাগো বহক ফুলিমা খিসে তৈথানে কেবেমু টেক্ট উংমা অ খৈথায়া উংমা খিচা খিচা লুমটুক সাতক উংমারক কবায়ক কবায়ক হাই উংমারক তেই সাক কেবল সাক ফাক সাগো ফানগ্রে হাইরক উং নুকজাগো ফিয়াবা জেফ্রু বহক সাব এপেন্ডিসাইটিস অংখে অম থাইগানা এবার তলা বখাক বহক সানানি চেংনাই অ বহক সাবই ইয়াগ্রা বখাক সানানি চেঙ্গো বহক তলানি ইয়াগ্রা বখাক বহ বড় রক বুঝি ও বাক্সা জুদা জুদা ব বড় বুঝিবই জুদা জুদা ব উঙ্গুই মানো বড় রকনি যে ইমিউনিটি সিস্টেম এবং বড়কনি যে লাইফ স্টাইল অবনি বিশিঙ্গব অবনি জুদা জুদা বহক সামুং নুকজাগি মানো তব অ বেমার উংখাহিঙেকে ইয়াগ্রা ফাইসিংনি বহক যেতে খেব সানাই অব কমন সিমটম জরা দংসানি সাক নাইকল জায়গাকে এপেন্ডিক্স ফাতি রগ থাঙ্গাই মানো তে কতর বেমার বাই গফান জাগাইব থাঙ্গাই মানো তুমুন অব অপারেশন রক খাইসলাবই মানিয়ার হিঙ্গে কতর বেমারনি ফাইসিঙ্গ থাংমানি বা গিরিমা সিনচা বেমারনি ফাইসিঙ্গ উঙ্গুই থাংমানিব নজাগ ও বেমার অংখে চাথানি কিসা বাছি উইব চানানি নাংনাই রমদি ময়দানি মানে চায়াবই গমনি আতারক চাকাহিয়াঙ্গে চাকুকাই থগে বা বুফামনি মানে চায়া তঙ্কাইঙ্গে যতনি চাকুগো তে তাবুক তো হাতি রক গবং চামুং কতাল কতাল মাকা আবরক যে ডক্টর সাক নাইকল নাইরক সাব বরক যেতে খে তংনানি সাব আতে খে তঙ্কাইঙ্গে বেলেখেন চাকুনাইতে ফেকজাঙ্গে মানেরক ফাস্ট ফুড রক বাই চালই তঙ্কা হিঙ্গে যতনি গাহাম কোক উংনাই হাইকে আশুক জরা নরক খনাকা চিনি তিনি সাক হাম পান্দাব এপেন্ডিক্স নতেই কক থাইসা থাইনি

কাইমানে রগই কক কিসিসা গাজর অংখা কাইসা বেলাইন কথক চামু পদ্রে পদমে খেদং এবার চামুং বিশঙ্গ ব বেলাইন পুষ্টি গনাং চামুং হই সিনি যাগ গাজর তঙ্গ ভিটামিন এ আবুনি লগে কাইসা 100 গ্রাম গাজর মানথগ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আঁশ লোহা নিকোটিন এসিড আকুরক গাজর ভিটামিন এ কবাঙ্কুক মানথংমা বাকি রাতকানা হাই তাই ক্যান্সার হাই বেমার রগ্ন কাসুনানি ফান্ড আবনু কারি বচেরাই রগ্নি মকল নুকথানি ব চুবাও গাজর সিনি মাই ও খুইতানি বেলাইখিন চুবাও তাই সিনি থৈনি কোলেস্ট্রল লগ্ন বহাইন কমি রু গাজর সিনি বখানি বেমার রগ্ন কাসু হাইনি বাকি সঙ্গ গাজর ন সাল ব্রুম ব্রুম মাইচামনি লগি সেলা টক্সিনামুই চাইমানো কে বন কাইমানি বিশিংতে সঙ্গ নগ আলাই দেখে চাইমানো তাই গবাংখে কাইখ্যাং কেবা সঙ্গ ভালোই রং পয়সা রকব আজি মানো একে বন কাইনা থাকে পুলানো তাম খাইনে নামাই পুলানো হানো চুয়াই সুবুক সুবুকে মানা গানাই তাই জে থাই সঙ্গ সাই নব আথাইও তৈ লুনানি শেপ গনাং আবহাইব নাই তাই হানো চুয়াই সুবুক সুবুকে নামানি আগুলো সঙ্গা জরাও জৈব সার রগ্রেনা নামাই তাই আবুনি আগুলো হাও সঙ্গ চকাম রক সই হানো তিয়ার খেমানানাই আবুনি আগুলো সঙ্গ গাজর বসলৈন হাও কাইসা লুন খাওই ফবইরেনা নামাই বসলৈ ফবমানি কাইসা লুন বাইতে কেসা লুন 30 সেন্টিমিটার এবার 30 সেন্টিমিটার খে চালনানি নামাই চারা আচাই ফাইমানি আগুলো সঙ্গ কাইনি চারা বাই কাইনি চারানি বিশিঙ্গ 10 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার খাইনাই চালনানি নামাই কবু অংই টংজাক কচার রক আচাই জগরং সঙ্গ ফুয়ী মা খিবিনাই টাঙি খিংকে আম হাইকে খিবিয়া হে গাজর তরথায়া এবাখে বিনি যে গ্রোথ আবো কম অঙ্গ হই সাজাগ জৈব সার নাইট্রোজেন ফসফরাস তাই পটাশ রক চাষ খাইতানি রেখাঙ্কে বেলাইন কাহাম সঙ্গ ফসল মানি মানো এবাখেবা গাজর সঙ্গ কাহামকে ফলেরই মানো গাজর বুঝলই ফপমানি তালথামনি সিমি তালব্রীনি ইয়াগুলো ন গাজর নসং নগ চামা বাড়া সঙ্গ গবাংখে কাইকে হাতিও ফালই রং পয়সা রব্ব আজি মানো গেসং আসুক জরা খানা লাইকা গাজর কাইমানো রগই কক থাইসা থাইনে

হাইনু খরঙ সঙ্গ টাবুক থাকলাইন তিন কক থুম খানানি ফাসিং তিন কক থুম পৈলাও আনি আফাও দো অতাল বসকাং সাল নৈচি স্নি সালমারি ও মোহনপুর ব্লক বাই খবজাক বিজয়নগর গ্রাম পঞ্চায়েত কতাল পাকানক ফিয়কই রেজাকায় অকতাল ভবন ফিয়ক মূনি পান্ডাও হোকবার তাই হোকবার হামক্রাই মন্ত্রী সংরক থাঙ্গই তাই কবুনি নাঙ্কুকমানী বড় রক থাঙ্গই মানজাগি বায়ানো তাই আবনো কারে কক্থুম দঙ্গ রেচামুং হামজাকায় রকনি বাকি আবংখা রেচামুং সনামুং এবার খেবা রেচামুং যে বিনি কক্তাই রক সুপুংমুং অবহাই কাসা ট্রেনিং সালবানি বাকি খ্লাইজাকা থাঙ্গি দঙ্গ দ্য আর্ট এন্ড ক্রাফ্ট অফ সং ক্রিয়েশন এন্ড মিউজিক প্রোডাকশন বিশিংতে অব অনলাইন বিশিংতে ফর্ম ফিল আপ খাইজাগৈনাই কয়লা ইয়াচাকজাগৈ দঙ্গ অ সালবানী ট্রেনিং ফাইমানজাকা হেঙ্কে নরক হাবা নগ থাঙ্গি গরঙি মানো হায়াকাবা ককদুক তৈব গরঙি মানো হায়াকাবা ইমেল তৈ ব মেল খাই নরক নরকনি কয়মুং রক রহরি মানো কয়মুং রহরনানি পাইথাক সাল অ তালনি অ জুলাই তালনি থামচি সা সালমারিনি বিশিঙ্গ নরক কয়মুং ব্লাই রহরি মানো রেচাবমুং যে সনামনা গরং এবা কম্পোজ খাইনা গরং বরক থাঙ্গিনাই মালাই মানো ওখাই থাঙ্গি মালাইনানি জরা সাকলাই জাকা ফুংনি দামচি সানিসিমি সারিকনি দামবা এবা এগারোটানিসিমি পাঁচটানি বিশিঙ্গ থাঙ্গি হাবানগ থাঙ্গি নরক মালাইনাই মানো হাবানক ওখাই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট নজরুল কলাক্ষেত্র কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা তাই পিন নম্বর 799007 তাই তুমুং ইমেল নি বিশিংতে নরক গরং হরনা মচুং তংখাঙ্কে নরক টাইপ খাইমানো tfti.icatripura@gmail.com ও অজাগাও নরক ইমেল খাইমানো তুমুং ককদুক নি বিশিংতে নরক গরং হরনা মচুং তংখাঙ্কে ককদুক বাইব গরং ইমানো আবনি বাকে ককদুক নাম্বার সাজাক্ষা 0381-2300-595 হাইন হাইতে সাকলাই রেফির 0381-2300-595 অকক দুক নাম্বার নিবিশিং দিব হাইব হাইন নরক গরং হরে মানো

0: লাইকে হায়ুনি খরঙ্গ সঙ্গাচক জেরা খেনা লাইকা তিনি কক থুম তাবু খেনালায়ন সেবক বরক তেলাংমানি কক ত্রিপুরা হাইকোর্ট নিবিসিংহ জুনিয়র এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আচুক থায়ো বরক কিসা সুবুং জাকনাই বেবাগৈ বুক চা আচুক থাই দঙ্গ চিবরি অবনি বাকৈ রংমারি সাকলাই জাকা জেসা গসিজাক ইউনিভার্সিটি নি গ্রেজুয়েট তাই লগি কম্পিউটার গ্রং আবহাই সার্টিফিকেট রক টংনা নাংনাই তাই আবনো কারে টাইপ নি স্পিড 40 এবা ব্রিজি স্পিড টংনা নাংনাই হিনি ব সাকলাই জাকা উমরংনা নাংনাই 18 নিসিমি 40 উমরনি বিশিঙ্গ তাই এস টি এস সি রং বাকে হিংকে 45 নি বিশিঙ্গ পানো চৌগান হিব সাকলাই জাকা আবনো কারে অবনো কিতিংগী বিনি রাংমারি এবা খেবা বিনি যে দরমাই রাজাগান পে মেট্রিক লেভেল 7 ন রক্সাউইনে 21,400 খ্লাইনাই তাল রাজাগনাই অবনি কয়লাই রানী পাইথাক সালমারি ও বস্কাং অগাস্টালনি সাল সি সালমারিনী বিশিঙ্গ অনলাইন বিশিংটি ফর্ম ফিল আপ খাইনি বাকি সাকলাই জাকা তাই আবনু কারি হেন হাইকোর্টনি ত্রিপুরা হাইকোর্টনি বিশিঙ্গনা তাই কেসিয়া আচক থাইনি বাকি বাহিনী কয়লাই আচক জাগৈ দঙ্গ অবনি মুংখা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বেবাগৈ বুক চা আচক থাই দঙ্গ খরক থামনি বাকি তাই অবনি বাকি রংমারি ইংনা নাংনাই কম্পিউটার সায়েন্স তৈ পরিজাক তাই হায়াকাবা ইনফরমেশন টেকনোলজি ও বিই খ্লাইজাক বা বিটেক খ্লাইজাক এবা খেবা এম সি এ খ্লাইজাক ইংনানি নাংনাই অবনি বাকি বহাইন উমর 18 নিসিমি 40 নি বিশিঙ্গন সাকলাইজাকা তাই এস টি এস সি রংনি বাকি 45 নি সাকলাইজাকা অব বহাইন কয়লাই রানানি পাইথাক সালমারি বিসকাং অগাস্টালনি সালচি এবার 10 August 2026 নিবিশিংন অনলাইন নিবিশিংতেই ফর্ম ফিল আপ খাইনি বাকি সাকলাই জাকা গ্যাসক জরা খানালাই কে সং সেবক বরক তালাংমানি কক একতাবক সং খানালাইন নবরতিবানি সকাংবাড়িয়া কক্তমা
1: নবরতিবানি সকাংবাড়িয়া কক্তমা ও সাকলাই জাকা আমি আসনি যে তুমারি বাই চাংমারি তমানে আর 32.0 degrees Celsius তো সাকা বকা নুকজাকা তে চাংমারি বো দো 25.4 degrees Celsius নুকজাকা তিনি ফুং জরা তে তিনি তুমারি বাই চাংমারি তঙ্গই মানো 33 degrees Celsius তে খামাব তঙ্গই মানো 25 degrees Celsius এবার 95 degrees তে সিনি নকবার তৈ হকুনি মারি দঙ্গ 92% সাকাব তে খামাব দঙ্গ 76%
0: আও হ্যাঁ আসুক যারা নবরতিবাণী কক্তমা বুখানা লাগে হ্যাঁকে তিন পান্দানো কম থেঙ্গা আং তনুজা
1: আং মামন
0: আও হ্যাঁ হায়ুনি খরাঙ্গ তাবুক খানালায়নে রচামুং গৌরাঙ্গ হরি জমাতে আনি খরাঙ্গ

আসক জরা খানাকা গরং গহরি জমতিয়া বেড়ে চাপ জাক রে চাপমং আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিন ফুংনি ককব্রক পান্ডা হায়ুনি খরং যতন দেশাহাইনু হাই ফুং গাহাম তাই খুলম বাইকা

আউতাবো হুমার কি সিং অজর বাহাই হায়ুনি খরংনি ইয়াগুলো চিনি সালকামা পান্ডাবো জং কিপলে ফাইফিকা অজর কিছি সাল লেলা মুনি ফাইসং থালাইনা লেলা মানে ইয়াগুলো হাইন হয় কক দুঃখ তুই কেরংনাই নরক বাই তিনি সালকামা পান্ডাবো জং আসক জরা সালাই দলাই মানে জরা ম্যানেজমেন্ট এবার টাইম ম্যানেজমেন্ট এবার কেবা টাইম মেনটেনেন্স খেলাই বহাই খেলাই জং সিনি সামুগ ফুনা নাং অবনতি

0: নরকনাই দং 101.6 MHz FM উজ্জয়ন্ত তিন অঙ্ক চারাং তঙ্গ নরকনি বুকক মামন ও জরাও সালকামা পান্ডানো তৈ দোলই সালকামা পান্ডাও চং কক্রাম সালাই দং জরানো চং বব হাই খেলাই সামঙ্গ ফুনাননি নাং তে এবা খেবা টাইম ম্যানেজমেন্ট ওপনতেই কক্রাম সালাই দং জরাও কক্তু ফাইজাক নাই নেলে না কক্তু স্বাগত হ্যালো
1: ম্যাডাম
0: ফুঙ্কাহাম তাকুনো লামসগো চিন তিনি সালকামা পান্ডাবো খুলুমকা
1: তিনি টপিক জরা দাহি সাকা ম্যাডাম
0: জরা না তুই জং কবাং মানো সালাকে আগিব জরা টপিক ন তেই তো পর তিনি তেওয়াইসা হাই ন হাই কতাল ওয়ান সুক মং জরা না তুই আও আও
1: সালাই নাং মানি তে সালাই জাগ ন উরাম উরাম তিনি অ্যাপ সিস্টেম একদম হাইয়া কা হামগে খের খের মরি মরি ইনকাম
0: ওয়াতি রংনি বাকে হাই নহাই তে গিজা কিছিসা জং জালং জাখো আনা
1: দানি জে বুঝি মানে টাইম টাইম সাওনতা
0: দ
1: জরা নতে সালাই মানে অব তো গলাই নাং মান সালাই কেন রক গে জরা গে সং সাই মানো সম্পদ কাইসা নি বিসিং বব কাইসা সম্পদ নি আঙ্কে খাতংতা সম্পদ সেও জরা তিনি সে আর সম্পদ ন সং বাহাইকে ইউটিলাইজ হয় নাই বাহাইকে চ সামগ চাপা নাই আপন বুদ্ধি মানি সামগ যে বরক সময় ন ঠিক ঠিক

0: ਉਸ ਖਾਈ ਨਾ ਰੰਗੋ ਜੋਰਾ ਨੋ ਸੰ ਜੋਰਾ ਨੋ ਅਬ ਖਾਈ ਮਨੋ ਬੋਨੋ ਸਕਸੈਸ ਰੰਗ ਮਨੀ ਨੁਕਤਾ ਬੋਰ ਫਲ ਕਤੋ ਦੁਨੀਆ ਵੋ ਜਰਾ ਸਕਸੈਸ ਮੈ ਰੋ ਸਕਸੈਸ ਸਕਸੈਸਫੁਲ ਨੈ ਰੋ ਬੋ ਮੀ ਲੰਗ ਮਨੋ ਸੰ ਨਾਚਿੰਗ ਨੈ ਬੋਰ ਬਲਾਇ ਕੇ ਜੋਰਾ ਨੋ ਨਾਚਿਗੀ ਜੋਰਾ ਬਈ ਅਬ ਖਾਈ ਬੋਰ ਸਾਮ ਤੰਗ ਮਨੀ ਸੰ ਨੁਕੋ ਗੋਰੀ ਨੋ ਨਾਚਿਗੀ ਨੈ ਕੇ ਬੋ ਬਾਥਾ ਗਿਆ ਹੈ ਦੀਵਾ ਮੈਡਮ ਕੇ ਬਸ ਸੰ ਕੇ ਬਾਥਾ ਗੋ ଜରା ବାଥା ଗିଅ ସେ ବାଥା ଗୋ ହେଇଯିବା ତୁମା ବାଥାକୁ ମଲେ ଲାଓ ସବୁ ଆ ଜରାନ ସେ ବୋ ଭାଇ ସେ ତାଲ ମିଲି ହୋଇ ଖାବରୁ ମୁଇ ସଲିମାନ କେନ ସେ ଲାଙ୍ଗମାବୁ ସସଲ ଟଙ୍ଗଟା ସେ ଜରାନ ବାଙ୍ଗଜାକମା ନିବୁ ନବୁ ମ୍ୟାଡ଼ାମ ହେଇଯିବା ଜରାନ ସେ ବେଲାଇ ବାଙ୍ଗଜାକ ବା ବସର କଲମା ନେଇ ଖେଳି ହେଇଯିବା ସବୁ ଜନ୍ତା ବା ସାମ ଖେଳି ଆସେ ନା
1: তাকো সামহাই জরা যেন কেব পারফেক্ট ইয়া ফিয়াবা যেন জেস মানসক সাকনো পারফেক্ট খাইনি বোখাগো খাসি কাহিনে বেলেখিন চাকক নাই যেন জরা কাইসা এবকাবা দামসা জরাও যেন কেব পত্নি পথা মুই সঙ্গ কেব পথ সাফানো সঙ্গেই মাইয়া তাঙে সঙ্গেই মাইয়া আপনি যেন ওয়ানসুক নানি নে ব সং পাইখা ব ব বহাই খেলাই সঙ্গে পাইখা অবনো যেন ওয়ানসুক লাইয়া সাপুং সামুং খেলাই মা তো নিনি সামু খরকসা বরক 30 মিনিটস বাইন সামুং পাই পাইও তে খরকসা দাম থাম রমইব সামুং খেলাই খেলাইবাইয়া এবার কেবল কেবল কেবল নাকি তো সাপুং সিনাঙ্গাই থাও তাঙ্গই টাইম ন ম্যানেজমেন্ট খাইনানে রেঙ্গা জরা ন ইউজ খেলাইনানে রেঙ্গা আপনি বাকে হাইয়া দেয় হ্যালো হ্যালো হ্যালো ফুঙ্গ হাম তা শুনো লামসুক তাকো জরিব কিছি সা কক থাই হাকসাল হাই খেলাই খেলাও তাকো আও আও নং ববো হাই খেলাই জরান ব্যবহার খেলায় বা ইউজ খেলায় সামুগো ফুনাং অবন অনুসারে
2: আমরা অনেক সায়ান সামানুকা
1: जरा नई जो कग्लाम सालय दंलाम हेलो हेलो हेलो हेलो जरा जो ग्रम दिक चारा सेनानी जरा तुम सर मारे गया हिंगे आ चारा फीब हामियाब जो तुनी न माइ बलै दंग गमियाम जाओ चारा ने कई जरा दंग आ जरा ने बिसंग आलि फुई आलि बरनानी नांगौ फीबा आलि रग रावै थांगाहिंगे बा बुरांगै थांगाहिंगे माइ हामथायाव हिनिबो सालायमानि दङ एबा साजागै दं हायादिबाना जुतुनु जराना दङ जों जरानो न जों केबो केबो सावो जे आलजुवायि मालिया मोसौ मानिया एबा ट्राक्टर मानियानि बागै आलि बुरा खावै थांगा अबहरावखैनि सालाय जागै दं हेलो
2: हेलो
1: बखुनो लामसगो फुंगाहा
2: জরার মতে সবকিছু খাই নাঙ্গো খাই আঙ্কে লাই আংখে আনি নিজে নিজে ব্যবহার নাকি না আমি তাবো এমন বয়স রং খাসে আছে এখন পান খোয়ানি এখন পান চাওয়ান যখন বা চাওয়া আমি এখানে জমি মানু না ও কে কোনো জামেলা নেই কারণ নেই কিন্তু ও যা আগে
1: থাকবে
2: আমি আজ একারে হিমালয় মানে আমি হাইকেল চলি যাবো তার বসে বই যত না হন বন্ধু বান্ধব না তো না তোমার তাম না আসুক দাতি বাসা তাম না আসুক দাতি সঙ্গে আম হাই বিরক্ত নাম with what they

0: সপ্তাহ রবিবার গিয়েছাও থাকলে গির্জা ছিল চালু আনি নকয় আরো ফাঙ্কা হাঙ্গে আর গির্জা নিতে অনেক বড় রকম তাকে আসুন দাঁতে ভাইকে সকাল ভাই মিয়া নর তোমাকে অবয়স হাইরে টাইম টাইম হাতে থাকে প্রথম বুড়ি রঙে পান্ডা উঠিন আরো বুড়ি রং পান্ডা সঙ্গে সাড়ে নয়টা রক্ষায় ওটা সব সময় সাড়ে নয়টাও পান্ডা খাই শোয়া নয়টাও এক মাস মাস হবে নাই পান্ডা চলে সফরও সময় নাঙাবো একদম গতম জায়গায় পোক ভাই মানে আবার মানে টাইম মতে চলতে চলতে আবার এমন ফির বেশি মিলি সাঙ্গা
1: বাজার হাই রকম আর রকম পাঁচ দশ মিনিট সঙ্গে আগে দল বলছে খালে ভাই যে
2: সানজানি মাই এবার হরনি মাই দামজানি বিশিঙ্গ হরনি আটটানি বিশিঙ্গ চাকা সিনি যে রোগ বেমার রকম মানে আবনি গবাং কো খলাই ন জং কাটি উই মাননাই হনে
0: মাই আপার অবস্থা হাঙ্কে তবে ছোট ছোট হেঁকে দশ বারো টিভির পঞ্চিতা নাই লেখা খবর অপন নাই লেখা বা হেঁকা সাইডটা সরা যায় টেকলে বাস থাকা
2: চামুনি যে টেপ মানে টাইম চামুনি টাইম বো পারফেক্ট নংনি হাইছে
0: আগে আগে তোলা টঙ্কুর আনি সাই চাকের খাই টঙ্কুর হবো কোনো অফিসার হোক হরনি বারোটার হবো নাইট রাউন্ড মা থাঙু তারা আগর তোলা আশেপাশে নি যত ডিল গিঠাই চাই রক ঠিক থাকে তা খাই খাই আবু এক মা খাই ওটা সকাল ও আড়াইটা তিনটা রক একটা দেড়টা বিশ রিপোর্ট পত্র জমা নেন বাজে তাইছে অফিসে মা থাকু আবু বিনে তাইল নাই নে আং মা সঙ্গ মা সুগ কোন রেস না ফেরো আম হাইন তো একটা একদম টিভি মিলি চাঙ্গা আনিকে তাও হাইন নিল সাইট 65 বছর রং নিতে গানিব বয়স 65 বছর রং থা তখন করে রক ঠিক থাঙ্গু টঙ্গু
1: মনোযোগ আরামকে আসবো এবার আরামকে বিছনা রেডি উঠি আমি হাতে মা ফোনা নাই আর নগান আমি বাপি মাকে হানো এনে পাই ফোনা নাই নিন তিনি মহাই প্রোগ্রাম ভাই ই আমার প্রোগ্রাম না হাম যাবো এবং আপন আগে না গে রেখে আসবি মা তো
2: রেডি
1: আমি তিনি থাকাবো ও একদম তত মেশিন না তো রাখাই নি থাকা হাতে তো চলছে না আমবাই বহু আসুন থাকেন তাই বাহান বড় থাকে
2: আও বখুক কনিকা সামাহাইন যেন জেফ্রু চিনি বসাকন মেশিন হাইখানায় সামি মানো জরানো যেন খাওয়াই মানো চিনি ইয়াক বাই জরানো চিনি মতে খাই যেন ইউজ খাই জরানি তালন যেন চিনি মতে খাই জেফ্রু জরানো সলাবই রেখারে যেন থামানো আফ্রু ফিয়াবা চিনি লংমা ও খাকচাং মার ফাইনে হ্যালো হ্যালো
3: আপনি বাকি যে কোনো হামু খাইনি খাইনি সরঙ্গানি আবো তো উনি কক পুইলা সিগাং

0: কাহাম তংমান ইয়াগুলো তমন কাহাম করুন তংকে তিনি ওয়ান সুম কাহাম জরাবো কাহাম নংনাই যত জরান মিলুই থাঙ্গন হিনি আশা খালায় তা পাই সে মতো কক থাকুই না তনিসিনে সাইয়া তংই তংকে ইয়াকারে দিদি মালাইয়া নবাই
1: বেলাইখানে হামবাই অবহাইন জরা চন গবং ফুরংমং ফুরংগু জরা চন জরানি উকলকো খাচিকতে খাচিকতে গবং মা সরংমং চং সরংগাই মানু হ্যালো
2: হ্যালো বাই
1: তখন হলাম সগো ফুঙ্কাহা
2: ফুঙ্কাহাম বাই আনন তাকো কর জলানি গিরিজাসো বাই লাইকেনে তিনি জরানি তুই মামা খং ওকো বাই সং থাকলাম সমান বাজই তোন বেলাকেন হাম বাই আং ব জরা রং না বেলাকেন বাই তিনি নি অতপি খানা ওই জরা রং না বেলাকেন তম খানা লগের নি হাই রং নি তো ওয়াই সি সেটা মানে তাং হালে ন রব থমাই ও কও রব মাই লগ ন থমাই কেন মুয়ান সুবি না নি জাকার ন ব থাম খানে নি থাকান কেন ওয়াই সি জে কো মানে তম খানা ইয়াং তুই রব ফাই তম রব ইয়া ফাই জাই জা রব নি থাম পাই তা ইয়াং বাবু বাই
1: থাপার জরা যেন সরমৌরিব যেন ফরঙ্গ জরা ন রক্তারনানি এবার জরা ন বহাই খেলায় যেন সামুগ থেপানানি না আবো ব জরা যেন ফুরঙ্গই রিবসে ফিয়াবা যেন আবন নগিয়া যেন আবন রিয়েলাইজ খেলাইনানি রেঙ্গিয়া আত্মানি যেন সাইমেন জরা যেন ব বহাই খেলায় বন সামুগ ফুনাননি সেপ্রি হ্যালো ফুঙ্কাহাম বুকুনো লামসগো
3: জরা নিশ্চিন জরা থাকা

0: mày vẫn là bảo mình nhở tôi cứ đi thì mà nó tới đi trong ông cái ở bên trong nó ăn bao nhiêu ăn một phần thôi hầu như khai đi mày à mày bảo đi mày anh có bao nhiêu cái bộ mày hàm này vào bao nhiêu rồi mà tên nó khai mang năng mày bảo lấy tôi trong xin đi bán của xin đi cái tin đi có sợ đâu bảo không tin ta ta bảo ô bảo sao giờ sợ quá có sợ cái nào chẳng cái gì thằng con tôi chớm mắt có sợ cái nào bảo lấy bao nhiêu cái này ở đó ra cái gì vậy ta bốn mắt rồi có sợ cái trong bao nhiêu qua đó mắt rồi có bao nhiêu cái bảo hàm ấy vào bao nhiêu bảo có sợ cái này bảo
1: আচ্ছা আমি ইয়াং সিটি বহন দোকানে
2: নাম সহ দেখুন
1: ওকে তিনি নি কম প্রথমা জরা
2: জং জরা নো
1: বহু হাই লাই কে নাংপুক মানে তত লাংমা গনাং নি বাগিন অ জরা নাংগো ওকে অ জরা যত নি বাগিন আব জং ওয়ান সগুই চলি থাই লাই অ অ জরা নো জং রে থানা নাং নাই জরা তো বজত মানে তঙ্গো হাইপন জং সি জরা নো চিনি সাগ জং ফনাংনা নাংনা চিনি সামংগ জং ফনাংনা নাংনাই এঙ্গে জেপুর জং জরানো ফনাংমাইয়া চিনি থানি যতন থানি তংফানো আ জরা চিনি বাগৈ কোনো মলা জাকরি মংসা করিং থাঙ্গতা এঙ্গে আপন কবংমা জে সানাই রক গেলাইখে নাংমানি কংন সাইখং দেকিয়া আ কংন কক চিটিং ছানা নাংমা হাই কলাইয়া জং জরানো রুগৈ জং সামংন গথগৈ চালাং থাংমাইয়া এঙ্গাই আ সামং গেলাইখে সাইয়া কলাইয়ো তাবগ্রম নি জং সানানি তাংনানি থোনানি এখন জন অ সামং কেসা জরানো তৈ চালাইয়া নাগো জরানি জং জরানো জং জরানো হিসাব খাই আব চঙ্গুই মিয়া চিনি সামংনি যে সামং সং সাই পাইয়ানো আব হজম তো কেসা সময়ংলে আব আর জং কেবি মি মানতা আব জং বিশি আপন সামং সাবাই চারি ঘন্টা চারি ঘন্টা জরা নাগো বিনি
3: হজম নানি আপন তাবগ্রাম নিং সামংন বং আটটা নিশিং চাকাই বেলাইকে চাজাগো মানে জরা বাই হিসাব খাই নাইখেঙ্গা মিলিয়তা তারও নিশিং ফুঙ্গ আটটা বা চাখাঙ্কাই জীবন নি সামংন বারোটা বারোটা বা চানাইখেঙ্গ বারোটা বারোটা একটা নিশিংগো ওখ সামংগো বো এমন যে জং আবো নাইনিখেঙ্গা নুকজাগো সামং বো মানই বো জরা বো চাখাঙ্কাই গথক
1: আবো চিন সাগ নি বাকি কাহাম আবো চং নাই নিখেঙ্কাই জরা বাই গথ গই চং সামং বো সানা নাঙ্গো একা আ জরা নো লাইখেঙ্কাই আ সামং বেলাইকে গথ গিয়াং থাঙ্গো তাবো চং নাই নিখেঙ্কাই আবো যত বরং শিওয়ানো চং দালক জাতীয় মানই এটা বক খামানো নিয় কুং নি পো হঙ্কে ফং নি সামং বেলাইকে গথ গই ইউ কিন্তু বো সাগ নো বো বেলাইকে হামকে শিবাই মানো আবো চং দালক নো চং বাক খানো চং সাই নিখেঙ্কাই ছাইমানো বারোটা দিব বারটান পরে হিপিন খামান থেকে জুদাং ফাইনাই আমি বন ফুং চামং তনিকে বেলাকে কাহাম বাকসাকে নুকজাগ মিটিং গ্রী হিনে ও হর রক পানি দালক রং চাই পাইলাইও আপর সংনা রং লাইও এনকে তার থেকে জং থাই জিনিস ফল জিনিস নম্বর জং নাই নিখেঙ্কাই আবো আংকাইসা বিজাব রগব নুগুসিকা আংকাই খরকা চাকরা থানে বা আং খানাবো বেলাইকেই গথক জাকা জং সামং নো আজে বোথাই জিনিস নো জং সামং নো আবনো জং হালো হালো সাল টংসানি নো চাই পাইয়া নাংপো ওই সাল টংসানি ফাতার ওই জং সানজার হাঁকাইয়া আবো জং সা মানি সাই সাইয়া টংমানিছে কাহাম পা আরো মূসা পানছে বিনি গুণ মানলিয়া বোতাই সাবো তো জং বহ গত সগিনাই মানে বিন থানি জং মূসা
3: মানলিয়াটা খরা দালক চা খাইঙ্গে কে জং গ্যাসুমারো পনুক জাবো হেয়া দিবে না আবনো তা চিনি সাকনি বাগি হামিয়াবা এ এঙ্কা আবনো জানজানি জরাবনো আবছং গথক জাক আবুক রমনি চং নাইনে খেঙ্কাই ও আইসুক বাসা খাঙ্কাইয়া আইসুকনি জরাবো হাঙ্কাইয়া অগ্রক পুংবাই বংনো তো কেব ছতাইয়া বলে বড় মনিছরো কেব বাসা দেহনি ছতাইয়া কেব এলাম গরি থুইয়া এখন বংনো জরা ছতাই দিরিবো আবো মতাই রং সামজাক উলিয়া সকাং বয়ার বেলায় কসাং

0: जराव सिपांगाय आबो खुम्बु बारक बाताना हाइमा दङता खुम्बु बारक साबन सजाय रिफिनाय अग्रवना सजाय रिनाय रक सता मिलिनि खरां बर मुनिसिन पुंग्रि होय सजाय रिनाय इनका आबो आगि रखा अब हाइसे जराव बेलाखे गथक जा खाइमा तंगंगा आ जरा रग चिनि बर रग आचुक बाता होय गला तैसे होय पुवाव थांगै आबो तुइजेरें रग थांगै पनो गला खेबै थांगै जतिन मुंक तुइ खगति फालायै सामं हमं मामै सममै संबायै सालनि सामं तांगै नानि बेलाखे जरा बाय गथक सगलायो তাবনি জরাব খাই বেলাই চেন খা প্রমলাইজাকলেন লাইও বেলাই খে হাইপন জরা বাই চেন অব্রম যাব উংলাইজা খাই ইংতা আংকা আমবাগিন আং পাছাগ কক কতার সনাই থাজি চেন যতন অ জরানো চিনি লাইনা নাংনাই অ জরানো সামঙ্গ ফনা নাংনাই জরা যতনি বাগিন অব সাল বাই হর বাই 24 ঘন্টা 24 ঘন্টা না আব চেন থি সেটিং মা খাইনাই ব জরাব বসুক ব সামঙ্গ বসুক বুফুর খলাইনাই গা হায়াকে চেন আব অব্রম যাবরম মং তং লাইছনাই আ যতন ন কাহাম কাই ওয়ান সগে চিং অ 24 ঘন্টা জরা ন চিং হামঙ্গ ব দিন অবস ফনাং না আব চিং হালসা থনা নি সগাং ন আবন চিং ওয়ান সগে নাই মা খং কাই বেলাকে কাহাম
1: আম বেলাকে না হাম বাই আও তাকু সামহাই তুমু হর থনা নি সগাং নং তুমু ন খনা ফুঙাই নং তাম তাম সামং খলাই নে আবন প্ল্যানিং খলাই আবন চাবুই গলাং কাহি গে ফিয়াবা সামং জরানে বিসিংগো চং জরান ইউজ খাইমানো টাইম মেনেজ কাহাম খাই মেইনটেইন হুগো দেই তুমুন যে বড় রোগ নগ্ন হুনে সামং খাই বরকনি বাকি অব বেলাখেন নামকমানি আামু মুই সিগাং বক্সাওই তামু মুইনি বাকে আংমুখি দায়নাই তামু মুইন সঙ্গায় এবার কেবা তামু নগাং খাইকে আনি সামুং ডাক্তি উংনাই ব সামুন খাইকে আনি নগনি সামুং ডাক্তি উংগে আং রেস্ট খাইনানি জরা মাননাই আব যতন নিনি থানেছি আবো জরানো ন সাহই রিফাইয়া যে আন জরা দিদিহিনি অ জরাব তিনি ককদুক নিফাইজিং থাংলিয়া অ ককদুক ফাইজাক তফানো ককলি নাই নেলে এনে ককদুক হ্যালো তখনও লামসগো ফুঙ্কাহাম ফিটি আবনি বাকে ইয়ামরক যাসক জাকনি বাকে ককদক চওই থাকা হ্যালো
2: বালাই ফুঙ্কাম
1: ফুঙ্কা হাম দেখো না
2: জরা
1: হ্যাঁ
2: যে জরানো চিনিয়া আ তো ফাকুন নিন চাই সময় এটা কারণ জরা এমনই একটা জিনিস শোনা নাঙ্গো জানা নাঙ্গো তবে কোন কোন কিছু তো
1: তাকো অকরানো নাকার মুসানো হাইনো হাই তামিয়াকে তাকোকে নিনি খরাং সিনিয়াঙ্গ টেকনিক্যাল ইস্যুনি বাকে গের গেরুঙ্গে ফাইসা খরাং কাহাম ওই খেলাই মানে হ্যালো
2: নাইকলাই সঙ্গ কাহাম কনালাই সঙ্গ জরান

0: 막 가시고 아니야. 니네 우클로 파나. 와쇼시도 저라니 모텐 마야 헤드 바바이. 어머 동나뇨 헤드 바바이. 그러니까 여보나 삼삼 무슨 거다. 부코 마레 키신 전어 잡았나. 그러니까 숨 잡아. 저라나 숨 다함 그르슨 나클레션 김 라인 저라 모테. 그러니까 신이 사크 불응은 대박나. 하가오 잡바이.
1: তো বেলেগখিনি হামবাই তাকক ন জরা করে খা আও তিনদিন বাকে আসলং সুতন জরানো রক্সাওয়ে হাই নহাই জরানি ককথাই সালাই চলাই মানে চিন তিনদিন সালকামা পান্ধব আসো জরানো সুতুর আং নরকনি বকুং মামা নরন মা বসাছে দিবরং তুই জরাও হাই নহাই মালাই ফিনাই

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিরোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝাঞ্জু কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গেল। মেরে যে ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাব দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
2: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इसमें कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠক করবে। কেন্দ্রীয়

0: শ্রী জগৎপ্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কক্রো জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
1: लगभग दो घंटे चली सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

হতে দিয়ে 1999 সালে দেশমাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের জন্য যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য, পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে।

বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্কার সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার নতুন দিল্লিতে কখনো জনতা পার্টি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুকারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে দ্রুত বিচার আদালত স্থাপন ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া বিল গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। জানা গেছে, প্রস্তাবিত আইনটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে। উল্লেখ্য, এক ভিডিও বার্তায় গতকালই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান সম্বলিত একটি বিল সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তার পর পাওয়া সাড়া ও পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পোস্টে তরুণদের বিপুল সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত 303 মিলিয়নেরও বেশি দর্শক সংখ্যা অতিক্রম করেছে, যা নাকি পোস্টটি সামনে আসার প্রথম 24 ঘণ্টার মধ্যে সর্বাধিক দেখা ভিডিও হিসেবে বিবেচিত হয়েছে। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলি প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত প্রাণীপালকরা তাদের পশু পাখি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অপারক, তারা 1962 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে প্রাণী চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন এবং প্রাণীদের চিকিৎসা প্রদান করবেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফের ওপর হামলার নিজের দেশের এক নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজের উপর হামলাকে গ্রহণযোগ্য নয় জানিয়ে ভারত সংশ্লিষ্ট সকল পক্ষকে সামুদ্রিক নৌচলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, জাহাজটি 18 জুলাই কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার জলসীমায় আক্রান্ত হয়। জাহাজটিতে 3 জন ভারতীয় নাগরিক সহ 10 জন নাবিক ছিলেন। এই হামলায় জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলেও মন্ত্রক জানিয়েছে। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহর সার্কিট হাউসে গতকাল 210 জন আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক মেঘা জৈন, 2 অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা ও সাগর শুভন দেবনাথ, কৈলাশহরের এসডিএম শান্তিময় দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দ্বিতীয় পর্যায় এবং ভিবিজি রামজি প্রকল্পে নিয়ে গতকাল জোলাইবাড়ি ব্লকের তরুমা কুয়াইফাং বীরেন্দ্রনগর এবং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই 3টি সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। মূল পর্বের ঠিক পরে প্রচারিত হবে স্থানীয় ভাষায় মন কি বাতের অনুবাদ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল জানান, 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়ে

হচ্ছে 844টি। এই সময়ের মধ্যে স্নাতক আসন 51,348 থেকে বেড়ে 139,489 এবং স্নাতকোত্তর আসন 31,185 থেকে বেড়ে 86,360 হয়েছে। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং ফাইনালে ঝান্ডু কুমার আজ ভোরের দিকে ব্রোঞ্জ পদক জেতার মাধ্যমে গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারত তাদের পদক জয়ের অভিযাত্রা শুরু করেছে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় প্রচেষ্টায় 190 কেজি উত্তোলনের মাধ্যমে 130.9 পয়েন্ট অর্জন করে পদক নিশ্চিত করেছে। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলি আগামী 28 তারিখ রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 6-0 বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জোয়ালা হ্যাট্রিক করেন। এবারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা সঙ্গমুং কংবলাই কেসেকেরেং অংমা পাটিমুংন আমজকনার গৈ মিয়া কেন্দ্রনি মন্ত্রীসভা ফাস্টেক দরবার খানানি বাকি স্নামগ্রামা বিল গসিমুং রেখা সংসদ ভবন সংসাজাক মন্ত্রীসভানী ককলাম সালাইমানো তৈদুলখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ স্নামগ্রামা বিল বসকাং হাতি বারণ সংসদ তিসাজাগ ইমানো মন্ত্রীবক্রক বিডিও ককমুং কাইশ বসাকা স্রাই রকনি বিশা রং বিশি এরেং অংয়া তৈন নাহারৈ হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ দঙ্গু তাই দায়িত্ব আমজকমুং নাহার জাকফিকা বসাকা সঙ্গমুংবলাই কেসেকেরেং অংমা মূসা চিকন পাটিমুংগিয়া আবো রাসাই রাসাই স্রাই রক্তাই মাফাসংনি বাকি বেলায় খা খামজাকনাই কক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিডিও ককমুং আওয়াই খাইমাইয়াগুলো হাকতরনি শিক্লারকনি বখাকতৈ কক বিদিতাই চাজাকমুং মানমাবাই হাকতরনি শিক্লারকনো খা কাহাম ইয়াফারকা অ বিডিও তাবকশুক জরা থামরা থাম মিলিয়ননি কবাং নাইনাইরক নাইখা অ পোস্ট জমানি দাম নৈচিব্রৈনি বিশিঙ্গ যতনি কবাং বিডিও নাইজাকাহনৈ সাজাখা কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডা তৈ ডক্টর জিতেন্দ্র সিং মিয়া দিল্লি কতাল দরবার ফাং বক্রকনি আদংরক বাই মালাইখা পান্ডানি উল ককতুমা থুমনাই রক বাই কক সালাইথানী মচাং নাড্ডা সাকা পান্ডাও বরক আমজকমুংনি রাইদাস নাম ফিরনানি নরগৈ দরবার ফাং বক্রকনি সানমুং রকন খালগৈ খনাকা মচাং নাড্ডা সাকা দরবার ফাং বক্রক কাইথাম সানমুং কতর ইয়াফারকা অ আমজকমুংনি স্নামমুং বলাই নংখরমানি কাসুনানি বাকি কিসাসক রাইদাস লাইনানি কক বিতিব রেখা ইয়াঙ্গো কেন্দ্রনি সংসদনি মন্ত্রী কিরেণ রিজিজু সাকা আমজক মুঙ্গ রায়দা জায়া কাসুনা বাকি বিল ক্রাক তুবুনানি লিয়েরিয়া তৈ আবুনি বাকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফান রেখা স্রাই রকনি থিনাং মথাং নারকানি বাকি হাপাং নাঙ্কুকমানি ইয়াপ্রি রমৈ দঙ্গু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ককতিশালী ফুং দামজি সাবো আকাশবাণী নি মন কি বাত মান্দাও হাকতর তৈ বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অ মেইল আকাশবাণী তৈ দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপও খাই মানবাইয়ানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকনি নাইখুং এবার ককথুং তৈ আওয়াইমুং নাইখুংনি ইউটিউব চ্যানেলবো খাই মানবাইয়ানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দাম চার্জরা তৈসা খনাউই মানবাইয়ানো আগিনি পুলিশনি দাগিনাই অকরা অনুরাগ থৈমানি পাটিমুং নমিয়া এস পি বেরেমো আমজকনানি বাকি দাগিমুং রেখা হাস্তেনি বারজা মানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও আবনো আমজকনায়ানো সালথাং হাঙ্কনি পুলিশ সুপার নমিত পাঠক বন চুবাওয়ানো ইয়াকবারা পুলিশ সুপার দ্রবনাথ তাই সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব অ দরবাও পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ তাই সাইবার ক্রাইম ইউনিটনি চুবাচু নাহারৈ মানানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস মিয়া আগরতলানি প্রজ্ঞাবন খুং বাচি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবার মিনি অ্যাম্বুলেন্স সেপন চলখলাই রেখা অ অ্যাম্বুলেন্স রক হাস্তেনি কাইবাচি ব্লক রহর জাগানো মন্ত্রী মচাং দাস সাকা অ অ্যাম্বুলেন্স রক বাই মালমাতানি নাইমথাং রথানি কাইসা নাঙ্কুকমানি সামুং চাসাওয়ানো মালমাতা রেনাই রক বরকনি মালমাতা সাকাম সেন্টার তলাংনানি বাকি 1962 অ টোল ফ্রি নম্বর কল খাই মালমাতানি সাক নাইনাই রক থাঙ্গি সগৈয়ানো তাই মালমাতা আমজক নাইয়ানো হাপাং মেডিকেল কলেজ ডিগ্রিতে মাস্টার ডিগ্রি ও আচুকথাই বাং রেখা মিয়া লোকসভাও সাকামতে নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল সাকা নৈ সাইচি ব্রৈ বিশি ও হাকতর মেডিকেল কলেজ কাই থামরা চারচিসনি তংমানি তাবুকাবো বাঙ্গি অংখা কাইচাররা ব্রৈচি ব্রৈ অজরাও ডিগ্রিনি আচুকথাই কাইবাচিসা সাই থামরা ব্রৈচি চার তংমানি বাঙ্গৈ কাইসা রাসাই থামচি চুকু সাই ব্রৈরা চারচি চুকু তৈ মাস্টার ডিগ্রি ও আচুকথাই কাই থামচিসা সাই সারা চারচি বানি বাংরি বই কাই চারচি দক সাই থামরা দকচি খাইজাখা চলারকনি হেভিওয়েট পেরা পাওয়ার লিফটিং ফাইনেল ঝান্ডু কুমার ব্রুন সকাত মানমানি বিশিংতৈ গ্লাসগোর সংসারজাক নৈ সাই নৈচি দ কমনওয়েলথ গেমস ভারত সকাত মানমানি লাম চেংজাখা বিহারনি নালন্দা হাঙ্করনি ঝান্ডু কুমার সারা থামচি পয়েন্ট চুকুমানি অসকাত মানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়াহরনি থংলাইমাও ত্রিবেণী সংঘ কপ্লাইয়ংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিবেণী সংঘ ডগবুকজা গোলনি ফেরবাই বিবেকানন্দ ক্লাবনো মেচেনখা কপ্লাই বদলনি লালমিঙ্গা জুয়ালা হ্যাট্রিক খাইখা তাবুক নবতিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রিয় সিপাহিজলা গুমতি তৈ সালগ্রা হাঙ্কর কবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মুংরেখা নবতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা বুকচা দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামই সতী ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান অভিজ্ঞাপন।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নতুন আলোয় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতোই আজও আমরা আশা, স্বপ্ন আর ইতিবাচক চিন্তায় ভরপুর মানসিকতা নিয়ে এক

0: নতুন সকাল শুরু করছি আপনাদের সঙ্গে। আজ অভিজ্ঞাপনের আসরে থাকছি আমি সুয়েতা, আর আমার সঙ্গে থাকছে
1: আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস, এমন একটা দিন যা আমাদের মনে করিয়ে দেয় একটু সচেতনতা, একটু সতর্কতা আর সময় মতো সঠিক পদক্ষেপ অনেক মূল্যবান জীবন বাঁচাতে পারে। আমরা অনেক সময় ভাবি ডুবে যাওয়ার ঘটনা শুধু নদী বা সমুদ্রেই হয়, কিন্তু বাস্তবটা হল পুকুর, খাল, জলাশয়, এমনকি বাড়ির কাছের জল ভর্তি গর্তেও দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মাত্র কয়েক মুহূর্তের অসতর্কতাই বড় বিপদের কারণ হতে পারে।
1: তাই আজ আসুন কয়েকটি সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখি। প্রথমত, ছোট শিশুদের কখনোই জলাশয়ের কাছে একা যেতে দেবেন না, একজন প্রাপ্ত বয়স্কের নজরদারি সবসময় জরুরি। দ্বিতীয়ত, সাঁতার শেখা শুধু একটি দক্ষতা নয় বন্ধু, এটি একটি জীবন রক্ষাকারী শিক্ষা। সুযোগ থাকলে পরিবারের সবাইকে সাঁতার শেখার জন্য উৎসাহিত করুন। আর তৃতীয়ত, নৌকায় বা গভীর জলে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ নয়।
0: আর যদি দেখেন কেউ জলে বিপদে পড়েছে, তাহলে নিজের জীবন ঝুঁকিতে ফেলে ঝাঁপ দেবেন না, আশেপাশের মানুষকে ডাকুন। দড়ি, বাঁশ বা ভাসতে পারে এমন কিছু বাড়িয়ে সাহায্য করার চেষ্টা করুন এবং দ্রুত জরুরি সহায়তার ব্যবস্থা করুন। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, দুর্ঘটনা অনেক সময় হঠাৎই ঘটে, কিন্তু সচেতনতা সব সময় আগে থেকেই গড়ে তোলা যায়। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একটা ছোট্ট অঙ্গীকার করি, নিজে সচেতন থাকব, অন্যকেও সচেতন করব, নিরাপদ থাকব, নিরাপদ রাখব।
1: শ্রোতা বন্ধু, আপনাদের একটি সতর্কতা হয়তো একটি পরিবারের হাসি ফিরিয়ে দিতে পারে, একটি সঠিক সিদ্ধান্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। তবে শেষে শুধু এইটুকুই বলবো, জল জীবন দেয়, কিন্তু অসতর্কতা জীবন কেড়ে নিতে পারে। তাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন আর ভালো থাকুন।

শ্রোতা বন্ধুরা, চলুন এবার একটু ইতিহাসের পাতায় ঘুরে আসা যাক। আজকের দিনটি ঠিক কী কী কারণে বিশেষ, চলুন একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে জেনে নিই। 1901 সালে বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসু যশোর জেলায় জন্মগ্রহণ করেন আজকের দিনে। শিক্ষাজীবনে খুলনার বাগেরহাট কলেজে পড়ার সময় যুগান্তর বিপ্লবী দলে যোগ দেন তিনি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন মনোজ বসু। কলকাতা সাউথ সুবারবান স্কুলে শিক্ষকতা করতেন। তার প্রথম গল্প সংকলন বনমর্মর। তার জনপ্রিয় গ্রন্থ হল ভুলি নাই। আর এই গ্রন্থেই সশস্ত্র বিপ্লবীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের পরিচয় পাওয়া যায়।

0: 1983 সালে প্রখ্যাত অধ্যাপক ও নৃতত্ত্ববিদ ডক্টর পঞ্চানন মিত্র তিনি প্রয়াত হন। নারকেলডাঙ্গা হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে বঙ্গবাসী কলেজ থেকে আইএ পাশ করেছিলেন। পরে রিপন কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অবিনাশ স্বর্ণপদক লাভ করেন। ভারতের প্রাগ ঐতিহাসিক শিল্প ও কারিগরি বিদ্যা বিষয়ে গবেষণার জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রধান পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এছাড়াও ভারতীয় জাদুঘরের নৃতত্ত্ব অংশের সহকারী কিউরেটরের কাজ করতেন তিনি। তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরও নিযুক্ত হন। 1922 সালের উত্তরবঙ্গের বন্যায় একদল যুবক সঙ্গে নিয়ে তিনি ত্রাণ কার্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেন আর তার গবেষণার বিষয় ছিল হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন ইনটু দ্য মেথড অ্যান্ড রিসার্চ কনসেপশন ইন আমেরিকান অ্যান্থ্রোপোলজি।
1: শ্রোতা বন্ধুরা, এই ছিল

0: 1906 সালে আজকের এই দিনে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্লাবিত হয়েছিল। 1985 সালে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও মহারাজা মনীন্দ্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর ভূপেন্দ্রনাথ বসু তিনিও প্রয়াত হন।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে 2007 খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রতিভা সিং পাটিল।
0: এবং সেই সাথে আজ 25 জুলাই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে চিঠির ঝাঁপি খুলে বসার। লিখছি তোমায় পর্বে। বন্ধুরা, আপনারা যারা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির ঝাঁপিতে প্রথম যে চিঠিখানি আজকে আপনাদের পড়ে শোনাব, সেই চিঠিটি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ঈশিতা গুপ্ত। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বর্ষা ভেজা শুভেচ্ছা জানাই তোমায়। জীবনের প্রতিটা বাঁকি বলে অত কিম, সেই বাল্যবেলায় এক একটা পরীক্ষার ধাপ পেরোলেই ভাবতে হতো এরপর পরীক্ষার পাট চুকল যখন, শিক্ষান্তে কি করব, মা বাবার কথানুযায়ী সংসারে মন প্রাণ ঢেলে দেব নাকি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করব। তারপর জীবনের উপান্তে এসেও মনে হয় জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে নিজে এবং পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে। আসল বা মোদ্দা কথা এই যে, তুমি নিজের মনের কথা শুনবে নাকি সবার কথা শুনে সিদ্ধান্ত নেবে। আমি আমার নিজের জীবনে চেষ্টা করি নিজের মনের কথা শুনে চলতে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। বাল্যে গুরুজনদের মেনে চলা ছিল বাধ্যবাধকতা, তাই অত্যন্ত স্বাধীন চেতা হয়েও অনেক ব্যাপারই আপোষ করতে হয়েছিল। পরিবেশ, পরিস্থিতি, সমাজ ও অর্থনীতির চাপ কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে জীবনে পড়ে, তাতে ইচ্ছে লক্ষ্য ব্যাহত হয়, কিন্তু কিছুই করার থাকে না। তবু কিছু মানুষকে দেখি যাদের মনের জোর অসম্ভব বেশি, নিজের ইচ্ছে মতোই তারা জীবনকে গড়ে নেয়, তাদের কুর্নিশ জানাতেই হয়। কথা হচ্ছিল অত কিম নিয়ে, যা এগিয়ে যাবার মন্ত্র, চড়ৈবতীর মন্ত্র। একের পরে কিছু না কিছু চলছি, চলবে, এই তো কালের নিয়ম। বিশ্ব ব্রহ্মাণ্ড না হলে থেমে যাবে, সৃষ্টি ব্যাহত হবে, জীবন আটকে যাবে কঠিন আবর্তে, তাই এগিয়ে চলা

আর মনের কোণে শতই জিজ্ঞাসা, অত কিম? শুধু ব্যক্তিগত স্তরে নয়, নৈবর্তিকভাবেও ভাবতে হয় অত কিম। বিজ্ঞানের অগ্রগতি আমাদের সুখ দিয়েছে, আরাম দিয়েছে, কিন্তু প্রকৃতি ও স্বাভাবিকতা বজায় থাকছে কতটা? প্রাকৃতিক সম্পদ যে হারে শেষের পথে, এরপর কি হবে? অত কিম? পৃথিবী জুড়ে এই যে বিরাট ধ্বংসযজ্ঞ চলেছে, তার শেষ কোথায়? কেন এ লড়াই, কেন এ যুদ্ধ? পেশি আস্ফালনে কোনোদিনও কোনো সমস্যার সমাধান কি আজ পর্যন্ত হয়েছে? না তো। তবে কেন? ধরে নিলাম এক পক্ষ জিতল, অন্য পক্ষ নিশ্চিহ্ন হয়ে গেল। তারপর মানুষ থামবে, শান্তি পাবে, নাকি চলবেই চলবেই মনুষ্যত্বের এই অবমাননা? আমাদের প্রশ্ন, অত কিম? অতএব এটুকুই প্রার্থনীয়, উত্তিষ্ঠত, জাগ্রত, ওঠো, জাগো, ধ্বংসলীলা থামাও, শান্তি প্রতিষ্ঠা করো, বন্ধুত্বের বাঁধনে এক হও। শুভেচ্ছান্তি ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট জেলা, জলপাইগুড়ি।

পরের চিঠিটি পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অতকিম একটি সংস্কৃত শব্দগুচ্ছ। এর আক্ষরিক অর্থ হল তারপর কি বা এরপর কি। আদি শঙ্করাচার্যের বিখ্যাত স্তোত্রে বারবার মনে করিয়ে দেয়া হয়েছে যে মানুষ যতই ধন সম্পদ, রূপ, যৌবন, ক্ষমতা বা যশের অধিকারী হোক না কেন, দিন শেষে মহাকালের দরবারে দাঁড়িয়ে একটি প্রশ্নই অবধারিত হয়ে ওঠে, অত কিম। অর্থাৎ এইসব পাওয়ার পর মানুষের আত্মার তৃপ্তি কোথায়। শৈশব থেকে মানুষ এক অন্তহীন প্রতিযোগিতায় লিপ্ত হয়। ভালো ফল, ভালো চাকরি, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, সমাজে উচ্চ প্রতিষ্ঠা, একের পর এক লক্ষ্য আমরা পূরণ করতে থাকি। কিন্তু ক্ষণিকের যে আনন্দ মেলে তা দ্রুত এই কর্পূরের মতো উড়ে যায়। একটি চূড়া জয় করার পর মন আবার অন্য এক উচ্চতর চূড়ার দিকে হাত ছাড়ি দেয়। বস্তুগত কোনো প্রাপ্তি মানুষকে চিরন্তন সুখ দিতে পারে না। ঠিক এইখানে এখানে মনের অজান্তে ধাক্কা দেয় সেই চিরন্তন প্রশ্ন, সপ্ত হল অতপর কি। এই শূন্যতা বোধই মানুষকে বোঝায় যে জাগতিক প্রাচুর্য বাহ্যিক আরাম দিতে পারলেও অন্তরের শান্তি দিতে অক্ষম। রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতা, গান এবং প্রবন্ধে এই ভাবটিকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছেন। সোনারতরি কবিতায় কৃষক তার সমস্ত ধান, কর্মের ফসল নৌকায় তুলে দিল, কিন্তু সেই নৌকায় তার নিজের কোনো স্থান হল না। মহাকালের স্রোতে মানুষের সৃষ্টিটিকে থাকে, স্রষ্টা হারিয়ে যায়। রবীন্দ্রনাথের গানেও আমরা পাই, সব পেয়েছির দেশে মন তোরা হাতকে বেড়াস কিসে। যখন জাগতিক সব পাওয়া শেষ হয়ে যায় তখনও মানুষের মন এক অজানার উদ্দেশ্যে ব্যাকুল হয়ে থাকে। এই ব্যাকুলতাই হল অতকিম এর কাব্যিক রূপ। বাহ্যিক জগৎকে জয় করার পর যখন মানুষ নিজের ভেতরের জগৎকে চিনতে শুরু করে তখনই এই তারপর কি প্রশ্নের সঠিক উত্তরটি মেলে, আর সেই উত্তরটি হল ত্যাগ,

প্রেম এবং আত্মিক মুক্তি। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পার্ক, পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, সময়টা চলছে বর্ষাকাল। আর এই বর্ষার সময়ে গরম থেকে আমাদের কষ্টটা একটু কমলেও স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে, কারণ এই সময়টায় একটা ভ্যাপসা ভাব থাকে। চলুন তাহলে জানিয়ে দিচ্ছি এই বর্ষাকালে আমাদের ঠিক কী কী করণীয়। আসলে এই সময়টায় একটা উষ্ণ এবং আর্দ্র পরিবেশ থাকে, আর এই পরিবেশটা ব্যাকটেরিয়া ছত্রাকের বেড়ে ওঠার জন্য একেবারেই আদর্শ। আর তার ফলেই এই সময় খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। হেঁশেলে ঘরের তাপমাত্রায় রাখা খাবারে দ্রুত জীবাণু বেড়ে উঠতে পারে, আর সেই খাবার খাওয়া মানেই পেটের অসুখ। তাই বর্ষার মরশুমে কীভাবে খাবারকে নিরাপদ রাখা যায়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। হেঁশেলে অর্থাৎ রান্নাঘরের আনাজ কানাজ, গ্লাস ওভেন থেকে বেসিন, রান্নার সরঞ্জাম ইত্যাদি খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে সেই জিনিসগুলোকে রাখতে হবে। এঁটো বা অপরিচ্ছন্ন বাসনেও ব্যাকটেরিয়া ছত্রাক বেড়ে উঠতে পারে, তাই বাসনপত্র ভালো করে ধুয়ে তারপর অবশ্যই চেষ্টা করবেন গরম জলে ধুয়ে নিতে। সেই সঙ্গে রান্নাঘরের মেঝেও গরম জল এবং সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি। শুধুমাত্র পেটের অসুখই ছড়ায় না এই হেঁশেল। হেঁশেল অপরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগের সংক্রমণের ভয়ও থাকে। এছাড়াও আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন একটা অভ্যেস রয়েছে, যে খাবারগুলো থেকে যায় সেগুলো আমরা ফ্রিজে রেখে দিই, কিন্তু ফ্রিজেও পরিষ্কার করাটা জরুরি এই সময়। ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলোর হাত থেকে নিজের শরীরকে যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই বর্ষাকালে নিজের রান্নাঘর, ফ্রিজ অর্থাৎ রান্নার যাবতীয় সরঞ্জাম অবশ্যই পরিষ্কার রাখবেন।

এবারে চলে যাই তথ্যে। শ্রোতা বন্ধু, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটি আই দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ সং ক্রিয়েশন অ্যান্ড মিউজিক প্রোডাকশন বিষয়ক একটি পাঁচ দিনের কর্মশালার আয়োজন করতে চলেছে। কর্মশালাটি আগামী 27 জুলাই থেকে 31 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মশালাটি বিশেষভাবে সেই সকল সঙ্গীতপ্রেমীদের জন্য পরিকল্পিত যারা গান কিভাবে সৃষ্টি ও প্রযোজিত হয় সেই সম্পর্কে গভীর ধারণা অর্জন করতে চান। পাশাপাশি আমাদের ত্রিপুরার উদীয়মান গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার, সঙ্গীত প্রযোজক এবং সিনেমা ও সঙ্গীত শিল্পে আগ্রহী ভবিষ্যৎ পেশাদারদের জন্য এটি অত্যন্ত উপযোগী। তাই রেজিস্ট্রেশন করুন 26 জুলাই 2026 এর মধ্যে। আগ্রহী প্রার্থীরা ব্যক্তিগতভাবে টিএফটিআই অফিসে এসে কিংবা ইমেলের মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারে। যোগাযোগের সময় সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আর শিক্ষাদানের মাধ্যম রয়েছে ইংরেজি এবং হিন্দিতে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই, নজরুল কলাক্ষেত্র কমপ্লেক্স, আগরতলা, ত্রিপুরা 799007। ইমেল করুন tfti.ica@gmail.com। ফোন নম্বর হল 0381-2300595, 0381-2300595।

0: অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর 2025-26 ইংরেজি শিক্ষাবর্ষে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রী বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তার জন্য আবেদনপত্র আহ্বান করেছিল। প্রাপ্ত সমস্ত আবেদনপত্রগুলি থেকে মেধার ভিত্তিতে শর্তাধীন অথবা অস্থায়ী প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীর তালিকা সবার জন্য অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইট www.obcw.tripura.gov.in এ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দপ্তরের নোটিশ বোর্ডেও দেখা যেতে পারে। নির্বাচিত ছাত্রছাত্রীরা আগামী 5 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে অরিজিনাল কাগজপত্র নিয়ে ভেরিফিকেশন করার জন্য ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসে যোগাযোগ করতে পারেন। এই তারিখের পরে কোনো রকমের ভেরিফিকেশন বা অথেন্টিকেশন গ্রহণযোগ্য নয়। নির্বাচিত এই তালিকায় যদি কোনো ছাত্রছাত্রী যোগ্য বলে বিবেচিত না হয় তাহলে এই আবেদনটি বাতিল বলেই গণ্য হবে। আর এই নির্বাচিত তালিকার উপর কোনো রকম অভিযোগ থাকলে আগামী 5 আগস্ট 2026 ইংরেজির মধ্যে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসে এসে যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে। তবে এই তারিখের পরে আর কোনো রকম অভিযোগ গ্রহণ করা হবে না। এ ছিল কিছু তথ্য।
1: এবারে চলে যাচ্ছি আমাদের চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তিতে। অগ্নিবীর এবং এয়ারম্যান এই পদে সম্ভাব্য শূন্যপদ রয়েছে 500টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা বিএসসি ডিগ্রি পাস, বয়স হতে হবে অনূর্ধ্ব 22 বছর, আর অনলাইনে দরখাস্ত করার শেষ দিন হচ্ছে 26 জুলাই। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর থেকে, তবে কেন্দ্র ও তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একখানি কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB-তে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ রয়েছে 4098টি। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 14 আগস্ট 2026 এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী 13 সেপ্টেম্বর 2026। প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 33 বছর অতিক্রম করা যাবে না।
1: ইন্ডিয়ান নেভিতে SSC অফিসার শূন্যপদ সংখ্যা 275টি এবং সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা BE/BTEC, MA/MSc পাস হতে হবে প্রার্থীদের, আর বয়স হতে হবে অনূর্ধ্ব 24 বছর, আর অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 27 জুলাই। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কেন্দ্র বিভিন্ন তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নেওয়ার সময় এসে পড়েছে, কিন্তু তার আগে চলুন জানিয়ে রাখি আজকের আকাশ ঠিক কি বলছে। আবহাওয়া দপ্তরের সূত্রে আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। তবে এক সতর্কবার্তায় বলা হয়েছে, ত্রিপুরার সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের এই অভিজ্ঞাপনের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুয়েতা,
1: আর আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরেই শুনবেন শিলং কেন্দ্র থেকে।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 8টা বেজে 43 মিনিট হয়ে 37 সেকেন্ড, আর আমি রয়েছে আজকের সকালে আপনাদেরই প্রিয় বন্ধু আরজে শুয়েত আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, শুরুতেই স্বাগত জানাই আপনাদের এই মুহূর্তের পর্বে, অর্থাৎ তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্ব আজকে শুরু করব একটা আমার পছন্দের গান দিয়ে। আর এই গানটা শুনতে শুনতেই সেই গানের রেশ ধরেই এগোবো আজকের এই পর্বে।

তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তার সিগনেচার গানের মতোই তার কণ্ঠ শুনে মনে হয় তিনি আজও পাট ভাঙা শাড়িতে লজ্জা জড়ানো অষ্টাদশী, যার প্রেমে বার বার পড়া যায়, যার কণ্ঠের জাদুতে আমরা চিরমুগ্ধ। তিনি আরতি মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের নামের পরে বরং সমকক্ষ হিসেবেই বসতে পারি আরতি মুখোপাধ্যায়ের নাম। কিন্তু জীবনে বার বার আঘাত পাওয়া, তার সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নেওয়া, আর সংসারের চাপে কিংবদন্তি আরতি মুখোপাধ্যায় দীর্ঘ সময় রয়ে গেলেন আড়ালে। বাংলা গানের দুই স্তম্ভ স্বরূপ সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায়। অথচ সেই আরতি সব ছেড়ে একটা সময় রয়ে গেলেন অন্তরালে। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খুঁজব। চলুন তারই গানে গানে আজকের এই সকালটা আমরা কাটাই। তোমায় গান শোনাবো পর্বে।

1943 সালের 18 জুলাই জন্ম তার। আরতির ডাকনাম আলো। গানের হাতে খুঁড়ি মায়ের কাছে, বাবা মনোরঞ্জন মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত সাধক, সঙ্গে অর্গান এবং হারমোনিয়াম বাজাতেন খুব সুন্দর। মায়েরও গানের কলা ভালো, ঠাকুমা কাকা পিসিদের মধ্যে হই হই করে বেড়ে ওঠা। গানের বাড়ি ছিল, কিন্তু কেউই প্রফেশনালি গানের সঙ্গে যুক্ত ছিলেন না। ভালোবাসি তাই গাই, এই ছিল তাদের বাড়ির ব্রত। কিন্তু খুব ছোট্টবেলায় বাবা মারা যাবার কারণে আরতির জীবনে বড় আঘাত নেমে আসে। যদিও মা ঠাকুমা দিদিমা সে অভাব কোনোদিনও বুঝতে দেননি আরতিদের সাত ভাই বোনকে। একবার তো দিদিমা আলোকে পুজোর সময় 300 টাকা দিয়ে তানপুরা কিনে দেন। তখনকার দিনে 300 টাকার তানপুরা মানে বিরাট ব্যাপার, খুব দামি। গানের মাস্টার মশাই আসতেন আলোকে গান শেখাতে। মাস্টার মশাই সুশীল বন্দ্যোপাধ্যায়ই আরতিকে প্রথম নিয়ে গিয়েছিলেন গানের প্রতিযোগিতায়, চেতলার আদি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা মুরারি সঙ্গীত সম্মেলন, আজও বিখ্যাত। এই আসরেই আরতিকে গাইতে আনেন তার মাস্টার মশাই। নির্মলা মিশ্রের মেজদা মুরারিমোহন মিশ্র ছিলেন সে যুগের বিখ্যাত গায়ক। মুরারিমোহন গানে নাম করেও অল্প বয়সেই প্রয়াত হন, তাই তার নাম অনুসারেই তার সঙ্গীত রত্ন পিতা চেতলাতে শুরু করেন মুরারি সঙ্গীত সম্মেলন। মেজদার নামে প্রতিযোগিতায় নির্মলা মিশ্র গান গিয়ে বিজয়িনী হন। শুধু নির্মলাই নন, আরতি মুখোপাধ্যায় হৈমন্তী শুক্লা সবার শুরু এই প্রতিযোগিতায় গান গিয়ে বিজয়িনী হই। সেই সময়কার ছবিও ছিল তিনজন, আরতি নির্মলা হৈমন্তী একসাথে ন্যাড়া মাথায় নাড়িয়ে। গরমে তখন বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেওয়া হতো। সেই ছবি দেখে আজও হাসেন তিন গায়িকাই।

চিরাচরিত গানের জগতে ছেড়েছেন তিনি বহুদিন হলো, কিন্তু তিনি যে গানগুলো গিয়েছিলেন সেই গানগুলো এখনও আমাদের অনেকেরই মুখে মুখে ঘোরে। আজ প্রেম নিবেদনের কথা এলে তার সেই গানটা, তখন তোমার 21 বছর বয়স, এখনও আমাদের জেনজিদের মতো ছেলেমেয়েদের কাছেও অত্যন্ত প্রাসঙ্গিক। শ্রোতা বন্ধুরা, আরতি মুখোপাধ্যায়ের এই গানগুলো এইভাবেই আজীবন অমর হয়ে থাকবে। আজকের মতো তোমায় গান শোনাবো পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে তারই আরও একটা গান দিয়ে শেষ করব আজকের এই পর্বটি।

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। এখনকার সংবাদ শিরোনামগুলো হলো: প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে দ্রুত বিচার, আদালত স্থাপন ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া বিলে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌর

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। এখনকার সংবাদ শিরোনামগুলো হলো: প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে দ্রুত বিচার আদালত স্থাপন ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া বিলে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিও বার্তার পর পাওয়া সাড়া ও পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পোস্টে তরুণদের বিপুল সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় নিজের দেশের এক নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলা গ্রহণযোগ্য নয় জানিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকেই সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে গতকাল 210 জনকে আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবেলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দ্বিতীয় পর্যায় এবং ভিভিজি রামজি প্রকল্প নিয়ে গতকাল জোলাইবাড়ি ব্লকের তরুমা কুয়াইফাং বীরেন্দ্রনগর এবং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এই তিনটি সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশের বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। মূল পর্বে ঠিক পরই প্রচারিত হবে স্থানীয় ভাষায় মন কি বাতের অনুবাদ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল জানান, 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে হয়েছে 844টি। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং ফাইনালে ঝান্ডু কুমার আজ ভোরের দিকে ব্রোঞ্জ পদক জেতায় গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযাত্রা শুরু হয়েছে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় প্রচেষ্টায় 190 কেজি উত্তোলনের মাধ্যমে 130.9 পয়েন্ট অর্জন করে পদক নিশ্চিত করেছেন। সিপাহীজলা জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় গতকাল সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 6-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল মিঙ্গা জোয়ালা হ্যাট্রিক করেন। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C এর কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয়। বন্ধুরা, প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠেই শুরু হয় আমাদের দৌড়। অফিসে পৌঁছানোর দৌড়, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দৌড়, আরও বেশি পরিমাণে টাকা রোজগার করার দৌড়, আর সোশ্যাল মিডিয়ায় অন্যদের চেয়ে ভালো দেখানোর দৌড়। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই দৌড়ের শেষটা কোথায়? বন্ধুরা, দুটো শব্দের জাঁতা কলে বর্তমান সময়ে আমরা আটকে গেছি। এই দুটো শব্দ কি? আজকে এই দুটো শব্দ ভীষণভাবে প্রাসঙ্গিক বলি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মতামত জানব। তাহলে জানিয়ে দিই এই ছোট্ট দুটো শব্দ। প্রসঙ্গ আজকের, ইঁদুর দৌড়। এই ইঁদুর দৌড় কথাটার মানে ঠিক কি বোঝায়? আমাদের অনেকের ঘরেই কিন্তু ছোট ছোট নিংটি ইঁদুর রয়েছে, কিংবা বাড়ির বাইরেও চারপাশে বড় বড় ইঁদুর ঘুরে বেড়ায়। সেই ইঁদুরগুলো যে দৌড়োদৌড়ি করে সেটাই কি ইঁদুর দৌড়? না বন্ধুরা, আসলে এই জায়গাটাতেই আমাদের প্রশ্ন থেকে যায়। এই ইঁদুরগুলো তো তাদের নিজের জীবনের খাবার খোঁজার জন্য, নিজেদের পরিস্থিতির জন্য দৌড়ে বেড়ায়, কিন্তু আমরা কেন দৌড়ে বেড়াই? এখানেই এই প্রসঙ্গটা আজকে উঠে এসেছে। ইঁদুর দৌড়, আমাদের জীবনে কোনো লক্ষ্যবিহীন পথে আমরা যে দৌড়তে থাকি কিসের আশায়, সেটাই তো ইঁদুর দৌড়। আসলে ইঁদুর দৌড় কথাটার মানে শুধু প্রতিযোগিতা নয়, এর মানে এমন এক ছুটে চলা যেখানে আমরা অনেক সময় ভুলেই যাই আমরা কেন দৌড়ুচ্ছি। একটা সময় ছিল যখন সন্ধেবেলা মানেই পরিবারের সঙ্গে গল্প, বন্ধুদের সঙ্গে আড্ডা, কিংবা নিজের জন্য একটু সময় বের করা। আর এখন ফোনের নোটিফিকেশন, টার্গেট, ডেডলাইন সব মিলিয়ে জীবনটা যেন একটা অবিরাম রেস। বন্ধুরা, আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ইঁদুর দৌড় বলছি তোমায় পর্বের আজকের বিষয়, ইঁদুর দৌড়। আপনাদের মতামতটা ঠিক কীরকম সেটা জানতে হলে আপনাদের অবশ্যই ফোন করতে হবে। আমাদের স্টুডিওর নম্বর 03812326253, স্টুডিওর নম্বর 03812326253। এই নম্বরে ফোন করে জানাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মতামত। আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা, সেখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে। আকাশবাণী আগরতলার হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। এখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার কি মতামত রয়েছে। অপেক্ষায় রইলাম, আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গের আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 9:15 হয়ে 55 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বলছি তোমায় পর্বে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই প্রিয় বন্ধু আরজে শ্বেতা। শ্রোতা বন্ধুরা,

0: বন্ধুরা, ইতিমধ্যেই একজন ফোন লাইনে চলে এসেছেন শ্রোতা বন্ধু, চলুন কথা বলে নি। হ্যালো, নমস্কার বন্ধু।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, আমি কিশোরনাথ বলছি।
0: কিশোর বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: কৃষ্ণদেবনাথ,
0: কৃষাণু বাবু, বলুন।
1: আজকে বিষয়টা হলো ঈদের দূর।
0: হ্যাঁ, ঠিক তাই।
1: আজকে জীবনে আমরা ঈদের দূর চলছি, যে কোনো কাজে, স্কুলে কলেজে কাজে কর্মে ঈদের দূরে চলছি আমরা।
0: ঠিক তাই,
1: ঠিক আছে, রাখি, ধন্যবাদ।
0: ধন্যবাদ কৃষাণু বাবু। বন্ধুরা, আমরা জীবনের প্রতিটা পদক্ষেপেই এখন দৌড়ুচ্ছি, সেটা নিজের জীবনের লড়াইয়ের জন্য হোক, কিংবা একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হোক, প্রত্যেকটা জায়গাতেই আমরা দৌড়ুচ্ছি। কিন্তু এই দৌড়ের শেষ কোথায়? কখনো কি শেষ হবে?

এই দোরখানা? নাকি এইভাবেই দিশাহীন পথে আমরা ইঁদুর দৌড়ে দৌড়াতেই থাকব? আপনার ঠিক কী মতামত এ বিষয়ে? তার জন্য ফোন করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠান আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মতামত।

0: হ্যালো, নমস্কার বন্ধু।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: কে রয়েছেন বন্ধু সঙ্গে?
1: আমি বরকাটাল থেকে অর্ণব দেববর্মা বলছি।
0: অর্ণব বাবু বলুন।
1: কর্ণ, অর্ণব না।
0: আচ্ছা, কর্ণ বাবু বলুন,
1: আজকের
0: স্বাগত আপনাকে।
1: প্রশ্ন ইডোর দূর না?
0: হ্যাঁ, ঠিক তাই।
1: আজকে প্রথম এখানে ফোনটা করেছি।
0: আচ্ছা,
1: ঠিক আছে।
0: বেশ,
1: না, আসলে
0: আপনাকে স্বাগত।
1: আমাদের জীবনটা আসলে ইঁদুর দূরের মতন,
0: একদমই তাই।
1: সব দিকে আমরা ছুটাছুটি করতে হয়। সময় সময় হেল নিয়েও অনেকে আমরা সময়টা ধরার জন্য আমরা ছুটাছুটি করতে হয়,
0: ঠিক।
1: ওইদিকে একবার ওইদিকে বিভিন্ন দিকে আমরা, যেমন ইঁদুর যেমন ছুটাছুটি করে নিজের গন্তব্যে পোষার জন্য বা যে কোনো, তেমনি আমাদের ওই আমাদের জীবনটাও ঠিক তেমনি। ওইদিকে একবার একদিকে গিয়ে সেটা মানে গিয়ে আর একটা কাজকে ধরতে হবে, ওটাকে করে ওটাকে আর একটা সারতে হবে, বিভিন্ন ভাবে দৈনন্দিন এভাবে আমাদের জীবনটা চলছে আর কি, দূরের মতন এই কারণ। কিন্তু সেটার শেষ বলতে তো কি বলবো, শেষটা তো বলতে যতক্ষণ না আমাদের প্রাণ থাকবে ততক্ষণই সেই পর্যন্ত ভাবে আমাদের সেই ইঁদুর দূরটা চলতে থাকবে।
0: ঠিক ঠিক ঠিক বলেছেন।
1: যতদিন প্রাণটা নেই ঠিক ততক্ষণে সেই দূরটা শেষ হবে বলে আমার মনে হয় আর। আমরা দেখি সব দিকে ছুটাছুটি, একদিকে প্রতিযোগিতামূলক এর মধ্যেও আমরা দৌড়াদৌড়ি করতে হয়
0: একদম
1: সব দিক দিয়ে আমরা, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমরা সবাই বলছি সময়ের প্রতি নজর রাখছি, কিন্তু আমরা সময়কে ঠিকভাবে আমরা ধরে রাখতে পারি না। সেই কারণে আমাদেরকে আর সেই কারণে আমাদেরকে আরো বেশি দৌড়াতে হচ্ছে, এটাই আর এটাই বলবো।
0: নিশ্চয়ই কর্ণবাবু, ভালো থাক।

0: ধন্যবাদ।
1: ঠিক আছে, থ্যাংক ইউ।
0: বন্ধুরা, কর্ণবাবুর কথায় ঠিক তাই, ইঁদুরের মতোই আমরা ছুটোছুটি করছি এদিক থেকে ওদিক, কিন্তু কিসের টানে দৌড়ছি সেইটা ভেবে ভেবেই কখনো কখনো মনে হয় যে আমাদের লক্ষ্যটা ঠিক কোথায়।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু বলুন, স্বাগত।
1: আমাদের জীবনটা তো প্রবাহমান নদীর মতন।
0: হ্যাঁ,
1: তো এই সেই যব থেকে জন্ম হয়ে বড় হয়েছি, সেই বালক অবস্থায় তারপরে পড়াশোনা ইত্যাদি ইত্যাদি, সেই সময় ব্যস্ততা, নানা রকম ব্যস্ততা, পড়াশোনা, খেলাধুলা, কত কিছু,
0: ঠিক
1: এই ব্যস্ততার জীবনে এইভাবে আমাদেরকে ইঁদুরের মতো দৌড়তে হয়েছে। একটু যদি অবসর পেয়েছি, হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়েছি বা অন্যভাবে এনজয় করেছি। তারপরে সাংসারিক জীবনে যখন প্রবেশ করলাম, চাকরি বাকরি হলো, তখন চাকরির ব্যস্ততা, আবার ছেলে মেয়ে, তারপরে সংসার, সকালবেলায় বাজার করো, এরপরে চারটা খেয়ে আবার দৌড়ো স্কুলের উদ্দেশ্যে,
0: সেইটাই একের পর এক শুধু দৌড়ই।
1: আমাদের জীবনটা সব সময় এত ব্যস্ততার মধ্যে কেটে গেল যে কিভাবে যে আমি বুড়ো হয়ে গেলাম, বয়সটা 60 বছর পেরিয়ে এখন 63 বছর, কত যে কি করলাম, এত ব্যস্ততা, এত ব্যস্ততা, আসলে এইভাবেই আমার আসলো। আসলে সত্যি কথা, প্রত্যেক আমাদের প্রত্যেকের জীবনটাই এত ব্যস্ততার মধ্যে থাকি, সেই ব্যস্ততা কারণে অকারণে বিভিন্ন রকম থাকে, তো এটা এটা নিয়ে চলতে হয়। আর এইভাবে আমাদের একটা সময় স্থির থাকা বা এটা খুব সম্ভব হয় না। তবে বর্তমান অবসরকালীন জীবনযাপনে এখন একটু বয়স হয়েছে, আগের মতো আর ইঁদুরের মতো ধরতে পারি না, একটু ব্যস্ততার মতো থাকতে পারি না, যতটুকু পারি কিছুটা সংসারে ইয়ে করে এরপরে নিজে থাকি, আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, গান ফান শুনি, ইয়ে করি, আগের থেকে কিছুটা হলো ইঁদুরের দৌড়ের মতো আর দৌড়তে হয় না।
0: হ্যাঁ, সেইটাই, এভাবেই জীবনটাকে কাটাতে হবে।
1: হ্যাঁ, আমাদের ওই মৃত্যু পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে,
0: চলতেই থাকবে,
1: কোনো না কোনো কোনো সময় কি বিপদ আসবে বা কি হলো, এটা হলো আপনার ভাবছেন কিছু কোনো চিন্তার মধ্যে নেই, তারপরে কি একটা চলে এলো, এবার আপনাকে এই দৌড়া, এখানে দৌড়া, এখানে দৌড়া, হাসপাতালে দৌড়া, এটা দৌড়া, এটা এরকম থাকতেই হয়,
0: থাকতেই হয়।
1: সুতরাং আমাদের জীবনটাই ইঁদুরের দৌড়ের সঙ্গেই তুলনা করা যায়।
0: একদম একদম,
1: ব্যস্ততার জীবন, তাহলে জীবনটাকে আসলে সত্যি কথা বলতে কি উপভোগ করা যায় না, জীবনটাকে যদি আমাদের
0: উপভোগ
1: করতে হয়, এনজয় করতে হয়, তাহলে আমাদের ইঁদুরের দৌড়ে
0: একটু থামতে হবে,
1: আমাদেরও দৌড়তে হবে।
0: ঠিক ঠিক, ভালো থাকবেন শ্যামল
1: বাবু। ঠিক আছে,
0: ধন্যবাদ,
1: নমস্কার
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, ইঁদুর দৌড়। এই শব্দটা আমরা প্রায়ই শুনি। ছোটবেলায় আমাদের বলা হয়, ভালো করে পড়ো না হলে পিছিয়ে পড়বে। বড় হলে বলা হয়, ভালো চাকুরি করো। তারপর বড় বাড়ি, বড় গাড়ি, বেশি বেতন, আরও সাফল্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই দৌড়ের শেষ কোথায়? যেমন ধরুন, একটা পরীক্ষায় প্রথম হতে হবে, অন্যের থেকে একটু বেশি নম্বর পেতে হবে, অফিসে সহকর্মীর আগে পদোন্নতি পেতে হবে, বন্ধুর চেয়ে বড় বাড়ি বানাতে হবে। এই তুলনা, এই প্রতিযোগিতা, এই অবিরাম ছুটে চলার নামই যেন আজকের ইঁদুর দৌড়। বন্ধুরা, আপনাদের জীবনের এই ইঁদুর দৌড়ের গল্প শুনব, আপনাদের মতামত শুনতে চাই। তার জন্য আপনাদের ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে, ফোন নম্বর 0381-232-6253। এছাড়াও হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয় ইঁদুর দৌড় নিয়ে আপনার মতামত।

0: হ্যালো, নমস্কার বন্ধু। রবীন্দ্রবাবু, স্বাগত আপনাকে, বলুন। ধন্যবাদ। আচ্ছা,
1: এখন ঈদের দৌড়, মানুষের জীবন, প্রত্যেক জীবনটাই ঈদের দৌড়। ঈদের দৌড়ের মধ্যে আমরা দৌড়ে চলছি। অনেকে বলছিলেন শেষ কোথায়, তুমিও বলছিলে শেষ কোথায়।
0: ঠিক তাই,
1: শেষ আমাদের মৃত্যু, শেষ মৃত্যু, শেষ বলতে আর কিছু নেই। যদি সুস্থ সুস্থ মানুষ থাকে, ওর ঈদের দৌড় বন্ধ হবে না কোনোদিন। যে কোনো প্রয়োজনে সে ঈদের মতো দৌড়াবে, এদিক ওদিক দৌড়াবে, ছোটাছুটি করবে, ঠিক আছে।
0: ঠিক ঠিক ঠিক,
1: মৃত্যুই শেষ আমাদের। ঈদের দৌড় বলো আর যাই বলো, মৃত্যুটাই আমাদের শেষ।
0: কিন্তু চাইলে কি আমরা এই বিষয়টাকে আটকাতে পারি না?
1: না, আটকাবো কিভাবে? আমরা তো যদি অসুস্থ হই তাহলে বিছানায় থাকবো, যতক্ষণ চালু থাকবো ততক্ষণ তো দৌড়াই বন্ধ হবে না,
0: কোনো না কোনো কাজে
1: দৌড়াই আমরা, কোনো না কোনো কাজে আমরা দৌড়াতে হই। যত বয়সই হোক, বয়স হলে একরকম দৌড় হবে, আর ছোটবেলা দৌড়ানো সময় ছাত্র অবস্থা একরকম হবে, কর্মজীবনে আরেকরকম হবে, বার্ধক্যে আরেকরকম হবে, এই আর কি।
0: অর্থাৎ পরিস্থিতি বদলাবে কিন্তু দৌড়টা সেম থেকে যাবে।
1: দৌড়টা সেম থেকে যাবে, দৌড় থাকবে, সুস্থ থাকবে, দৌড় থাকবে।
0: ঠিক তাই,
1: সুস্থ যদি থাকি আমরা ততক্ষণ আমাদের দৌড় থাকবে।
0: সেইটাই,
1: ঠিক আছে। শুয়েদা তো তুমি না, শুয়েদা না তুমি?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন।
1: আমরা তোমাকে, আমি তোমাকে তুমি বলছি, রাগ করবে না।
0: না, একদম নয়, নিশ্চয়ই। ধন্যবাদ।
1: বয়স হয়েছে, বয়স ভালো বয়স হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ইঁদুর দৌড়। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, ইঁদুর দৌড়ে যদি আপনি জিতেও যান, তবুও আপনি সেই দৌড়েরই একজন ইঁদুর হয়ে থাকেন, অর্থাৎ তখনও আপনি একজন প্রতিযোগী। ভাবুন তো এই কথাটা কতটা গভীর। আমাদের জীবনে প্রথম প্রতিযোগিতা শুরু হয় স্কুল থেকে। কে প্রথম, কার নম্বর বেশি, কার কোচিং ভালো, কার

0: এটা ভালো। আর এইভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে এক একটা পরিস্থিতিতে এক এক রকম দৌড়ের শিকার হই আমরা। হ্যালো, নমস্কার বন্ধু। হ্যালো,
1: নমস্কার
0: ম্যাডাম। শুভ সকাল।
1: খুব সুন্দর টপিকটা আমি একটু শুনেছি।
0: আচ্ছা,
1: তখন তা সেরে ওই ঈদুল তো সবাই ঈদুল সংসারের মধ্যে ঈদুল দৌড়ের মধ্যেই আছে
0: একদম।
1: ঈদের তো শেষ শেষ তো নাই, আর শেষ আছে শ্মশানে।
0: ঠিক,
1: আরেকটা আছে, হ্যাঁ আরেকটা ঈদুল দৌড়ের শেষ আছে লোকস্থলে পোস্তালে ঈশ্বর লাভ।
0: হ্যাঁ,
1: যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ, এটা যদি লাভ করা যায় আর লাগে না। ঈদুল দৌড় দেখবেন আপনি অটোমেটিক সব সমাধান হয়ে গেছে।
0: ঠিক ঠিক,
1: শ্বেতা ম্যাডাম ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।
1: হ্যাঁ,
0: ধন্যবাদ।
1: নমস্কার
0: নমস্কার
1: নমস্কার
0: বন্ধুরা। এই যে আমাদের প্রতিযোগিতাটা শুরু হলো স্কুল জীবন থেকে, এখান থেকে আমরা ধীরে ধীরে শিখে যাই, নিজেকে নয়, হারাতে যদি হয় তাহলে অন্যকে হারাতে হবে। তারপর চাকরি, ব্যবসা, সোশ্যাল মিডিয়া, আজ তো সুখ যেন একটা প্রতিযোগিতার বিষয়। কার ভ্রমণ বেশি হলো, কার ছবিটা সুন্দর, আর কার ফলোয়ার বেশি। আমরা হাসছি, কিন্তু এই হাসিটা সত্যি কি মনের? বন্ধুরা, একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, আপনি কি নিজের স্বপ্নের জন্য দৌড়ুচ্ছেন নাকি অন্যের চোখে সফল হওয়ার জন্য? ভাবুন একবার। আর এর উত্তরটা হয়তোবা আপনার জীবনকে বদলে দিতে পারে।

শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ ইঁদুর দৌড়। আর এই প্রসঙ্গ বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন স্বর্ণালীদি। স্বর্ণালীদি লিখছেন, ইঁদুর দৌড় এটা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, তা আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও আমরা এই দৌড়ে সামিল হই। কে কাকে টপকে গিয়ে উপরের বা খুব ভালো জায়গাটা দখল করতে পারি, তারই চেষ্টা প্রতিনিয়ত চলতেই থাকে। আমাদের ঘরের ছোট ছোট শিশুদেরকেও আমরা বাধ্য করছি, নাম্বার বা প্রথম হওয়ার প্রতিযোগিতায় লেলিয়ে দিচ্ছি। ওরা পারুক আর না পারুক, ওদের যে সেই সক্ষমতাটা রয়েছে কিনা, তার চাহিদা, তার মানসিক অবস্থা, তার পছন্দ অপছন্দ কিছুতেই আমরা খেয়াল রাখছি না। তাদের যেমন করেই হোক খুব ভালো রেজাল্ট বা পজিশনটা চাই। এটা অনেকটা যেন কিলিয়ে কাঁঠাল পাকানো, এতে হিতে বিপরীতই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাদের যে নিজস্ব একটা জগৎ আছে সেটার কথা আমরা একেবারেই ভাবছি না। তো

সব জায়গাতেই যেন একটা যুদ্ধ ভাব, রণং দেহী ভাব। বিনা যুদ্ধে নাহি দেব সুচুগ্র ভূমি। প্রতিযোগিতা বা দূর হোক, সুস্থভাবে, অসুস্থ প্রতিযোগিতা নয়। স্বর্ণালীদি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে লিখে পাঠানোর জন্য আজকের বিষয়ে। আরও একজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, কৃষ্ণনগর থেকে অরবিন্দ বিশ্বাস। তিনি লিখছেন, ইঁদুর দৌড়। আজ আমরা আধুনিক প্রযুক্তির যুগে ঘুম থেকে উঠেই দৌড়ুছি, জীবনটাই আজ এমন হয়ে গেছে। বাবা মাও দৌড়ুচ্ছে, ছেলেমেয়েরাও প্রতিযোগিতায় দৌড়ুচ্ছে। এতে আমাদের জীবনটাই হয়ে যাচ্ছে যান্ত্রিক। তবে এর শেষ কোথায়? থামার পথ নেই। শ্বাস বন্ধ হলে হয়তো এই দৌড় শেষ হবে। কে সফল হয়, আবার কেউ সফল হতে পারে না। এই যে দৌড়, সেটা শেষ হবে না। আমরা সারা জীবনেই প্রতিযোগী। ধন্যবাদ অরবিন্দবাবু আপনাকে। আর শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে আমাদের সময়ও বলছে বিদায় নেওয়ার সময় এসে গেছে। বন্ধুরা, প্রতিযোগিতা অবশ্যই দরকার, এই ইঁদুর দৌড় অবশ্যই দরকার, কারণ প্রতিযোগিতা আমাদের এগিয়ে যেতে শেখায়। কিন্তু যখন সেই প্রতিযোগিতা আমাদের শান্তি, হাসি আর সম্পর্ককে কেড়ে নেয়, তখন একটু থামা দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার। আমি কি নিজের স্বপ্নের দিকে এগোচ্ছি, নাকি শুধু অন্যকে দেখি ছুটছি? মনে রাখবেন বন্ধুরা, সাফল্যের সংজ্ঞা সবার জন্য এক নয়। কারো কাছে বড় বাড়ি, কারো কাছে ভালো চাকরি, আবার কারো কাছে পরিবারের সঙ্গে এক কাপ চা খাওয়ার সময়টাই সবচেয়ে বড় সাফল্য। তাই অন্যের গতির সঙ্গে নিজের জীবনকে কখনোই মাপবেন না। নিজের লক্ষ্য ঠিক করুন, নিজের মতো করে এগিয়ে চলুন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর জয় হল নিজের কাছে জয়ী হওয়া। বন্ধুরা, আজকে একটা ছোট্ট কথা বলেই শেষ করব। জীবনটা কোনো দৌড় নয়, জীবনটা একটা সুন্দর সফর। তাই শুধু গন্তব্য নয়, পথটাকে উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই নিজের মতো করে বাঁচুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি রয়েছে আরজি শ্রোতা আপনাদের সঙ্গে। আজ স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 10:05 হয়ে 17 সেকেন্ড। আর বন্ধুরা, এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান তুমি অনন্যা পর্বে। আর আপনারা টিউন করে রয়েছেন বন্ধুরা 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আকাশবাণী FM উজ্জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, মঞ্চেই হোক বা বিনা মঞ্চে, যারাই কোনো না কোনোভাবে থিয়েটার জাতীয় শিল্প প্রদর্শনের সঙ্গে যুক্ত, এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে তারা পাণ্ডবাণী শব্দটির সঙ্গে ভীষণভাবে পরিচিত। আর পাণ্ডবাণীর নাম যারা যার সঙ্গে সমার্থক, সেই মানুষটির কথা আজকে আপনাদের শোনাব। তিনি হলেন তিজন বাই, ডাক্তার তিজন বাই।

কারণ বিলাসপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিয়ে সম্মানিত করেছিল। তবে এই উপাধিটি তিনি সাধারণত নিজের নামের আগে বসাতে চান না কোনোভাবেই। তিজন ভাইয়ের কথা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব তুমি অনন্যা পর্বে। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, পাণ্ডবাণী এই শব্দটার অর্থটা কি? কথকতা বস্তুর সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত। কথকতায় সাধারণত একজন কথক ঠাকুর থাকেন। তিনি দাঁড়িয়ে বা বসে ভক্তের অসাধ্য কোনো বিষয়ে সহযোগী বাদ্যযন্ত্রীদের সঙ্গে গল্প বলেন গান করে। এই আখ্যান যে কোনো দেবদেবী বা পুরাণ আশ্রিত হতে পারে। এই কথকতারই একরকম ছত্তিশগড়ি রূপ বলা যেতে পারে পাণ্ডবাণীকে। তফাত কেবল একটা বিষয়, নাম থেকে বোঝা যায় এই গান অভিনয়ের মূল আখ্যান মহাভারত, কারণ নামটা হলো পাণ্ডবাণী, মানে পাণ্ডবদের বাণী। এখানেও শিল্পীকে সহযোগিতা করেন একাধিক যন্ত্রশিল্পী। তবে এই লৌকিক মহাভারত আখ্যানে নায়ক কিন্তু অর্জুন নন, ভীম, অর্থাৎ মধ্যম পাণ্ডব। ছত্তিশগড় তথা মধ্য ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পাণ্ডবাণীর মূল রূপ অক্ষুণ্ণ রেখে বা আঞ্চলিকভাবে একটু রূপান্তরিত হয়ে পরিবেশিত হয়। বিশেষ করে দক্ষিণ ভারতের হরি কথা নামক যে লোকনাট্য গায়ন পদ্ধতি রয়েছে সেখানেও পাণ্ডবাণীর সঙ্গে বেশ খানিকটা মিল দেখতে পাওয়া যায়। তবে একটা কথা এখানে বিশেষভাবে মনে রাখতে হবে, শুধুই দর্শক শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এই লোকনাট্য নয়। এই লোকনাট্যের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ নিরক্ষর চাষাভুষু মানুষকে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। বন্ধুরা, আজকে আমরা সেই পাণ্ডবাণীর নায়িকা তিজন বাইয়ের গল্প আপনাদের শোনাব, সেই সঙ্গে কিছু গান অবশ্যই শোনাব আপনাদের। আমি রয়েছি আরজে শ্বেতা আপনাদের সঙ্গে। তিজন বাই এমন একটা নাম যিনি পাণ্ডবাণী শব্দটা এলেই তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছেন। বন্ধুরা, তার গল্প শুনব, চলুন তার আগে শোনাই একটা গান।

এই পাণ্ডুবাণীর উদ্ভাবন ঠিক কবে সেইটা বলা মুশকিল। এ বিষয়ে তিজন বাইয়ের কথায় এই নাট্যধারা সম্ভবত মহাভারতের মতোই প্রাচীন, যেহেতু তখন সাধারণ মানুষের মধ্যে লেখাপড়ার চল তেমনভাবে ছিল না। তাই মহাকাব্য, পুরাণ, প্রাচীন লোকগাথা এই পাণ্ডুবাণীর মাধ্যমেই পরম্পরায় জনসাধারণের মধ্যে প্রচলিত থাকত। পাণ্ডুবাণীর আরও একটা বৈশিষ্ট্য হল এর পরিবেশনা একচেটিয়াভাবে কেবলমাত্র পুরুষদেরই অধিকারে ছিল, নারীদের ভূমিকা ছিল শুধুমাত্র শ্রোতা আর দর্শক হিসেবে। সাধারণত কীভাবে গাওয়া হয় এই পাণ্ডুবাণী? একজন মাত্র প্রধান গায়ে গান আর অভিনয়ের মাধ্যমে মহাকাব্যের বিভিন্ন পর্ব শোনান, তার হাতে থাকে একটি তম্বুরা। অনেক জায়গায় একে একতারাও বলে, যদিও আমরা বাঙালিরা যে একতারার সঙ্গে পরিচিত সেই যন্ত্রটা একেবারেই দেখতে সেরকম নয়, আর অন্য হাত খালি।

অথবা কখনো কখনো খঞ্জনি জাতীয় কোনো যন্ত্র থাকে। মহাকাব্যের বিভিন্ন পর্বে যখন সেই একক অভিনেতা অনুকৃতি অতি অভিনয় এবং বিশেষ ভঙ্গিমায় মঞ্চে ঘুরে ঘুরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, তখন হাতি ধরা তাম্বুরা সেই চরিত্রের একমাত্র প্রপ হয়ে ওঠে। আবার কখনো কখনো তাকে পার্শ্ব চরিত্র হিসেবেও ব্যবহার করা হয়। পাণ্ডবানীর মঞ্চসজ্জা বলতে কিছুই নেই, মঞ্চকে কাল্পনিকভাবেই দুটি অংশে ভাগ করে নেওয়া হয়। সামনে থাকেন গায়ক অভিনেতা আর পেছনে বসেন সহযোগী যন্ত্রশিল্পী এবং দোহারেরা। যেহেতু লোকনাট্যের এই ধারাটির মূল খাঁটি দেশজ, তাই সাধারণত দেশজ গ্রামীণ বাদ্যযন্ত্রই এখানে ব্যবহার করা হয়। পাণ্ডবানী প্রধানত দুরকম শৈলীতে গাওয়া হয়। প্রথমটি হল বেদুমতি। এই শৈলী অনুযায়ী গায়ক এক জায়গায় বসে পুরো গল্পটি শোনান। এই গল্প বা নাটকের স্ক্রিপ্টটি সব্বল সিং চৌহান বিরচিত দোহা চৌপদী স্টাইলে ছত্তিশগড়ি হিন্দিতে লেখা। আর এই শৈলীটি জনপ্রিয় করেছিলেন ঝান্ডুরাম বা ঝোড়ুরাম দেওয়াঙ্গন। আর দ্বিতীয় যে শৈলীটি রয়েছে তার নাম কাপালিক। এখানে যিনি মূল গাইয়ে তিনি মঞ্চের পুরো পরিসরটিকেই ব্যবহার করে নাট্য উপস্থাপনা করেন। নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকলেও বাইরে থেকে নিজস্ব স্মৃতি অভিজ্ঞতা মিশিয়ে ইম্প্রোভাইজ করতে পারেন ইচ্ছে মতো। আর একেই বলা হয় কপাল বা কাপাল। আজকে তুমি অনন্যা পর্বে যে নারীর গল্প আপনাদের শোনাব, তিজন বাই, তিনিও এই কাপালিক শৈলীতেই তার উপস্থাপনা করেছেন।

তিজন ভাইয়ের প্রসঙ্গে বলতে গেলে আমাদের 50-60 দশকের মধ্যপ্রদেশে পৌঁছাতে হবে। তখনও ছত্তিশগড় আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেনি। সেখানে পাণ্ডবানির জন্য কোনো রকম বিশেষ আনুষ্ঠানিক অজুহাতেরও দরকার হতো না। যে কোনো উৎসবই ছিল পাণ্ডবানির জন্য প্রশস্ত। শুধু দরকার ছিল একটা তাম্বুরা, একটা কর্তাল, একটা তীক্ষ্ণ এবং তীব্র কণ্ঠস্বর এবং এক দঙ্গল অতি উৎসাহী শ্রোতা দর্শক, যারা পাণ্ডবদের বীর গাথা শুনতে উৎসুক। না, কোনো কালেই সুসজ্জিত প্রসেনিয়াম মঞ্চের প্রয়োজন পড়ত না পাণ্ডবানির জন্য। সারা পৃথিবীর পায়ের তলায় যে মাটি, তাই ছিল মঞ্চ। এক দীর্ঘ সময় ধরে পাণ্ডবানি শুধু পুরুষ অভিনেতাদেরই একচেটি আধিপত্য মেনে নিয়ে অজপানা গায়ে চৌহদ্দির মধ্যেই আবদ্ধ ছিল। যতদিন না নারায়ণ দাস ভার্মা তাকে গ্রাম থেকে টেনে বার করে সাধারণ জনমঞ্চে উপস্থাপিত করেন।

পরবর্তীকালে তারই উত্তরসূরি হিসেবে ঝড়ুরাম দেওয়াঙ্গন পাণ্ডুবাণীর পুনর্জন্ম ঘটান এবং পাড়া গাঁয়ের এক সাধারণ আনন্দ উৎসবকে একটা পূর্ণাঙ্গ লোকশিল্পকলায় উন্নীত করেন। কিন্তু এই পুরুষতান্ত্রিক পাণ্ডুবাণীতে তিজন রাজ কি করে কায়েম হলো সেই গল্পের শুরুও পঞ্চাশের দশকেই। 1956 সালের 8ই আগস্ট ভিলাই শহরের 14 কিলোমিটার দূরে গানিয়ারি গ্রামে চুনুকলাল ও সুখবতী পারধীর ঘরে জন্ম হয় তিজনের। 4 ভাই বোনের মধ্যে তিজনই সবচেয়ে বড়। পারধীর সম্প্রদায়ের প্রাথমিক জীবিকা বলতে ছিল পাখি ধরা, মাদুর, ঝাঁটা এসব তৈরি করা, আর সেই সঙ্গে ক্ষেত মজুরি। কাজেই সচ্ছলতা বলতে যা বোঝায় সেটা কোনোদিনই ছিল না, তবে রোজ উনুন ধরাবার মতো সামর্থ্যটা ছিল। স্কুল লেখাপড়া এসব ছিল নেহাতি বিলাসিতা, কিন্তু পাণ্ডুবাণী ছিল জীবন ধারণের অন্যতম অঙ্গ। ছোট্ট তিজন শৈশব থেকেই এই গায়ন রীতির বিশেষ ভক্ত ছিলেন। সাঁঝবাতি জ্বালা হলে দাদু ব্রিজলাল যখন পরিবারের আনন্দের খোরাক জোগাতে পাণ্ডুবাণী শোনাতেন, তিজন হাঁ করে গিলতেন আর মনের মনে কোঠায় জমা করে রাখতেন সেই সব মণিমুক্ত। তখন থেকেই সম্ভবত শিশু মন ভাবতে শুরু করে বড় হয়ে পাণ্ডুবাণী করবো।

মাত্র 12 বছর বয়সে গ্রাম্য রীতি অনুসারে তিজনের বিয়ে হয়ে যায়। কিন্তু পাণ্ডুবাণীর প্রতি তিজনের তীব্র ভালোবাসা তার সাংসারিক জীবনের প্রধান অন্তরায় হয়ে ওঠে। বিয়ে ভেঙে যায়, তিজন এক ঘরে হন, তাকে গ্রামের বাইরে বের করে দেওয়া হয়। পরিত্যক্ত জায়গায় পলকা কুঁড়ে বেঁধে একা থাকতে শুরু করেন তিজন। আশপাশের লোকজনের থেকে বাসনপত্র খাবার দাবার চেয়ে চিনতে চলে জীবন ধারণ। কিন্তু কখনই লক্ষ্যের সঙ্গে আপোষ করেননি ওই অপরিণত, অশিক্ষিত, সমাজ বিতাড়িত গ্রাম্য নাবালিকা। এবং কোনো দিন আর তিনি তার প্রথম স্বামীর কাছে ফিরে যাননি। এই কঠিন জীবনে এক ঝলক দক্ষিণা বাতাস বয়ে এলো সেদিন, যেদিন চন্দ্রখুরি অর্থাৎ দুর্গ গ্রামে তার ডাক পড়ল পাণ্ডবাণী গাইতে। মজুরি ছিল 10 টাকা, কিন্তু সূচনা হল এক ইতিহাসের। শতাব্দী প্রাচীন পুরুষতন্ত্রের দুর্ভেদ্য প্রাকার ভেঙে পাণ্ডবাণীর অঙ্গনে পা রাখলেন তিজুনবাই। এরপরের ইতিহাস কেবল এগিয়ে চলার। এর মধ্যে ভারতীয় থিয়েটারের আকাশে উদিত হয়েছেন আরেক নক্ষত্র, হাবিব তানভীর। তিনি চাইলেন তার আধুনিক নাট্যধারার মধ্যে ছত্তিশগড়ি লোকনাট্যধারাকে মিলিয়ে দিতে, আর ভাগ্যের ফেরে খুঁজে পেয়ে গেলেন তিজনকে। মজবুত নৌকো শক্ত হাল পেয়ে তরতর করে এগোতে লাগল। দেশের একাধিক প্রধান প্রধান উৎসবে তার ডাক পড়তে লাগল। আর অবশেষে এলো সেই মাহেন্দ্রগণ, যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে পাণ্ডবাণী দেখালেন তিজন। সরকারি শিলমোহর লাগল পাণ্ডবাণীর প্রথম মহিলা শিল্পীর। এখন আর কেবল দেশের মধ্যে নয়, বিদেশেও আমন্ত্রিত হতে লাগলেন তিজন। ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, তুরস্ক, টিউনেশিয়া, মাল্টা, জাপান সব জায়গাতেই রম রম করে চলতে লাগল পাণ্ডবাণী। তিজনের গলায় সনাতন ভারতবর্ষের মহাকাব্যের স্বরূপ ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। শ্যাম বেনেগালের দূরদর্শন ধারাবাহিক ভারতে খোঁজেও দেখা গেল তিজনকে, আর স্বীকৃতিও আসতে লাগল দরজায়। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি, MS শুভলক্ষ্মী পুরস্কার, লোকনির্মলা পুরস্কার, এই ধরনের অসংখ্য পুরস্কার তার ঝুলিতে ভরে গেল। 2018 সালে জাপান সরকারের আমন্ত্রণে সেখানে পাণ্ডবাণী উপস্থাপনা করে ফুকুওকা পুরস্কারও পান। কিন্তু কি আছে তিজনের এই পাণ্ডবাণীতে যা অন্য সব লোকনাট্য ধারার চেয়ে তাকে স্বতন্ত্র করে তোলে? তিজন তার গান শুরু করেন সরস্বতী বন্দনা দিয়ে, ক্রমেই ঢুকে পড়েন মহাকাব্যের অন্তর্মহলে। তারপর প্রতিটা পর্বের গল্পের অংশটুকু তীব্র গলায় জোরালোভাবে দর্শক শ্রোতার সামনে মেলে ধরেন। ফলে যারা সামনে বসে শুনছেন, দেখছেন, তাদেরও তিনি জারিয়ে নেন মহাকাব্যের রসে। কখনো সে রস আদি, কখনো বীর, কখনো মধুর, আবার কখনো বা বুক নিংড়ানো করুন। এই প্রত্যেকটি রসকে তিজন তার ঈষৎ ভাঙ্গা মর্দানি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরের অসামান্য নিয়ন্ত্রিত দক্ষতায় শ্রোতার দর্শকদের মরমে প্রবেশ করাতে পারেন। অভিনয়ের সবগুলো অনুষঙ্গে তার আছে এক সহজাত স্বাভাবিক দক্ষতা। সংলাপ থেকে গানে, গান থেকে নাচে, আবার সেখান থেকে সংলাপে ফিরে আসার মুনশিয়ানা অভাবনীয়। পাণ্ডবাণীর নির্দিষ্ট

ধারা মেনে মঞ্চের সীমিত পরিসরেই তার পদক্ষেপ এবং তার সঙ্গে সঙ্গতি রেখে শরীরে মুদ্রা প্রায় অবিশ্বাস্য ঠেকে। এরই জোরে কখনো তিনি ভীম, কখনো দুঃশাসন, কখনো অর্জুন, কখনো ভীষ্ম, আবার কখনো বা দ্রৌপদী বা কৃষ্ণ। প্রতিটি চরিত্র এবং ঘটনা নিজের গলা শরীর দিয়ে বিশ্বাসযোগ্য করে তোলেন তিজন। তার হাতের লাল টুকটুকে তাম্বুরা কখনো হয়ে ওঠে ভীমের গদা, তো কখনো অর্জুনের গান্ডীব, তো কখনো বা পাঞ্চালীর চুল। এইভাবেই জয়যাত্রা এগোতে থাকে তিজনের।

শ্রোতা বন্ধুরা, তিজন বাইয়ের জীবনের গল্পও আমাদের ভাবতে শেখায় এক পুরুষতান্ত্রিক সমাজে তার দাপটের সঙ্গে অভিনয় সেই বহু প্রাচীন প্রথাকে একেবারেই অন্যরকম করে তুলেছে। তিজন বাই ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন, কিছুদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার এই মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় এক লোককাহিনীকে বিশ্বের আঙ্গিনায় তুলে ধরার যে দাপট এবং তার প্রতিভা, তাকে তো কুর্নিশ জানাতেই হয়। আরও একবার আকাশবাণী FM-এর পরিবার পক্ষ থেকে তিজন বাইয়ের প্রতি শ্রদ্ধা রইল আমাদের। আর এভাবেই তাকে দেখেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবে আরও বহু মঞ্চ অভিনেত্রীরা, যারা আগামী দিনে মঞ্চের দাপটের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠা করতে চান। আর সেই আশা রেখেই আজকের মতো আপনাদের বন্ধু আর যে শ্বেতাকে এখান থেকেই বিদায় নিতে হবে তুমি অনন্যা পর্ব থেকে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ভাবনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে একখানা গান দিয়ে শেষ করব আজকের এই পর্বটি। নমস্কার।

0: Hello. Aw, hai ke sengir samung no khanai ne le na. Sini asak ham thayang jong ha kok do kha khlayo sin kok do ham moi thang nai. Tai norok kereng horan bagai nai norok sai to gui tong mai kha ang se mano. Hai ke khapang ne mari kising o zoro kothma rok norok no khanaron hna wan so gui tong mani. Hengke noroni khukti mangno seng kothmar to khanai tongo do naigran haike kokdugo sabotong phi ozora sabotong nigala. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Hello. Hello.
1: Hello. Hello.
0: Khorang khanaiyang itong kha. Hello. Okay. Kha khlaio sini kok tu kha mai thanai khnai nai. Tai ke sha kok duk phai tongo nai nen heke sabotong. Hello. Hello. Hello. Hello. Simnani janpoti. Ai khana ka tagule khoran.
1: Khana kana.
0: বাহ
1: প্রবলেম
0: বরক ব আক আও আও আও হাইনু হাইনু লাইন হামিয়া হাঙ্ক কক দু হামিয়াঙ্ক নরক বই কক তো মা সানো মা সাই হানু মান সুগুই মানে আংকে নিনি যত নি স্লাই সেকাং গ্রং হরিমানাই নং গাঙ্গে সিমনান জান সাকামুন জানপতি না সিমনানি জানপতি হাকে নং ককতাং তাংসা সাউই খনার নাই দ বুতাং বারাত দ তাংসা সাই খনার গারসি দি হাকে কক সালাইমার আবো কক থাইসা কক হাকে কিসি সানো বুতাং বারাসা হাইফেন আবনো শুকুর কা হে গবাং মা কলক মা ঙি থাঙো
1: কলক মা ঙি খায়াবো
0: আওন বাগাইনো ইচ্ছা সাউই খনা রে গাদি হেনো বজরাও মই কক রক সাজা
1: আমি খানা রে ওরং থে তাকো
0: হি
1: এসুম সাউ ইয়াং মাথাকি
0: দ কক রে হেকে
1: হামবাই
0: হি হামবাই হামবাই হি আও হেকে ওজরাও আ সং জানপতি নি খুকতই ককতাং বারাসা সং খনা লাইকিয়া খাবংনে মার্কেসিং ও জরাও সং তাইকে সা কক দুগো সাবতং ফি নাই নেগের শিওনাকো হ্যালো
2: হ্যালো
0: আও লাম সুগো
2: আং দুগ্রাইনি স্বর্ণমালা দেবরমা সাতং তাকো
0: দুগ্রাইনি স্বর্ণমালা সাহরি তঙ্গো
2: তাকো আং তাবো কক তাং খানাই দ
0: কক তাং তাং সা সানাই নং
2: মানে তাং মানে খিলি মানে আং কক তাং সুরকাই সাসেনাই তা
0: ও দ দ আকো হেকে
2: দ খাঙ্গ বুঝবো তো বাই তো সারা থাং মা মামা দুলা সাহা মাংখা বুঝবি বাই খুঁখল থাং মা মামা দুলা সাহা মাংখা মামালে বাসা দুবা গো লে মনাই লে মাকাং বাতা সা সাতো নাংবা খেয়া পুরাইয়া সাতি হুঙ্গি যা পুরাই কুসু আং জুতো খেয়া খেয়া সুসাং মালে নাংবা খেয়া সোনাইয়া জুতো আকাদি লে মনাই লে কর্ম লে মনাই লে তবে তথা লবল

0: বেলায় ফোন করাম
1: কথমা বসা কিসা কক সাইখানার ছিল
0: কথমা বসা সাইখানার নাই না দহ দহ আক নিনি সিনে মং কিসার গরদি
1: আংখে অর্জুন ঠাকুর কামিনি মিলন দেবরমা আপন নবাই বালকা কক মশালায় বালক দিনি যে কক মশালায় মানে খুব কসান কসাকে হাতাপাং সকা
0: হাই ন কক মশালায় বালকানো
1: বলে জেঠা হাজা গো বা জেঠি হাজা গো তিন লক্ষ সুখে বরফ হিসাব বসাই কাছা পয়সা খাইলাইকে হান্তা সঙ্গে বসাবো তো ইনক লাইনাই ফাই বুঝাই কাছা সরি মৌ ফুঙ্গ সরি ও সারিগো সরি ও সরি সরি মঙ্কে খরকসা আগিকে তো আচার্য হান্তা ইয়াবো খরকসা ফাই সাপাইকে পু ফাই সাপাইকে অনকেন আরো কাঁচা রাং টু কটাল সর কটালু খাইনাই রি কথার কাছে ওই কাঁচা রাং লেগ সিনি রেডি
0: সাইকেল
1: ফারি না

0: কথা
1: হাই নে সালাই তা হাই ফোন বাক্সা বাক্সা বুঝি আর বতং তাই কে তাম হুনি কক সার হুনি নাই হে দা বেলাই হামবাই নেন ক্রিং হামন বাগে নিন মো সাখা সাখা বেলাই হামবাই ক্রিং হরদি খনাই তং দি দো আও খাবং নি মারে কিসিং নরক খনা বাই খেনা সিনি দুগরাইনি স্বর্ণমালা বেলাই অ্যাক্টিভ ব লগে লগে না ফাচা সাহরকা আব মহাই মহাইসে হনাই নাই নাইগ্রানা হাইকে ব কসরাং তং নাইগ্রানা হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো
1: ককদুক সাথে বাকি গ্রহী মানলিয়া তাই কেসা নাইফিগ্রানা হাইকে সাবতং হ্যালো হ্যালো লামসুগো ললিত বাজারনি রাখি আও রাখি বাহাই তং সাগ্রাদি ওকে তিনি গ্রংমানি বাহাই তামো সানান বাকি গ্রং হরক নং ও বব তক জং নাই হিমান মদা জানাই গাংকে তপসি মানজাকনাই হায়াকাবা তক জাংনাই হিংকে রজং হিনি হিনলাইতা খাইনে খরকচা খাইয়া তে খরকচা বড় কাহাম মানজাগো হুমা ককতা
0: বুঝি নাই বুঝি নাই
1: মারে কিং তাইব খানা লাইফিও সিনিয়াগো তাইব কবং মানু তো আনিয়াগো আংকে নরংনি ককতাং কগলব খানানি বাগৈন আং তো আনিয়াগো তং ফনো আং সাইয়া নরনি ককতাং কগলব ন খানানি মুসুংমানি বাগৈ নাই সাবো তংফি হ্যালো মেয়ারাই থাকা ককরি তেওসা গ্রং দি খাপুনি মারে কিং খাখলাই নরক বাই ককমা সাবন হই হ্যালো
3: হ্যালো স্যার
1: লামসুগো জম্পুই হাতিনি বীর জমাতিয়া না আও দ সাগ্রা দে বীর অসানতেই অসাব গানাই ফাইকেবা নই দা না দ সাগ্রা দে

0: আও খবরে মার্কিসি নরখানাই টঙ্গ সারসা পয়েন্ট ডক মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত খাপাং ইয়াখরাই পান্ডা তাই খাপাং ইয়াখরাই পান্ডাও সঙ্গ ককলাম সালাই টংলায়ো ককটাং কগল ব্রক সঙ্গালায়ো কথমারক সঙ্গালায়ো হাকে আও অজরাও খাপাং মার্কিসিং নরনি খোক্তৈ ককটাং কগলব খানাকা তাইব খানান বাকি আং নাসিংই টঙ্গ নর খরং হরদি কল খাইদি 0381232-6253 কগদুক নামনে বিশিংতৈ নরক আং বাই খরং হরদি 99 হেকে অজরাও কগদুগ সাবতং হ্যালো বেলাই দীপর কাহাম
1: সাদি

0: बुमा माइराना थांमाता अब ओमफ्राय ओ चेराय चेराय नोंमा बियां थां माइराना थांगौ माइ दे माइ मोख्रा साखा मोख्रा दे मोख्रा बफां अखाखा बफां दे बफां रुवा बाय तानखा रुवा दे रुवा तुयक लायखा तुय दे तुय मथना नोंखा मथना दे मथना हासो गखाखा हासो दे हासो खामा गायलांखा खामा दे खामा वांमा तालांखा वांमा दे वांमा मोसा तालांखा मोसा दे मोसा जन्तर नांखा जन्तर दे जन्तर उरि चालांखा उरि दे उरि तक्सा चालांखा तक्सा दे तक्सा नील कुबुलखा नील दे नील तुय कलेखा तुय दे तुय पाताल सका नाय
1: आरनिखा ता कैसाओ ओम हेका मांग थांसिब्ले ना बा पाइथा गोंगांके आयां पातालो थांके पाइखता
0: तोइसे पातालो सकाता
1: बिसिंगो बा खाना तो खा निन मबो खाना तो खा को
0: अते खाना तो यावन अब ता सारन कोलो तो कुबान खिया कोंगो आं काय बाखा
1: ओके बाइकथ' निनि बागै गायसिया नों सायमान थतंमा दङ सैमानखा ओंखाबा सादि सैमान ओंखाबा सिनि खिजिं संरग सावनोता दो अमु गांखे सों अम है कक्रग बोसों सालायो जर जर तामो सालाय गांखे नापिदन नुखे यासखौ लगनि सालाय खार खानाखा नों नापिदन नुखाखे यासखौ लगो
0: अ
1: खखनाका
0: मातिन
1: नखयासो लगो हिमाता इ
0: खखनाका
1: सगां र खखनाका ब्ले
0: आबो हुगाय
1: हि
0: सामन किसिलमानि कोक्ता
1: हि
0: सेलानि कोक
1: हि
0: इ तेखायसनो नगय ब खाया सेलाय दंखाता
1: हि
0: वना किसिलै दंमा कोक्ता
1: ओ
0: ยาวนอนมาตินบอนนุกิบอขามอขายังตองมาขายเลยนะกอโอ้บอสคลายใจบอสคลายนังมานี่ไฮฟอนอเตขอรกซานานุกขาตะขอรกซานานุกขาหังเกบอคลายเลียฉลามมงฮักปะตานะอะบอนอตอะบิบินทานอนุกริกาตะอีอีบอตานอฟานอบึงปานอยางรอมดียาจอราวอไคบอมาตินนุกิยาสบอลอกุฮิจากาตะไนลายางละติคอกนาตองมาเซ
1: บีวีโนนุคังกะบะติคอกเลียตะนาบีวีคอกตึงนะบอลซานอกบางเลียนี่ขะมารอนตะนาไหนล่ะมามุยช่องนาตองมันมามุยพุนช่องเลียอาฟรอกนะซาจักตะนาโอ้นาปิโนนุคยาสกุลอกขะตะนาฮะนัยไงนายล่ะมันนะซาจักกะเฮ้ยชิยังไงหิงกะตะบอนึงขะนาตองมาซาตะคามาเซเบโรนึงมาปิโนนุคยาสกุลอกขะตะจากะตะคอนุคะดา
0: ฟิอาบาซึงออจอรารอกออมไฮรอกอสกบังซาไลมารคนาลียานะคะตะคนาสมาโอซาไลโอเอ็งเกออมไฮรอกฟิอาบากบังตาบุงนีซิกลารอกบอรอกคนาตาอิชิไตตงโอนะดอเซรารอกฮากินิโกรอกฮานาเซรุนยาฮังไกบาอันยาโกไตโบตอ
1: চিনি এফ এম উজয়ন্ত খাই দো নাই রক সঙ্গে ক্রী দো নাই রক বরক মহাকে বর স্রী মানবাই নাই হে দিবা গবং জরাও চিনি তাও কক বরক বহাইন রংনক রগ ফ্রংজাগ কলেজ রগ পড়াই মাস্টার ডিগ্রি খাইলাই হাইফানো অম হাকে রজাক রগ বতংনানি নাঙ্গো সিনি সিলেবাস রগ হে দিবা সং সিনি বড় রক কক সালাইমানি আবরকন সং অব তংনা নাঙ্গো দ বেলাই হামবায়া ক হাকে
0: গাই সানাই টপ সি টক জাংনাই রজং মা হাকাই আবখাই আবখাই কথা কি হসি যাক মারকা

0: বেলাই হামবাই আক আও খাবং মারঘিছিং সিনি খাপাং ইয়াখ্রাই পান্ডা তেকিসা তাই স্রাপচা তংখো উসুডিউনি জরাখগো দীপরনি দামচেনই সতি চিব্রুই ইংখা তাই স্রাপচা তংখো খাপনে মারঘিছিং আও নাই নাই ককতাং কগ্লব কথমারক তুমুন তংখা হংকে নরনি খুকতৈ খানানান বাকি আংনা সিংই টংগো সাবতং নাই নাইগ্রানা হ্যালো
1: হ্যালো
0: আও দীপর কাহাম সাতুং লেট নুই তংখা ব্রিজেস না আকে ব্রিজেস সাদি হামজাকমা না আকে বেলাই হামবাই ব্রিজেস নারোটা থেকে কোনো সাকা বেলাই হামবাই আক আও খাফনে মারগিছিং সং আও অমহাকে ককদাং কগ্লব সৈমানি বিশংতৈন সেনি সৈমা রোগ বহাইন তাইব হিলিক তাইব কক্রক তাইব কাহাম অংনাই মিনিংফুল অংই বাসানাই তাই সং অমহাই ককথাই থেপাওই সেনি সৈমা রোগ সং সৈলেন সেনি আব বসুক মসাংন বসুক খনাথকন নাইয়েন আক ককদগ সাবতং হ্যালো
2: হ্যালো
0: আও দীপর কাহাম
2: দীপর কাহাম তাকুম
0: নুনব
2: বেলাই বেলাই খেয়ে হামাই মারো দীপর কাহাম তিলাই কলাই খেয়ে কোনো সাহায্য দেখো
0: আও ই ই ই সাদি
2: আমি শুনি কাই
0: মান্দই ই দতাম নিনি কিচ্ছা লাইন তিনি খরাং হামথাই হাই স্রাই স্রাই ইয়া তি কিচ্ছা নক নি নক বিশিং হংকে ফাতার ফোন থাংগ্রেছি দি কিচ্ছা ই খরাং এ তাব তাইসা স্রাই স্রাই ইংখা দ সাদি টক সিং বাই টক থুনতানি মোবাইল বাই টিক হাক সালকে কক সারি দো
2: বলা

0: जों
1: ककतां कक्लब जों खनाय दंलायो कथमारक तंखांगे जों खनाय दंलायो छायाखौ छायाखौ लाइन मानि जों दखाना बरफ बसाखा बर गोस्रां मांसै দ আক চালো খাই দি নগাও সালাইলিয়া নগাও সালাইলিয়া থাইপুরও সালাইলিয়া রঙনগাও সালাইলিয়া হাতি হাবাও সালাইলিয়া গানকাবা ত্রক ত্রক খাই আবো কমাই দংখাতা দো হাইছে বেলাই হামাই সালো হামাই আক হাইকে জরা পাইতেই জরা বেলাই বাইসং ফাই সকা যাপাং ইয়াখ্রাই পান্ডানি আউ খাবনে মারিকিং নরগো করুনানি মু সুখাঙ্কে দাকি দাকি করি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককদক নম্বর বিশিংতই নাইফিয়ন সাবতং হ্যালো করি মানলিয়া কক খিতারি কক সালাই হুন নুখং রগ হাই খাবার সামুং হুমুং টাংলাই ফুরু রগ আফ্রু রগন মহাই কক রক সালাই যাগো খাবুনে মারিকিং এঙ্কে তামুরক সালাই মানিকে যে লাই থাংমানী সালাইমারুনি বিশুঙ্গ হংকাঙ্কে আও তৈমানী সালাই আরং সে লক্সিও তৈমাব নাইতই রিগনাইব সুতুই রিত্রাকন নাইয়ী আকুং মুসুদি সানাই তপসি মানজাংনাই রজং কপালনিসলাই ইয়াসকু চগুই মানিয়া নাপিতন নুখে ইয়াসকু লগ অমরুক সং সালাকিয়া হাইফন খাপনে মারেকিসিং নরকনি বিশঙ্গ তুমুন খরকসাসে রমুই মানিয়া বুসিয়া উঙি টঙ্কা হংকে নরক রঙি মানো তাই নরকনি বিশঙ্গ অমরনতেই তাইব স্রাই স্রাইকে সবাই সানান মুজুং খেব নরক সাহরি গ্রং হরি মানো হায় দিবা আও সে কক লামর কক সালাইমার আফ্রু নাক খনাদতক তাইব উংনাই বুঝিলাইলিয়া সাইমানলাইলিয়া আয়ং তৈওয়ান নাল বখাংনি সালো বসাহর তামনি বাকে সিনি সকাংনি ককথাইর কমাখা আবর ত্রক ত্রক খাইনাই তিসাফিনা নাই বসাও আও সালো নহরমান আবো বেলাই ককো বই নিনি কামিনি বড়রক নিনি কামিনি বুমুং সে বাকসা বাকসা সাবো তৈ ওয়ানডাল হাই তৈ ওয়ানডাল ফিয়াবা রেকর্ড রগ কাগজ রগ তাবুক রগ খরচ খরচনো সৈজাক নুমানি কাকে তাই বান্ডাল সাই সৈ টংলাইছি ও সালো তাই বান্ডাল হাকে যৈ ওয়ানডাল তৈ চাংমা তৈ জিলিক সে টাও জিলিং ওই থাকা হে আবো ত্রক ত্রক বাক্য মহাই ওই থাং মাইদি কক সালাইমারক আসু আসই সঙ্গে মলো কামিনি মূ ফারজাক মারক সিনি নক নুখঙ্গ সুকন তৈয়ী বসারন তৈসে গবই মুথুমারক হামজগ রহরপ্রো নাইরগৈ কাপ মারক সামরি তিসাপ্রো সামরি নাইরগৈ রহরপ্রো বুমা কাপমানে আক থাইরক ত্রক ত্রক ত্রক ত্রক মাই দমায়ু হাকে আও সানাই ওয়াইসাবন খালিয়া মহাকেন ত্রক ত্রক সিন কমাই থাঙ খাপনে মারিগিং রিগ নাইন পাশ্রা হানি দংলায়ু বাকসা তার পাশ্রা হানি সৈ দংলায়ু রিগ নাই ব রিগ নাইন বিন মূ রিগ নাই রিগ নাইন বন ভগাইন খাপনে মারিগিং তুমুন নিন কখনো হামজাকা হংকে নিনি কক লাম নিনি টাংমা তৈমা হুকুমু মুকুমুন হামজাকা হংকে নক টং কক লব কথ

0: Au, kapone marketing kok dugo sabotong naine federation hai kyo zaro. Hello.
1: Hello.
0: Au, dibor kaham.
1: Dibor kaham, dara.
0: Hmm, sadi.
1: খাইবার পিজু সারি দাম
0: ও পিজু স্পা তাম আছে নিনি ফান ফনজা খাই
1: আছে নিনি পরে তিনি কিনে কম আসাও
0: ও নিনি
1: খাই সারা কক রাম মাসন মাস হেলি মা ওয়াস বিমা তো
0: নিনি খরাঙ্গ না গরম ইমান খাবলে পিজু
1: আও আও বলা যা মই দরা
0: হুম দা সাদি নুনু
1: রসা মুখে দেখ না নাই
0: আও রসা মুং তাং সা খনা রই
1: বয় নি মুং কাই জানুয়ার
0: জানুয়ার ও
1: পাস বলাতি হে কেতিনে জোতা কি হে মানে আর তম
0: হুম
1: রসাম না ইনকাই আর কে আমি বাইরে সাজা বুন খানাব
0: ও হাইছে না
1: হুম ইনকাই আ কাছে রেদিকে খনাই দরা
0: হুম
1: তাম কে চিনি মনাই ছিকতি চিনানি তাই বাইবা কিতি
0: হুম
1: তাই নানা খায়তি মানদাই তাই বাইকনিকা তাই জম্পুই দা বিছরাই
0: হুম
1: তাই ইয়াঙ্গ রাজু
0: হুম
1: তাই যত খাই তোনে নুবাগে
0: বা জানুয়ার ফিল্ম
1: তাই নিমো তোনে লগি
0: হাও জানুয়ার ফিল্ম নি ওর সামং না বেলাই কে খান তো তব
1: ইনি নিমো কক মা খাও আরাম না কা কই লাগো কক কাং খাই খাও নি তব নি কক খাবি মলিয়া
0: হুম
1: বলাই হামাই দরা
0: দ খানা দি হেকে নেন খানা দক জাং মানে ইর সামং পাস বুলাতে হে কিতনা রুলাতে হে সুনদি চুহান আলকাইয়াকনি জানুয়ার ফিল্মনি ওর সামুং পিজুস নি বাগে স্পেশালি তাই বিনি কিজিং সঙ্গে বাগে বেলাকে খান্দাত তাই খাগাম সেরে সেরে বং ওর সামগ্র খানাকে

0: আও নাই ফিগারেশন হাইকে সাবতং কক দুব। হ্যালো
1: দীপর কাহাম স্যার।
0: আও দীপর কাহাম।
1: হ্যাঁ স্যার, ইচ্ছা খানা নাম চুগে পেশা করুন ফের খাইয়া মহারানী নেই রাজু।
0: সাদি রাজু, সাদু সাদি।
1: হিন্দি টোকেন মঙাবো কিউ কি ফিল্ম নি কিউ কি ইতনা হির চামানে আবন রিদি স্যার।
0: ও কিউ কি না? আরো সাবরক নি খরাং আর নং সাজামা
1: আবো খরাং কে তো আং সাইলমানিয়া স্যার। আবো
0: সাইমালিয়া
1: খরাং নাই রং কে সাইলমানিয়া।
0: ও দা হা ক অব কিউ কি কিউ কি ফিল্ম শুন কিউ কি ইতনা পিয়ার না? হি হি হি সালমান খান দা খনা দিয়া ক খনা দি রাজু খনা দি।

0: খাপনি মারিকেসিং নর খানাই টঙ্গ সারসা পয়েন্ট ডক মেগা হারজ এফ এম উজ্জয়ন্ত নরনি হামজাকমা চেনি খাতুংমা আও নাইন এন হেকে জর কগডুগ সাবতং ফি হ্যালো আও দিবর কাহাম সাগ্রাদি মান্দাইনি সুমন দা সাদি সুমন সাদি বর সামুং খানা সুমন সামুং খানারদি হইলে সাকা মান্দাই আমি ফিয়াবা সুমন বর সামুং খানানাই আবলে বানু সালিয়া বর সামুং খানারদি হইসিম সাসিও নাইগ্রা কগদগো সাবতং হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: আও আও দীপর কাহাম চৈত্র না কল খাইবাল খাবলে কমা সালাইবাল খাবলে দিলিমে আগে নরম মতাই টংলাই ফুরগ খানামার মতো মানজা খানাতা না মাই কলগ মতাই এ মাই কলক বাই আই ওয়াসং আইং সাকা ভবংসাগো খাইছি মানে না লতা মঙ্গেশ কিন খরাঙ্গ দখনাই নাগার দি দাও সাদং কপ্রামা বেলাকে তুমানি খাহর সামং তাংসা খানাই আসা লাখা হানি সাহর আও ফ্রিজনি তৈর কাপসাসে খারিমা খাঙ্কাবা গেসাং খামো আও ফ্রিজনি তৈর কাপসাসে খারিমান ইয়েফানো সামং তাংসা খানার ওই সাতং তুমানি জ্বর খানো কেসাং রেজাম মানো নাই না

아오 카보님 마르키싱 그나도 코랑고 너럭노 타복 타이 이르사몽 땅사 카나로나이 타복니 이르사몽 강케

আন্দা হাক্তর তাই বুইহা অতর্নি লুকুরক বাই কগলাম সালাইয়ানো আবুঙ্গানো মন কি বাত পান্দানি ফিল ছাড়া দামচি দক বেরেমনি পান্দা মন্ত্রীরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি প্রদেশ বিজেপি হাবনগ সন্ত শিরুমণি গুরু রবিদাস মহারাজনি ফিল ডগরা বাসি আসেমা সাল পালাইমান রুগী সম্প্রীতি সংকল্প অভিযান চেঙ্গিরেখা হাকে তাবসুক জরাতেই এফ এম কক্রক নিউজ হেডলাইন্স খানাবাখ্যা আও খনাতত খরাঙ্গ খাপনে মারিকি সিং থাংনানি সেকাং নরকনি নরকন রসামুং তাই তাংসা খানারৈ ক্লাঙ্গানো তাই ও রসামুং খানামানি বিশংতিন আং বহাইন তরক তরক খাইনি মা হিমচেনাই তাই নরকব ও রসামুং খানাদি তাই টংথক দি তিনি সাল নরকনি বাকি টংথক মুং মানে কুপলুং উই টংথং সাতুং জেসুকপন টুংথং নরক সামুং হুমুং তাঙি দ মালখুঙ্গ টঙ্গ হাইফানো এরসামুং রক খানাতেই নরক খা টংথকি স্রাঙি টং দেখেনাই অর্ণ মা বাসাগ্রাখা যত নন হামবায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্তে। আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদের এই দ্বিপ্রহরের আসর, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে থাকবো ঠিক সন্ধে 6:30 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। তবে এই মুহূর্তে শুরু করছি আপনাদের বিশেষ বিশেষ পছন্দের একখানি পর্ব, সুরের আকাশে। আর সুরের আকাশে পর্বে আপনারা জানেন যে আপনাদের পছন্দে ছায়াছবির গান কিন্তু আমরা আপনাদের জন্য শুনিয়ে থাকি, তাই আজকেও কিন্তু ঠিক একই প্রচেষ্টা আমার থাকবে। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধে যে কটা গান বা যতটুকুনি সম্ভব সবকটা গানই যেন আমি আপনাদের পছন্দে অনুরোধে শোনাতে পারি। আপনারা আমাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটোই জানেন, তাও আরও একবার আমাদের নতুন বন্ধুদের জন্য জানিয়ে দিই। আমাদের ফোন নম্বর 03-8123-26253 এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। আমাদের ফোন নম্বর 03-8123-26253 এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। যাদের ফোনে কানেক্ট করতে অসুবিধা হয় তারা মেসেজে লিখে হোয়াটসঅ্যাপে লিখে আমাকে জানাতে পারেন আপনাদের পছন্দের গান, আমি অবশ্যই শোনাব। এবং যারা ফোনে পাচ্ছেন তো অবশ্যই ফোন করবেন, আমি ফোনেও আপনাদের অনুরোধ রাখব অবশ্যই। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, একটু কথা বলি নি। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হিন্দি গান শুনতে পাবো দিদি? না,
0: হ্যাঁ হ্যাঁ, ছায়াছবির গান শুনতে পাবো। আপনি কে বলছেন বন্ধু?
1: আমি সুরজ দেববর্মা বলছি।
0: সুরজ দেববর্মা, হ্যাঁ বলুন বন্ধু।
1: পিকে মুভি থেকে চার কদম সংটা সঙ্গের লেপ, চার কদম,
0: চার কদম গানটা, তাই তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, অনুষ্ঠান শুরু করতে করতেই কিন্তু আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছি তিনখানি গানের রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপে কিন্তু চলে এসেছে, অবশ্যই শোনাব। প্রসেনজিৎ মণ্ডল খানাকুল পশ্চিমবঙ্গ থেকে একখানি অনুরোধ করেছেন, লালন ঘরামি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, এবং টাকার জলা থেকে কণিকা ম্যাডাম। হ্যাঁ অবশ্যই আপনাদের অনুরোধে গান আমি শোনাবো, আপনাদের রিকোয়েস্ট আমি পেয়েছি। এবং থ্যাংক ইউ আপনাদের সবাইকে, সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আর আরও একবার জানিয়ে দিই আমাদের এই সুরের আকাশে পর্বটি নিয়ে কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল 5টা পর্যন্ত, তাই সঙ্গে থাকবেন। এবং আপনাদের পছন্দের বিভিন্ন গান শুধু আপনাদেরই নয়, আমি নিজেকেও শোনাবো, তার জন্য কিন্তু ফোন অথবা মেসেজ যেভাবেই আপনাদের সুবিধা আপনারা সেভাবে আমাকে জানাতে পারেন। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: বাংলা ছায়াছবির গান হবে?
0: হ্যাঁ হবে, বলুন।
2: তো আমাকে একটা সন্ধ্যা প্রদীপ ছবির গান শুনিয়ে দেবেন, কিশোর কুমারের কণ্ঠে।
0: সন্ধ্যা প্রদীপ, এই ছায়াছবির একখানি গান, তাই তো?
2: হ্যাঁ। আর মুখে বললে তুমি কে কথা,
0: আরেকবার বলুন।
2: আজ মুখে বললে তুমি কে কথা, সে কথা এই শেষ কথা কি?
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। নমস্কার। আরো দুখানি মেসেজ পেয়ে গেছি আমি হোয়াটসঅ্যাপে।

0: মধ্যেই লিখছেন টাকার জলা থেকে বিধানবাবু। আরও একখানি রিকোয়েস্ট পেয়েছি, বিশ্বরায়বাবু লিখেছেন জম্পুজলা থেকে। হ্যাঁ বন্ধু, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, অবশ্যই শোনাবো আপনাদের পছন্দের গান। তাই শুরু করছি তাহলে প্রথম গানখানি দিয়ে। প্রথম গানখানি অনুরোধ করেছেন আমাদের বন্ধু সুরজ দেববর্মা, পিকে ছায়া ছবি থেকে উনি একখানি গান শুনতে চেয়েছেন। তাহলে চলুন এই গানখানি দিয়ে শুরু করি। তারা কি এখানে ফোন তাহলে নিয়ে নিয়ে সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর, হ্যাঁ অম্বিকা ম্যান্ডা?
1: হ্যাঁ একদম,
0: বলুন বলুন।
1: হ্যাঁ আমি বাংলা সিনেমা আমার তুমি থেকে তোমাকে লাগছে ভারী চেনা এই গানটি শুনতে চাই।
0: আরো একবার রিপিট করবেন, ছবির নাম হচ্ছে আমার তুমি, তাই তো?
1: হ্যাঁ, তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি।
0: তোমাকে লাগছে ভারী চেনা, তাই তো? ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি রিকোয়েস্ট রাখলাম আপনার, চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ঠিক আছে,
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সুরের আকাশে পর্ব নিয়ে রয়েছি আমি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। এবারে প্রথম গানখানি তো শুনলাম, আমাদের বন্ধু সুরজ অনুরোধ করেছিলেন এই গানখানির। এবারে পরের যে গানখানি শোনাচ্ছি অনুরোধ করেছেন নিতাই বাবু, আমাদের শ্রোতা বন্ধু। এবং পরের গানখানি শোনাবো অম্বিকা ম্যাডাম যে গানখানি অনুরোধ করেছেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পরপর আমাদের এই গানগুলো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জে। আর এই মুহূর্তে আপনাদের অত্যন্ত প্রিয় একখানি পর্ব সুরের আকাশে পর্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে এই মুহূর্তে শুনছেন আপনাদের পছন্দের গানগুলো। এবং এর পরে যে গানখানি আমি শোনাতে যাচ্ছি সেই গানখানি অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন বিশ্বরায়বাবু। উনি একখানি গান শুনতে চেয়েছেন এবং আরও দুখানি গান আমি পরপর শোনাচ্ছি, সে গানগুলো অনুরোধ করেছেন জুলাইবাড়ি থেকে সুমন মুহুরি এবং জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য। ম্যাডাম, আপনাদের অনুরোধে গানখানি তাহলে এবারে শোনাই, সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই পর্ব।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সুরের আকাশে পর্বে আমরা রয়েছি, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই পর্ব সুরের আকাশে পর্বটি নিয়ে ঠিক বিকেল 5টা পর্যন্ত আপনাদের সঙ্গে আমি রয়েছি, আর এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধুর সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি গোলাঘাটি থেকে দীর্ঘাস কইতাছি ম্যাডাম।
0: হ্যাঁ বন্ধু, কি গান শুনবেন?
1: আমি গান শুনতে চাই খোগা রাহে তুজি কো হে প্যার সাজনা, এই গান শুনতে চাই ম্যাডাম।
0: এই গানটা শুনতে চাইছেন তাই তো? ঠিক আছে,
1: হ্যাঁ ম্যাডাম,
0: খোগা রাহে সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের আপনাদের অনুরোধের এই গানগুলো আমরা চেষ্টা করে থাকি আপনাদের শোনানোর, আর এতক্ষণ ধরে কিন্তু সেই চেষ্টাই আমি করছি। আশা করছি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের পছন্দের গান আপনারা শুনতে পারছেন। তাই চলুন এবারে পালা পরের গানখানি শোনানোর। তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো,
2: নমস্কার ম্যাম, শুভ বিকেল।
0: শুভ বিকেল বন্ধু, কে বলছেন?
2: আমি রামচন্দ্র গাছে অখিল দেব বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আচ্ছা, গান শুনবো লাভশ্রী বইতিগা মেয়াইয়া ইয়াজা। গানটা
0: আরেকবার বলবেন বন্ধু।
2: ছবির নাম লাভ স্টোরি।
0: লাভ স্টোরি, আচ্ছা বলুন। তারপর গানটা?
2: গানটা হচ্ছে মেয়াইয়া আজা। এই গানটা
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, চেষ্টা করছি। শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তের সময় ঠিক বিকেল বেলা 3টে বেজে 24 মিনিট হয়ে 52 সেকেন্ড, আর বেশ অনেকটা সময় কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে এই পর্বটি নিয়ে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
3: আমি রেখা রায়, নাগেরজলা উত্তর বাজারঘাট থেকে বলছি।
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
3: ম্যাডাম, আধুনিক গান হবে?
0: হবে, তবে ছায়াছবির গান হতে হবে।
3: ও, ছায়াছবি হতে হবে না?
0: সুরের আকাশে পর্বটা শুধু ছায়াছবির গান নিয়ে আমি শুনিয়ে থাকি।
3: তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান দিয়ে দিন।
0: যে কোনো ছায়াছবি থেকে, তাই তো?
3: হ্যালো,
0: যে কোনো ছায়াছবির একখানি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চাইছেন, তাই তো?
3: হ্যাঁ, মরুচিত্র হিমলাস থেকে একটা নিজে আপনার পছন্দ মতো একটা গান দিয়ে দিন। হ্যাঁ
0: ঠিক আছে, চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
3: আচ্ছা আচ্ছা।

0: শ্রোতা বন্ধু, আপনারা এই মুহূর্তে শুনছেন আমাদের অনুষ্ঠান সুরের আকাশে। আর এই সুরের আকাশে পর্বটি নিয়ে কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল 5টা পর্যন্ত। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আজ আপনাদের পছন্দে আপনাদের অনুরোধের গান শোনাচ্ছি। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, একটু কথা বলিনি। নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার।
1: আমি বলকাথা থেকে স্বর্ণমালা দেবরমা বলেছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই। কবির নাম ধর্ম অধিকার।
0: ধর্ম অধিকার?
1: ধর্ম অধিকার।
0: বলুন
1: হবে কি দিদি?
0: এই ছায়াছবি থেকে যে কোনো গান একখানি শোনাবো, তাই তো?
1: হ্যাঁ ঠিক আছে, দেখুন একটা আর কি।
0: ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ধর্ম অধিকার থেকে। হ্যাঁ ধন্যবাদ।
0: Thank you. নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: পুরনো গান শুনবো, মুভি হচ্ছে গিয়ে কন্যাদান।
0: কন্যাদান?
2: হ্যাঁ, গানটা হলো লিখে যো খত তুজে। এই গানটা
0: লিখে যো খত তুজে, তাই তো?
2: হ্যাঁ
0: ঠিক আছে
2: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, দুখানি অনুরোধ পেলাম ফোনে। এবং এর আগে এতক্ষণ যে গানগুলো শোনালাম ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে যারা অনুরোধ করেছেন, সেই প্রত্যেকের গান আমি চেষ্টা করেছি শোনানোর জন্য। আশা করছি আপনাদের এই পর্ব ভালো লাগছে। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার।
3: নমস্কার, আমি প্রদীপ বলছি অভয়নগর থেকে।
0: হ্যাঁ বন্ধু বলুন।
3: হ্যাঁ, ছবি রেশমা আর শেরা।
0: আরেকবার বলবেন?
3: রেশমা আর শেরা।
0: রেশমা আর শেরা।
3: হ্যাঁ, তু চান্দা মে চান্দিনী।
0: ঠিক আছে, ধন্যবাদ।
3: ধন্যবাদ।

0: আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে সুরের আকাশে পর্ব। এই মুহূর্তে আপনারা রয়েছেন, কিন্তু এখন সময় সংবাদ শিরোনামের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেল 4:30 ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026 এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ অংশগ্রহণকারী মত বিনিময়ে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজ মানবতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রতিক ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার জীবন ও আদর্শ আজও সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। আগামীকাল কার্গিল বিজয় দিবস, এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আগামীকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবসের মূল স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, হোমিওপ্যাথিক মেডিকেল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু হোমিওপ্যাথিক হাসপাতাল। আজ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেট হোমিওপ্যাথি হাসপাতালের নাম পরিবর্তন নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নামকরণের ক্ষেত্রে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালের আদল অনুসরণ করা হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন সুরের আকাশে পর্বে। তাহলে চলুন এবারে পরের যে অংশটি রয়েছে সুরের আকাশে পর্বে সেই অংশখানি নিয়ে আমরা থাকি। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, কথা বলবো অবশ্যই তার সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: ছবির নাম ধরতি। গানের লাইন হলো, এই আল বেলে প্যার কা রাহি। হ্যালো।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে, আমি চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু বেশ দুখানা মেসেজ চলে এসেছে ইতিমধ্যেই, আরো দুখানা রিকোয়েস্ট গানের আমি পেলাম। তাহলে চলুন শোনাই আপনাদের পছন্দের গান। আরো একজন বন্ধু কিন্তু সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, অনেক কোন ধরে চেষ্টা করছি ম্যাডাম, 22-23 বার। এখন আমি সন্ন্যাসী রাজার থেকে আমার ভালোবাসার রাজপ্রাসাদে মিশু।

0: সিরাজ ঘুম রেখা দেখ, রবি সেনগুপ্ত জয়নগর দশমী ঘাট থেকে,
1: সন্ন্যাসী রাজা থেকে, তাই তো? চেষ্টা করছি মানে সঙ্গে থাকুন
0: আমার ভালোবাসার রাজপ্রসাদে।

শ্রোতা বন্ধু, কথা বলতে বলতে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটি খুব সুন্দর একখানি জিনিস পেলাম। একজন শ্রোতা বন্ধু হাতে লিখে একখানি অনুরোধ করেছেন, লিখছেন, দিদি নমস্কার।

0: আমাকে আন্দাজ ছবির গান শোনাবেন। কিসি সে তুম প্যার কর কভি না ডর যায়, লিখেছেন কাজল, অমিতাভ ও অন্যান্য অভিনেতাদের অভিনয়ের ছবি। গানটি রইল শোনার জন্য। অনুপ ভট্টাচার্য, পিঙ্কি, অবিনাশ তেলি, বাদল খটিয়াল, সঙ্গীতা ও সবার জন্য ধন্যবাদ। বাংলাদেশ শ্রীমঙ্গল হতে বিজয় কর্মী। হাতে লেখা একখানি চিঠি খুব সুন্দরভাবে লিখেছেন শ্রোতাবন্ধু, খুব সুন্দরভাবে অনুরোধ জানিয়েছেন। অবশ্যই চেষ্টা করছি আপনার এই পছন্দের গানখানি শোনানোর জন্য এবং অত্যন্ত আনন্দিত বেশ অনেকদিন পর এরকম হোয়াটসঅ্যাপে হাতে লেখা কোনো অনুরোধ পেলাম, তার জন্য দেখে অনেকটাই আনন্দিত হচ্ছি আমি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।
1: সাবস্ক্রাইব করুন।

0: শ্রোতা বন্ধু, এফএম উজ্জয়ন্তের এই বিশেষ পর্ব সুরের আকাশে পর্ব আপনারা শুনছেন আপনাদের পছন্দের গান। এই মুহূর্তে আরও একখানি অনুরোধ জানানোর জন্য সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: আমি জম্বুজলা থেকে বিয়ের জামা।
0: বলুন বন্ধু, কি গান শুনবেন?
1: হাঙ্গামা
0: ছায়া ছবির গান, তাই তো? শ্রোতা বন্ধু আরো একজন কিন্তু রয়েছেন সঙ্গে,

0: তাই তো?
1: অবশ্যই
0: শোনাবো, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, ধন্যবাদ। হাঙ্গামা ছায়া ছবির যে কোনো একখানি গান শ্রোতা বন্ধু শুনতে চাইলেন অবশ্যই শোনাবো, হাঙ্গামা ছায়া ছবির একখানি গান। শ্রোতা বন্ধু আরো একজন কিন্তু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাব ঘোষ বলছি দিদি।
0: হ্যাঁ বন্ধু, বলুন কি গান শুনবেন?
2: হ্যাঁ, আমাকে ওই দেওয়া নেওয়া ছবির গান, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি স্বপ্ন দেখা হলো পাখি। আসলে কালকে মহানায়কের প্রয়াণ দিবস আমরা পার করে এসেছি দিদি, তার স্মরণে এই গানটি আমি শুনতে চাই, অনুগ্রহ করে শোনাবেন। ভালো থাকবেন, নমস্কার, দেয়া নেয়া ছায়া ছবি,
0: ধন্যবাদ।
2: ঠিক আছে,
0: চলুন শ্রোতা বন্ধু আরো দুখানি অনুরোধ পেয়ে গেছি, এবারে তাহলে একটু শোনেন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই সুরের আকাশে পর্বে আমরা আপনাদের পছন্দের যে গানগুলো রয়েছে, যে গানগুলো আপনারা অনুরোধ করেছেন শোনানোর জন্য, চেষ্টা করছি সেই গানগুলোই শোনানোর। এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আরও বেশ কিছু মেসেজ পেয়ে গেছি। তাহলে চলুন, এবারে যেটুকুনি সময় হাতে রয়েছে, হোয়াটসঅ্যাপে যারা লিখে পাঠিয়েছেন তাদের পছন্দের গানগুলো একটু শোনাই শ্রোতা বন্ধু। তাহলে সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, এই সুরের আকাশে পর্ব নিয়ে আছি আর কিছু অল্প সময়। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, হ্যাঁ, আমি পূর্ণা বলছি। আমি একটি গান রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু গানটা তো প্লে হলো না।
0: হ্যাঁ বন্ধু, আপনি যে গানটা রিকোয়েস্ট করেছেন সেই গানটা এই মুহূর্তে আমাদের কাছে নেই, তাই চালাতে পারেনি। ঠিক আছে,
1: তাহলে একটু রিকোয়েস্ট করব।
0: হ্যাঁ বলুন, চেষ্টা করে দেখছি যদি থাকে।

0: অর্জুন মুভি থেকে।
1: আজকে
0: আজকে অর্জুন
1: আজকে অর্জুন
0: হ্যাঁ আজকে অর্জুন মুভি থেকে গড়ি হিকালাই এই গানটা
1: গড়ি কি গালাই। ঠিক আছে, চেষ্টা করছি, সঙ্গে থাকবে।

0: শ্রোতা বন্ধু, হোয়াটসঅ্যাপে আরও একখানি রিকোয়েস্ট পেয়েছি, লিখেছেন আগরতলা থেকে টিনা দেবী। ওনার পছন্দের একখানি গান হেনা ছায়াছবি থেকে। চলুন এবারে শোনাই ওনার পছন্দের গানখানি।
1: लेटेस्ट अपडेट्स के लिए अल्ट्रा चैनल्स को सब्सक्राइब

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন 101.6 মেগাহার্জে এতক্ষণ আপনাদের পছন্দের পর্ব সুরের আকাশে পর্ব। আর ঘড়ির কাটা বলছে এই সুরের আকাশে পর্ব তার ইতি টানতে হচ্ছে, কারণ শুরু করতে হবে আরও একখানি মজাদার পর্ব, খেলার পর্ব, আজকের সিকান্দার। এই আজকের সিকান্দার পর্ব শুরু করতে যাচ্ছি, আমি সঙ্গে থাকছি আপনাদের বন্ধু আনচে নিবেদিতা, এবং এই পর্বটি নিয়ে ঠিক সন্ধে 6:30 পর্যন্ত কিন্তু আমি এই পর্বটি নিয়ে থাকব। দেখা যাক আজকের এই সিকান্দার পর্বে আমি সিকান্দার বলে কাকে প্রশ্ন করতে পারি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সিকান্দার পর্ব। এই পর্বে, আমাদের এই খেলার পর্বে, আমরা আজকের সিকান্দারকে খুঁজে বার করি, তারই একখানি প্রচেষ্টা আমাদের এই অনুষ্ঠানে। আর আজ এই পর্বে যে বিষয়ের উপর আমরা মূলত এই অনুষ্ঠানটি রেখেছি, সে বিষয়খানি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আমাদের এই কুইজ প্রোগ্রাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন যার কথা এমন কোনো পরিবার নেই যে বাঙালির ঘরে উচ্চারিত হয় না ওনার নাম। কবি আমাদের প্রাণে, আমাদের প্রত্যেকটা ভালোবাসার ছোঁয়ায় কবি থেকে গেছেন, থাকবেন আজীবন। আর ঠিক সেই কবিকে, কবির জীবনকে আমরা ঠিক কতটা আমাদের জীবনে ধরে রাখতে পেরেছি তারই পরীক্ষা, এখানে ছোট্ট পরীক্ষাই ধরে নিন আজকে। তাই আজকের সিকান্দার পর্বে

0: আজকের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 03-8132-32-6253। এই নম্বরে কিন্তু ফোন করে আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে, তাই সবাই ছটপট ফোনটা হাতে নিয়ে বসুন আর আমাদের নাম্বারটা ডায়াল করে তৈরি থাকুন। কারণ আমি জানি যেহেতু আজ বিষয় রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সম্পর্কে জানেন না এরকম খুব কম লোকই আমরা আছি, তাই তো? কবিকে আমরা খুব কাছ থেকে চিনি, আমাদের খুব আপন একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর খেলার কিছু নিয়ম ছোট করে বলে দিই, প্রশ্ন করার পর আপনারা ফোন করবেন এবং যদি ফোন ধরার পর আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে ঠিক পরের প্রশ্নটি সে ফোনই আপনাকে আমি জিজ্ঞেস করব। আমাদের এই খেলার নিয়ম আপনারা অনেকেই জানেন, তবুও যারা নতুন বন্ধু রয়েছেন আমাদের তাদের জন্য আরও একবার আমাদের এই ছোট্ট নিয়মটা বলে দিলাম। আর হ্যাঁ, পরের প্রশ্নখানি বলার ঠিক 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে উত্তরটি দিতে হবে, নতুবা আমরা সেই সময় আর দীর্ঘায়িত করব না, কারণ প্রত্যেকটি খেলার তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর তাই আমরা চেষ্টা করব সেই নিয়ম মেনেই যেন আমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। আর যদি উত্তর না জানেন, প্রশ্ন না জেনে শুধু শুধু ফোন করে প্রশ্নটা কী সেটা জানার চেষ্টা করবেন না, আগে প্রশ্ন ভালো করে শুনবেন, তারপর উত্তর জানা থাকলে তবেই ফোন করবেন। সবার কাছে অনুরোধ রইল যে আমাদের এই অনুষ্ঠান মন দিয়ে শুনবেন এবং হয়তোবা হতে পারে যে আমাদের এই অনুষ্ঠান থেকে এক দুটো কিছু অজানা তথ্য আজ আমরা আবারও জানব, তাই দেখা যাক কে হতে পারে আমাদের আজকের সিকান্দার। শুরু করছি আমাদের 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তের এই মুহূর্তের বিশেষ বিশেষ পর্ব আজকের সিকান্দার। শ্রোতাবন্ধু, আজ প্রথম যে প্রশ্নখানি রাখছি, যেহেতু প্রথমেই বলেছি যে আজ আমাদের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই কবি ঠাকুরের আদি যে পদবি ছিল সেই পদবিটি ঠিক কী ছিল, এইটা আমার প্রথম প্রশ্ন রইল। দেখা যাক কে উত্তর দিতে পারে। দেখতে পাচ্ছি ফোন কিন্তু রিং হচ্ছে, দেখা যাক সঠিক উত্তর পাই কি না। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী আমতলী থেকে বলছি।
0: শঙ্কর চৌধুরী, হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
1: রবীন্দ্রনাথের আগের পদবি ছিল কুশারি।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। এবারে পরের প্রশ্নখানিতে যাই, আপনি আমাদের একেবারে একনিষ্ঠ শ্রোতা, তাই আপনাকে এই নিয়মখানি আর আমি বলছি না। আমার পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম কি ছিল?
1: বেনিমাধব রায়চৌধুরী।
0: ঠিক, একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আরো একখানি প্রশ্ন আপনার জন্য, যে ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ কোনটি?
1: না, এটা জানা নেই।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: শ্রোতাবন্ধু, এবারে প্রশ্নখানি রইল যে ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ কোনটি, কার বিবাহের কথা এখানে উল্লেখ করা হয়েছে ঠাকুর পরিবারের। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো বন্ধু, কে বলছেন?
2: নিখিল রঞ্জন ভট্টাচার্য।
0: আরেকবার বলবেন নামটা।
2: নিখিল রঞ্জন ভট্টাচার্য।
0: নিখিল রঞ্জন ভট্টাচার্য বলুন।
2: রবীন্দ্রনাথ ঠাকুর।
0: একেবারেই সঠিক, আপনি নিখিল রঞ্জন ভট্টাচার্য, তাই তো? শ্রোতা বন্ধু, একেবারেই সঠিক জবাব দিয়েছেন, আপনার জন্য প্রথম প্রথম প্রশ্নের উত্তর আপনি পালেন। তারপরের প্রশ্ন আমি যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে কবিতা, যে কবিতাটি ওনার নিজস্ব নামে প্রকাশিত হয়েছিল, ওনার স্বনামে প্রকাশিত হয়েছিল, সেই প্রথম কবিতা কোনটি? অবশ্যই সেই নামখানি বলবেন যে যে নামখানি ওনার নিজের নামে প্রকাশিত হয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা যেটা কিনা ওনার নিজের নামেই প্রকাশিত হয়েছিল। হ্যালো,

না শ্রোতা বন্ধু, আগেই বলেছি যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু এই খেলার নিয়মটা রাখছি, তাই অতি দীর্ঘায়িত করছি না আমাদের এই উত্তরের অপেক্ষা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, আর চেষ্টা করতে থাকুন আমার এই প্রশ্নের উত্তরখানি ঠিক কী হতে পারে সেটা একটু দেওয়ার চেষ্টা করুন। আমি প্রশ্ন করেছি এবারে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কবিতা যেটা ওনার নিজের নামে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, ততক্ষণ এখানেই ছোট্ট করে একটু গান শোনাই আপনাদের, চলুন।

0: সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি জোড়াবাড়ি থেকে সুমন মুড়ি বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: অবিলাস?
0: অবিলাস? না বন্ধু, এটা সঠিক উত্তর নয়। আপনি আরো একটু চেষ্টা করুন। শ্রোতা বন্ধু, প্রশ্ন করেছিলাম এবারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত, মানে ওনার নিজের নামে প্রকাশিত প্রথম যে কবিতা, সেই কবিতাটি নাম কি? একজন বন্ধু চেষ্টা

0: করেছিলেন? হয়নি তার উত্তর। তবে আরো একজন রয়েছেন, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: হিন্দু মেলার উপহার,
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নখানি রাখছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা কত ছিল?
1: 6 ফুট।
0: এক্স্যাক্ট যে উচ্চতাটা সেটা বলতে হবে
1: না, আমার আর জানা নেই।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারের প্রশ্নখানি রাখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা কতটা ছিল? সঙ্গে রয়েছেন আরো একজন, নমস্কার, কে বলছেন?
2: ম্যাডাম, 5 ফুট 9 ইঞ্চি।
0: আরেকবার বলবেন উত্তরটা।
2: 5 ফুট 9 ইঞ্চি।
0: না বন্ধু, আমার কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী আপনারটা সঠিক নয়।
2: 175 সেন্টিমিটার।
0: না, দুঃখিত। সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা হাইট কতটা ছিল? দেখা যাক কে বলতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা ওনাকে নিয়ে কোনো কথা বলি, তখন আমাদের প্রায় সবারই একটা বিশ্বাস থাকে বা নিজের কাছে বলা একটা কথা যে আমরা ওনাকে খুব ভালো চিনি, খুব ভালো জানি, রবি ঠাকুরকে নিয়ে আমরা অনেক চর্চা করি। তাই আজকে তারই একটা ছোট্ট পরীক্ষা, রবি ঠাকুরকে আমরা কতটা জানি, কতটা চিনি, সে নিয়েই আজকের সিকান্দার পর্ব রেখেছি আমি। দেখা যাক কে উত্তর দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা কত ছিল। এই মুহূর্তে কিন্তু কোনো শ্রোতা বন্ধুর ফোন আমি দেখতে পাচ্ছি না, তাহলে কি ধরে নেব যে উত্তরটা জানা নেই? ঠিক আছে, চলুন তাহলে এর উত্তরটা আমি বলি দিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা ছিল 6 ফুট 3 ইঞ্চি। এটা একবারে এক্স্যাক্ট যে মাপ রয়েছে সেটা 6 ফুট 3 ইঞ্চি। ঠিক আছে, এবারে পরের প্রশ্নে যাই। 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা উৎসবের আয়োজন করেছিলেন, সেই উৎসবের নাম কি? 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উৎসবের আয়োজন করেছিলেন, আপনাকে সেই উৎসবের নাম বলতে হবে। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: রাখি বন্ধন।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ভারতের প্রথম মহিলা উপন্যাসিক, তার নাম কি?
1: বড় বোনের নাম না, ম্যাডাম না মনে নেই।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে যে প্রশ্নখানি করলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন, উনি ছিলেন ভারতের প্রথম মহিলা উপন্যাসিক, সেই বোনের নাম আমি এবারে জানতে চেয়েছি। দেখা যাক কে উত্তর দিতে পারে, সঙ্গে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম। সুমন বলছি, জেলার থেকে।
0: বলুন বন্ধু। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন স্ত্রীর মৃত্যু হয়, সেই স্ত্রীর মৃত্যুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একখানি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, সেই স্ত্রীর মৃত্যুতে লেখা সেই কাব্যগ্রন্থ, তার নাম কি? স্মরণ, তাই তো? হ্যালো,
2: স্মরণ বলছি, স্মরণ
0: সঠিক জবাব বন্ধু। তবে মনে হলো আপনি একটু কনফিউজ আছেন এই উত্তরখানি নিয়ে, তাই তো? এবারে আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই। লালন ফকিরের গান রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন, মোট কখানি গান সংগ্রহ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? লালন ফকিরের গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম সংগ্রহ করেছিলেন, মোট কখানি?

0: কয়টি গান মানে কয়টি গান উনি সংগ্রহ করেন?
1: লালন ফকিরের না?
0: হ্যাঁ, লালন ফকিরের গান। মনে পড়ছে তিনটি গান? না বন্ধু, হলো না, উত্তরটা নিতে পারছি না। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। এবারে যে প্রশ্নখানি করলাম, লালন ফকিরের গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন, মোট কয়টি গান উনি সংগ্রহ করেছিলেন, সেটাই এই মুহূর্তের প্রশ্ন রইল আপনাদের জন্য। দেখা যাক কে উত্তর দিতে পারে।

0: সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আর কিছুটা সময় অপেক্ষা করি এই প্রশ্নের উত্তরের জন্য, তারপর না হয় আমি বলে দেব। নমস্কার, কে বলছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: 297-98টি গান।
0: 297-98টি গান মানে যে কোনো একটা
1: সংগ্রহ করেছিলেন? হ্যাঁ, 298 ধরুন।
0: ধরুন মানে আপনি কনফিউজড এই উত্তরটা নিয়ে?
1: হ্যাঁ।
0: তাহলে নিতে পারছি না আপনার এই উত্তরটা। ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, চেষ্টা করেছিলেন 297 কি 98, যে কোনো একটা উত্তর হবে, কনফিউজ রয়েছেন, তাই ওনার উত্তরটি সঠিক বলে আমি বিবেচিত করলাম না এই মুহূর্তে, যেহেতু ওনার কাছেও এই উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে না। কিন্তু সঠিক উত্তর 298টি। 298টি গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন সর্বপ্রথম লালন ফকিরের গান। এবারে পরের প্রশ্নে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে একটা নামে অভিভূত করেছিলেন, সেই নামটা কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা যে ছবিগুলো রয়েছে, যে ছবিগুলো কবি ঠাকুর আঁকতেন, সেই ছবিগুলোকে কি বলতেন? এ প্রশ্নখানি রাখলাম এবারে আপনাদের জন্য। নমস্কার, কে বলছেন?
2: সুমন বলছি, জেলার থেকে।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: চিত্রলিপি?
0: না বন্ধু, নিতে পারলাম না এই উত্তরটা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। বন্ধু, এবারের প্রশ্নখানি একটু ভাবুন, যে রবি ঠাকুর নিজের আঁকা যে ছবিগুলো রয়েছে, সে ছবিগুলোকে কি বলতেন একটু ভাবুন। ততক্ষণে চলুন রবি ঠাকুরেরই আরও একখানি গান আপনাদের শোনাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজকের সিকান্দার পর্ব। এবং এই পর্বে এই মুহূর্তে যে আমি প্রশ্নখানি রেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে কি বলতেন, উত্তরের জন্য অপেক্ষায় আছি এবং সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: রবীন্দ্রনাথ বলতেন, শেষ বয়সের প্রিয়া।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। অভিনন্দন আপনাকে আরো একবার। এবারে আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাচ্ছি, ঠিক আছে? আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দিয়েছেন?
1: আপনার যতটুকু মনে হচ্ছে, উকাম্পো, পুরো নামটা তো মনে আসছে,
0: উকাম্পো,
1: উকাম্পো, সঙ্গে একটা,
0: সঠিক বলেছেন আপনি, একেবারেই সঠিক জবাব। আরো একখানি অভিনন্দন আপনার জন্য। আপনার জন্য পরের প্রশ্ন ওখানেতে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন?
1: তাসের দেশ,
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথের পরিবার একখানি আন্দোলনের সঙ্গে কিন্তু ওরা যুক্ত ছিলেন, আর সেই আন্দোলনটির নাম কি?
1: সম্ভবত বঙ্গভঙ্গ।
0: না বন্ধু, নিতে পারলাম না এই উত্তরটি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে প্রশ্নখানি রইল যে রবীন্দ্রনাথের পরিবার বা সেই ঠাকুর পরিবার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: ম্যাডাম, তলাবাড়ি থেকে সুমন বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
2: হিন্দু মেলা আন্দোলন।
0: আরেকবার বলবেন?
2: হিন্দু মেলা আন্দোলন।
0: হিন্দু মেলা? না বন্ধু, এই উত্তরখানি নিতে পারলাম না এই মুহূর্তে। ধন্যবাদ। হিন্দু ধর্ম আন্দোলন এই মুহূর্তে এই উত্তরখানি আমি নিতে পারলাম না। আমার কাছে যে বিষয় রয়েছে বা যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এই উত্তরটি সঠিক নয়। দেখা যাক কে উত্তর দিতে পারে সঠিক উত্তর, না হয় আমি বলে দেব। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ঠিক বিকেল 5:27 হয়ে 57 সেকেন্ড, অর্থাৎ এই আজকের সেকেন্ডের পর্বটি নিয়ে আমি আছি আরও প্রায় 1 ঘন্টার মতো। তাই দেখা যাক কে উত্তরখানি দিতে পারে। এবারে যে প্রশ্নখানি করলাম যে রবীন্দ্রনাথের পরিবার কোন আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, সঙ্গে রয়েছেন বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো।
0: হ্যাঁ বন্ধু, কে বলছেন?
3: নিখিলরঞ্জন ভট্টাচার্য।
0: আরেকবার বলবেন?
3: নিখিলরঞ্জন ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন বন্ধু।
3: বিজয় আন্দোলনের সঙ্গে যুক্ত?
0: না না বন্ধু, এই উত্তরটা সঠিক নয় এই মুহূর্তে। ধন্যবাদ, এই উত্তরখানিও নিতে পারলাম না বন্ধু। আপনি চেষ্টা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই সঙ্গে রয়েছেন আমাদের এই

0: পারবেন, সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার, কে বলছেন?
1: আমি তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: স্বদেশি আন্দোলন হবে?
0: না বন্ধু না, এই মুহূর্তে নিতে পারলাম না উত্তরটা। আরো একবার, আরো একটা সুযোগ দিই আপনাদের, তারপর না হয় আমি বলে দেবো উত্তরটা। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: বন্ধু, খেলার নিয়ম অনুযায়ী তো কোনো একখানে প্রশ্নের জন্য খুব বেশি সময় আমরা নিতে পারি না, তাই এই প্রশ্নের উত্তরটা আমি জানিয়ে দিই যে ব্রাহ্ম ধর্ম আন্দোলনের সঙ্গে কিন্তু এই পরিবার যুক্ত ছিল, অর্থাৎ সঠিক উত্তর ব্রাহ্ম ধর্ম আন্দোলন। এবারে পরের প্রশ্নখানি রাখছি সবার উদ্দেশ্যে। পরের প্রশ্নখানি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 1913 সালে এখানে উপাধি দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একখানি উপাধি দেওয়া হয়েছিল 1913 সালে, সেই উপাধিটির নাম কি বা কি উপাধি 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? নমস্কার, কে বলছেন?
1: আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ মধু, বলুন।
1: কবিগুরু?
0: না বন্ধু, এই উত্তরটা নিতে পারলাম না, ধন্যবাদ। আমার প্রশ্নখানি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে উপাধি দেওয়া হয়েছিল 1913 সালে, সেই উপাধিটি তার নাম কি? সঙ্গে রয়েছে এই মুহূর্তে আরো একজন। নমস্কার, কে বলছেন?
2: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন। এবারের প্রশ্নখানি রাখলাম। শঙ্করবাবু তার আগের প্রশ্নখানির উত্তর দিয়েছেন, তার জন্য পরের প্রশ্নখানি করেছিলাম নিয়ম অনুযায়ী, কিন্তু সেই উত্তরখানি সঠিক পাওয়া গেল না, তাই সকলের উদ্দেশ্যে এই প্রশ্নখানি আবারও রাখছি যে কোন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 1940 সালে আরও একবার ডিলিট উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল? সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার।
3: হ্যাঁ বন্ধু,
0: বলুন বলুন।
3: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক, অভিনন্দন। আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে একখানে উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটির নাম কি?
3: 1936 সালে?
0: হ্যাঁ, 36 সালে, 1936।
3: গীতাঞ্জলি?
0: না বন্ধু, নিতে পারলাম না, ধন্যবাদ। বন্ধু, এবারে যে প্রশ্নখানি রেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে বা 1936 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে একখানি উপাধি দিয়েছিলেন, সেই উপাধি তার নাম কি? সঙ্গে রয়েছেন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
2: এটাও ডিলিট উপাধি?
0: একেবারেই সঠিক, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে শৈশবে কি নামে ডাকা হতো?
2: রবি বলা হতো।
0: হ্যাঁ, রবি বা রবি ঠাকুর বলে বলা হতো, তাই তো? একেবারেই সঠিক জবাব। পরের প্রশ্নখানি আপনার জন্য। কবির একখানি কাব্য সংকলন রয়েছে, সেই কাব্য সংকলনটির নাম কি?
2: কাব্য সংকলন? একটা তো বনফুল।
0: না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
2: গীতা। গীতাঞ্জলি?
0: না বন্ধু, নিতে পারলাম না এই মুহূর্তে,
2: ধন্যবাদ।
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজ আমাদের এই আজকের সিকান্দার পর্বের পথ চলা। রবি ঠাকুরকে আমরা কতটা জানি, কতটা চিনি, কতটা নিজের সাথে আত্মস্থ করতে পেরেছি, সেইখানির একখানি ছোট্ট পরিচয় বা একটা পরীক্ষা বলতে পারেন। দেখা যাক কে রয়েছে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন?
3: ম্যাডাম, এটা হলো কবি কাহিনী।
0: কবি কাহিনী? না বন্ধু, এই উত্তরটা নিতে পারলাম না এই মুহূর্তে, ধন্যবাদ। বন্ধু, এবারে প্রশ্নখানি কাব্য সংকলন, কবির যে একখানি কাব্য সংকলন রয়েছে তার নাম কি? সঙ্গে থাকুন, শুনে থাকুন, আর কবির আরও একখানি গান এবারে শোনাই তাহলে আপনাদের।

0: শ্রোতা বন্ধু, প্রশ্নখানি করেছিলাম যে কবির যে কাব্য সংকলন রয়েছে তার নাম কি, সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, আমি লীনা কর্মকার বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: সঞ্চয়িতা।
0: একেবারেই সঠিক জবাব, রীনা কর্মকার, তাই তো? অভিনন্দন আপনাকে ম্যাডাম। আপনাকে পরের প্রশ্নে যাই। কবিগুরু কাজী নজরুল ইসলামকে তার কোন রচনাটা উৎসর্গ করেছিলেন? ঠিক, কাজী নজরুল ইসলামকে কবি ঠাকুর তার কোন রচনাটা উৎসর্গ করেছিলেন? আরো একখানি ছোট্ট হিন্টস দিয়ে দিই আপনাকে, একটা গীতিনাট্য রয়েছে, সেই গীতিনাট্যটা উনি উৎসর্গ করেছেন। আপনাকে এবার বলতে হবে সেই গীতিনাট্যটার নাম কি।
1: বাল্মীকি প্রতিভা?
0: না, আরো একটু চেষ্টা করতে পারেন আপনি।
1: আরো কয়েকটা পাতা ওই লাইন ঢুকে নি, এটা কাজ লাগছে না। যাই হোক, এখন
0: এইটার উত্তরটা জানা নেই, তাই তো?
1: এটা জানা নেই গো।
0: ঠিক আছে, মনে পড়ে, সঙ্গে থাকুন। এবারে যে প্রশ্নখানি করলাম বন্ধু, যে কাজী নজরুল ইসলামকে কবি ঠাকুর তার কোন

0: গীতি নাট্যটি উৎসর্গ করেছিলেন। দেখা যাক কে উত্তর দিতে পারে। সঙ্গে রয়েছেন কিন্তু আরো একজন। নমস্কার, কে বলছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: বসন্ত।
0: একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে আরো একবার। এবারে একখানি প্রশ্ন আপনার জন্য, যে 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধাচরণ করার পর কবি একখানি গান রচনা করেছিলেন, সেই মুহূর্তে 1905 সালেই, সেই 1905 সালে রচিত এই ঘটনার
1: বাংলার মাটি বাংলার ফল বাংলার বায়ু বাংলার
0: বাংলার মাটি বাংলার জল
1: বাংলার জল। হ্যাঁ,
0: ঠিক, একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আপনাকে পরের প্রশ্নে যাই তাহলে। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোন সালে হয়েছিল এবং তার নাম কি?
1: নামটা বুধো আপনার বনফুল। তবে
0: না বন্ধু, উত্তরটা সঠিক হয়নি।
1: আচ্ছা ম্যাডাম, অন্য কারো ঠিক আছে,
0: অবশ্যই অবশ্যই, সঙ্গে থাকুন বন্ধু। এই প্রশ্নখানি রাখলাম এবারে, যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়েছিল এবং সেই কাব্যগ্রন্থের নাম কি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

0: একেবারেই সঠিক জবাব সুমন বাবু, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরের প্রশ্ন রাখছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গান রয়েছে, যে গানখানি মূলত ভাষান্তর করে তারপর লেখা, সেই গানখানি কি গান? যেটা মূলত একটা ভাষা থেকে অন্য ভাষায় ছিল, সেই গানটা সেই ভাষা থেকে রূপান্তর করে বা ভাষান্তর করে কিন্তু তারপর এই গানখানি উনি লিখেছিলেন কবি ঠাকুর, সেই গানটা কি?
1: আমার সোনার বাংলা?
0: না বন্ধু, নিতে পারলাম না, না নিতে পারছি না এই মুহূর্তে উত্তরটা।
1: একলা চল রে।
0: না না না বন্ধু, ধন্যবাদ সঙ্গে থাকুন। বন্ধু এবারে এই প্রশ্নখানি রাখলাম আপনাদের সকলের জন্য, যে ভাষান্তর করে যে প্রথম যে গানখানি রবি ঠাকুর লিখেছিলেন সে গানখানি কি?

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে যে প্রশ্নখানি করেছি, সম্ভবত তারই উত্তর দেওয়ার জন্য সঙ্গে রয়েছেন কিন্তু একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, জুলাগড় থেকে বলছি সুমন। এটা হলো ম্যাডাম

0: সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: আজি এ যে বসন্ত,
0: না বন্ধু এটা সঠিক উত্তর নয়, তাই নিতে পারলাম না, ধন্যবাদ। বন্ধু, যে গানখানি উনি রচনা করেছিলেন সে গানখানি কিন্তু অন্য একটা ভাষায় সর্বপ্রথম রচিত হয়েছিল, তারপর কবি ঠাকুর সেটাকে ভাষান্তর করেছেন, আর সেই গানখানি কি সেটাই কিন্তু আমি জানতে চাইছি এই মুহূর্তে। দেখা যাক কার কাছ থেকে সঠিক উত্তর পাই। সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার বন্ধু, কে বলছেন? না পেলাম না, শুনতে পেলাম না বন্ধু। আপনি যিনি ফোন করেছেন আরও একবার চেষ্টা করতে পারেন কিন্তু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বাচ্চু পাল, রাম ঠাকুর সঙ্গ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: গানটা যতদূর সম্ভব, আমি ঠিক কনফার্ম না, আমায় তুমি অশেষ করেছো এমনি লীলা তবু।
0: না বন্ধু, এই উত্তরটা নয়।
2: বলো না।
0: না নিতে পারলাম না, দুঃখিত। সঙ্গে থাকুন। হ্যাঁ, আর কিছু সময় অপেক্ষা করছি এই উত্তরখানির জন্য, দেখা যাক সঠিক উত্তর আমরা কে দিতে পারি। সঙ্গে রয়েছেন আরও একজন। নমস্কার, কে বলছেন?
3: ম্যাডাম সুমন বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
3: এটা সম্ভবত গগনের খেলে রবিচন্দ্র দিবস।
0: একেবারেই সঠিক জবাব আপনার জন্য। এবারে আরও একখানি প্রশ্ন রাখছি নিয়ম অনুযায়ী। যে গানটি রচনা আপনি যে বললেন যে গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, তাই তো? এই গানখানি উনি লিখেছিলেন ভাষান্তর। তবে আপনার জন্য প্রথম যে প্রশ্নখানি বা পরের প্রশ্নখানি করছি, যে এই গানখানি যে রচিত করেছিলেন, প্রথম যিনি রচনা করেছিলেন যার গানটাকে রূপান্তর করে রবি ঠাকুর এই গানখানি লিখেছেন, উনি কে? মানে কার গানের একটা রচিত গানটার ভাষান্তর করেছিলেন কবি ঠাকুর? এর উত্তরটা আমি জানিয়ে দিই, গুরু নানক রচিত এই গানটা ছিল। এই গানটার যে ভাষান্তর করেছিলেন কবিগুরু।

রবীন্দ্রনাথ ঠাকুর গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, যে গানটা আমরা শুনেছি বহুবার, বহু অনুষ্ঠানে, বহু জায়গায়, বহুভাবে। পরের প্রশ্নখানি রাখছি আপনাদের জন্য, যে রবীন্দ্রনাথের প্রথম গানের যে সংগ্রহ পুস্তক ছিল সেই পুস্তকখানির নাম কি? সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? না বন্ধু, পেলাম না সঙ্গে।

0: শ্রোতাবন্ধু এবারে যে প্রশ্নখানি রেখেছি তার উত্তর দেওয়ার জন্যই কিন্তু শ্রোতাবন্ধু রয়েছেন সঙ্গে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কে কে গুরুদেব আখ্যা দিয়েছিলেন? আমরা কবি ঠাকুরকে গুরুদেব বলেও তো জানি, তাই না? এই গুরুদেব বলে কে আখ্যা করেছিলেন বা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে? গুরুদেব বলে কে আখ্যা দিয়েছিলেন?
1: মহাত্মা গান্ধী।
0: একেবারেই সঠিক জবাব। আরো একবার অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই, বিশ্বকবি বলে রবি ঠাকুরকে কে আখ্যা দিয়েছিলেন?
1: বিশ্বকবি বলে
0: বিশ্বকবি বলে
1: বিশ্বকবি বলে এটা মহাত্মা গান্ধী।
0: বিশ্বকবি বলে গুরুদেব বলে আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সেটা উত্তরটা সঠিক বললাম, কিন্তু বিশ্বকবি বলে কে আখ্যা দিয়েছিলেন? ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম আপনাদের সবার উদ্দেশ্যে, যে রবি ঠাকুরকে বিশ্বকবি বলে কে আখ্যা দিয়েছিলেন, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
2: হ্যালো, আমি বাচ্চু পাল রাম ঠাকুর সঙ্গ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন বলুন।
2: বলবো?
0: হ্যাঁ বলুন বন্ধু।
2: এই ত্রিপুরার মহারাজে বিচন্ড মাণিক্য বাহাদুর?
0: না বন্ধু, এই উত্তরটা তো নিতে পারলাম
2: না। না
0: না, ধন্যবাদ, সঙ্গে থাকুন। বন্ধু চেষ্টা করেছেন তার জন্য।

0: ধন্যবাদ। সঙ্গে রয়েছেন আরো একজন, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: হ্যাঁ, এটা ব্রহ্ম বান্ধব উপাধ্যায়।
0: একেবারে সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নকে নিতে যাই।
1: হ্যাঁ,
0: কে রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন?
1: মহাকবি, ভারতের মহাকবি,
0: বন্ধুর সময়ের মধ্যে কিন্তু আমাদের উত্তর
1: চাই। মহাত্মা গান্ধী। ম্যাডাম, মহাত্মা গান্ধী।
0: না না না, উত্তরটা নিতে পারলাম না, এটা সঠিক নয়। ধন্যবাদ বন্ধু। এবারে প্রশ্ন রাখলাম সবার জন্যই, কে রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন? মহাকবি উপাধিতে রবীন্দ্রনাথকে কে ভূষিত করেছিলেন? সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, সুমন বলছি।
0: বন্ধু বলুন।
2: মতিলাল মজুমদার।
0: মতিলাল মজুমদার, না বন্ধু, এই উত্তরটি সঠিক।
2: মতিলাল না, মোহিতলাল।
0: মোহিতলাল, না, এটাও নিতে পারলাম না। ধন্যবাদ, সঙ্গে থাকুন বন্ধু। আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্নখানি রাখছি, কে রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেছিলেন? সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু, নমস্কার, কে বলছেন?
3: আমি হবে কিনা জানি না, তবু বলছি অনুমান করে, রামকৃষ্ণ পরমহংসদেব।
0: না বন্ধু, ধন্যবাদ, সঙ্গে থাকুন, উত্তরটা নিতে পারলাম না। এখানে উত্তর কিন্তু রামকৃষ্ণ পরমহংস নয়, অন্য উত্তর রয়েছে। একজন কবি রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেছিলেন প্রথম, সেই কবির নাম আপনাদের বলতে হবে। আরও একখানি ছোট্ট করে হিন্টস দিয়ে দিলাম, একজন কবি ভূষিত করেছিলেন। সঙ্গে রয়েছেন একজন, নমস্কার, হ্যালো। না বন্ধু, শুনতে পেলাম না আপনার আওয়াজ, আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি আপনার সঙ্গে অবশ্যই কথা হবে। এবারে যে প্রশ্নখানি করেছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন কবি ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেছিলেন? সঙ্গে রয়েছেন একজন বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো বন্ধু, কে বলছেন? নিখিল রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ বন্ধু বলুন। না বন্ধু, নিতে পারলাম না উত্তরটা এই মুহূর্তে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আর একটু সুযোগ দিয়ে আপনাদেরকে আর একটু সময়, খুব অল্প সময় দিলাম, তারপর না হয় অন্য প্রশ্নে চলে যাব। নমস্কার, কে বলছেন? হ্যালো,
3: আমিও ধারণা করেই বলছি, কাজী নজরুল ইসলাম।
0: না বন্ধু, ধারণা করে তো হলো না।
3: এমনিতে কবি হিসেবে তো দিয়েছেন বীরচন্দ্র মাণিক্য, ত্রিপুরার মহারাজা,
0: সেই কবি না, কবি আমি যেটা বলেছি ভারতের মহাকবি বলে এই উপাধিতে কে?
3: না সেটা জানি না,
0: এটাই বন্ধু উত্তরটা কি আমি বলে দেব এবারে? তাহলে উত্তরটা সঠিক, উত্তরটা হচ্ছে একজন চীন দেশের কবি চি সি লিজেন, উনি কবি ঠাকুরকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেছিলেন। পরের প্রশ্নখানি রাখছি সবার উদ্দেশ্যে, খুব সহজ একখানি প্রশ্ন, বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে কোন বছর ডাক টিকিট প্রকাশ করে? বাংলাদেশের পক্ষ থেকে ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল রবি ঠাকুরের সম্মানে, তবে সেটি কোন বছর সেটা প্রকাশ করা হয়েছিল সে উত্তরটা এবার আপনাদেরকে দিতে হবে। দেখা যাক এই উত্তরটা আমি এবারে কার কাছ থেকে পাই, সঙ্গে থাকুন।

वापलो इंटरनॅशनल जाबा चेष्टा करती।

0: একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন বন্ধু।
1: 1991 সালে
0: তারিখটা?
1: তারিখটা বোধ হয় 7 আগস্ট হবে।
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্ন, যে এই সম্মানটা যে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটা ওনার এক মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়েছিল। কততম মৃত্যুবার্ষিকীতে এই সম্মানটা ওনাকে দেওয়া হয়?
1: মৃত্যুবার্ষিকী বলে আপনার কত হবে? আইতম
0: না বন্ধু, নিতে পারলাম না এই উত্তরটা, সঙ্গে থাকুন। বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম সবার উদ্দেশ্যে, যে বাংলাদেশের পক্ষ থেকে ডাকটিকিট প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে 1991 সালে 7ই অগস্ট ওনাকে সম্মান জানানো হয়েছিল রবি ঠাকুরকে, আর এটা রবি ঠাকুরের ঠিক কততম মৃত্যুবার্ষিকীতে এই সম্মানটা জানানো হয়েছিল। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? বলুন বন্ধু। একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নে যাই তাহলে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে? রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জন্মশতবার্ষিকী আমরা পালন করি, সেই বহির্বিশ্বে একটা দেশ তাকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে, সেই দেশটার নাম আপনাকে বলতে হবে। বাংলাদেশ? না বন্ধু, এই উত্তরটা নিতে পারলাম না। ধন্যবাদ, সঙ্গে থাকুন। বন্ধু, বহির্বিশ্বের একখানি দেশ ডাকটিকিট প্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে, এই উত্তরখানি কে দিতে পারে সেটাই হলো এখন দেখার বিষয়। নমস্কার, কে বলছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন বন্ধু।
1: হ্যাঁ, এটা সোভিয়েত ইউনিয়ন।
0: সোভিয়েত ইউনিয়ন, আর একটু পরিষ্কার করে বলুন।
1: মানে রাশিয়া।
0: রাশিয়া? আপনি এই ব্যাপারে একদম সঠিক জবাব দিচ্ছেন বলে মনে হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাছে এইটুকু।

0: না আছে।
1: না বন্ধু, নিতে পারলাম না বন্ধু। এবারে যে প্রশ্নখানি রাখলাম আপনাদের জন্য, যে বহির্বিশ্বের কোন দেশ তাকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে, রবি ঠাকুরের সে বছর জন্মশতবার্ষিকী ছিল। দেখা যাক উত্তরটা কার কাছ থেকে পাই। রয়েছেন সঙ্গে একজন। নমস্কার।
0: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার বন্ধু, বলুন।
0: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরুমা দিদি।
1: বন্ধু বলুন, উত্তরটা দেবেন
0: ওটার কি ওটার দিদি?
1: বন্ধু? আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন?
0: হ্যাঁ শুনছে দিদি।
1: আমাদের এখন আজকের সিকান্দার পর্ব চলছে, কুইজ পর্ব।
0: হ্যাঁ জানে আমি দিদি।
1: হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।
0: হ্যাঁ
1: বন্ধু, এর উত্তরটা আমি দিয়ে দিই। এর উত্তর হলো ব্রাজিল। সাউথ আমেরিকাতে অবস্থিত ব্রাজিল সর্বপ্রথম রবি ঠাকুরের জন্মশতবার্ষিকীতে ডাক টিকিট প্রকাশ করেছিল। এরপরের প্রশ্নখানি রাখছি সবার উদ্দেশ্যে। রবি ঠাকুরের একটি উক্তি রয়েছে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। রবি ঠাকুরের কোন রচনার এটি উদ্ধৃতি রয়েছে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ? দেখা যাক কে উত্তর দিতে পারে। সঙ্গে রয়েছেন কিন্তু বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো। না বন্ধু, কোনো উত্তর আমি পেলাম না, এমনকি কোনো আওয়াজও হয়নি, আওয়াজ পেলাম না আমি আপনাদের। হ্যালো, নমস্কার। প্রশ্নটা আরেকবার বলবো, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটা একটা উদ্ধৃতি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ওনারই লেখা। কোন রচনার এটা উদ্ধৃতি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ? একেবারেই সঠিক জবাব, সুমন বাবু বলছেন তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এবারে পরের প্রশ্নখানি আপনার জন্য রাখছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ, অবশ্যই নামটি শুনেছেন, এই উৎসর্গ কি? কোনো কাব্যগ্রন্থ, নাকি কোনো উপন্যাস, নাকি কোনো কবিতা, না কি কিসের নাম এটা? উৎসর্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা উৎসর্গ, এটা মূলত কি, উপন্যাস, না কাব্যগ্রন্থ, নাকি কোনো গান, কোনো কবিতা, কি রয়েছে সেটা? কাব্যগ্রন্থ, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নখানি যাই, চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? চলিত ভাষায় লেখা হয়েছিল সেটা, ঘরে বাইরে, একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে আরো একবার। পরের প্রশ্নখানিতে যাই, গীতাঞ্জলি বইয়ের একটা ইংরেজি অনুবাদের নাম রয়েছে, সেই নামটা কি? একেবারেই সহজ প্রশ্ন করেছি বন্ধু, গীতাঞ্জলি বইয়ের যে ইংরেজি অনুবাদ রয়েছে সেই অনুবাদের নাম কি? বন্ধু ধন্যবাদ, সঙ্গে থাকুন, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা নিতে পারছি না উত্তরটা। বন্ধু এবারে একেবারেই একেবারেই সহজ একটা প্রশ্ন রেখেছিলাম কিন্তু উত্তরটা পেলাম না। গীতাঞ্জলি বইয়ের ইংরেজি অনুবাদ রয়েছে, আমরা সবাই নামটা কিন্তু জানি, হয়তো এই মুহূর্তে মনে আসছে না। সঙ্গে রয়েছেন তবে একজন। নমস্কার, কে বলছেন? ইংরেজি ভাষায়, ইংরেজি। ধন্যবাদ বন্ধু, এই পর্ব, আজকের সিকান্দার পর্ব নিয়ে আছি আর কিছুটা সময়, ঘড়ির কাটা বলছে সন্ধ্যে 6:08 হয়ে 33 সেকেন্ড, আর এই পর্বটি নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকব ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। দেখা যাক আজকের সিকান্দার কে হয়। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, আমি লীলা কর্মকার বলছি।

0: বন্ধু বলুন।
1: একেবারেই
0: সঠিক জবাব লীলা দেবী, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নে যাই।
1: কবিতাটা আমি পড়েছি জানো?
0: আচ্ছা বাহ।
1: চিত্ততা বয়সূন্য উচ্চজতা শির, এটার ইংরেজিটা আর কি, ইংলিশটা।
0: আপনার জন্য পরের প্রশ্নে যাই তাহলে। বন্ধু এবারে প্রশ্নখানি রাখলাম আপনাদের সকলের উদ্দেশ্যে, সংস অফারিংস এর ভূমিকা কে লিখেছিলেন? সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: WBEX,
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্ন, সংস অফারিংস বইটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন?
2: উইলিয়াম রুডেনস্টাইনকে,
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই তাহলে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকার প্রদত্ত যে উপাধি রয়েছে সেটার নাম নাইটহুড উপাধি, সেই উপাধিটা ত্যাগ করেছিলেন? বলতে হবে এবারে বন্ধু, আনুমানিক বললে কিন্তু হবে না। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিঠির সংখ্যা রয়েছে, যে চিঠিগুলো লিখেছিলেন রবি ঠাকুর, তার সংখ্যাটা মোট কত?
2: আপনার প্রায় 8,000।
0: না না না বন্ধু, নিতে পারলাম না, ধন্যবাদ, সঙ্গে থাকুন। বন্ধু এই প্রশ্নখানির উত্তর নিতে পারলাম না শঙ্করবাবুর কাছ থেকে, উনি চেষ্টা করেছেন, ধন্যবাদ তার জন্য, তাকে সত্যি ধন্যবাদ জানাতেই হয়। এবারে প্রশ্নখানি সবার জন্যই রাখলাম তাহলে। এখনও পর্যন্ত খুঁজে পাও রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সংখ্যা কত? সঙ্গে রয়েছেন কিন্তু একজন বন্ধু। সঙ্গে নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু বলুন।
3: 8,098।
0: 8,098টি? না বন্ধু, এই তথ্যটা সঠিক নয়।
3: 315?
0: না না, একেবারেই নয়, এটা অনেকটা কম সংখ্যায় বললেন। ধন্যবাদ, থাকুন। বন্ধু ঘড়ির কাটা বলছে, আমরা কিন্তু ধীরে ধীরে এই পর্ব শেষের দিকে এগিয়ে যাচ্ছি, তবে চেষ্টা করুন আরও একবার। বিশেষ আছে যে আপনাদের কাছ থেকে হয়তো উত্তরটা পাবো। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সংখ্যা ঠিক কত?

0: বন্ধু, এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কোনো ফোন দেখতে পাচ্ছি না, তাই এর উত্তরটি আমি নিজেই বলে দিচ্ছি। 4,200টি চিঠির সংখ্যা কিন্তু রয়েছে, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গেছে এরকম চিঠি। এর পরের প্রশ্নখানিতে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রথম কে রেকর্ড করেছিলেন? এ প্রশ্নখানি রইল আপনাদের সবার জন্য, দেখা যাক কে উত্তর দিতে পারে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: আমার যতটুকু মনে হচ্ছে নিজেই রবীন্দ্রনাথ, নিজেই
0: রবীন্দ্রনাথ নিজেই সেই গান রেকর্ড করেছিলেন, তাই তো?
1: হ্যাঁ,
0: একেবারে একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরের প্রশ্নখানিতে যাই। 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন ধরনের উপন্যাস?
1: এটা এটা উপন্যাস নয়, দুটো কবিতা হবে।
0: না, এটা একটা উপন্যাসই রয়েছে। আপনাদের জন্য প্রশ্ন হলো এটা কোন ধরনের উপন্যাস। বন্ধু, এবারে আপনাদের সবার উদ্দেশ্যে এই প্রশ্নখানি রাখলাম তাহলে, যেহেতু শঙ্করবাবুর কাছ থেকে সঠিক উত্তর আমি পাইনি। 4 অধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, এবং আপনাদের জন্য এবারে প্রশ্নখানি রাখলাম যে এটা ঠিক কোন ধরনের উপন্যাস কবি ঠাকুর লিখেছিলেন। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: ম্যাডাম সুমন বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
2: এটা সহস্র বিপ্লব, জাতীয়তাবাদ, এরকম কিছু একটা হবে।
0: সহস্র
2: জাতীয়তাবাদ, এরকম কিছু একটা হবে।
0: জাতীয়তাবাদ তো
2: রাজনৈতিক উপহাস বা রাজনৈতিক উপহাস,
0: রাজনৈতিক, ঠিক ধরেছেন, রাজনৈতিক। সঠিকভাবে বলতে পারেননি, ঠিক আছে, তারপরেও আমি ধরে নিলাম যে মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আমি এটা সঠিক জবাব বলে কাউন্ট করছি না, ঠিক আছে? ধন্যবাদ, সঙ্গে থাকুন।
2: রাজনৈতিক উপন্যাস হবে না?
0: রাজনৈতিক উপন্যাস, 4 অধ্যায় একটা রাজনৈতিক উপন্যাস। বন্ধু, এবারে পরের প্রশ্নখানিতে যাই। আমাদের সময় একেবারেই শেষের দিকে, এবং এই প্রশ্নখানির উত্তর, এর উত্তরেই আমাদের আজকের সিকান্দার নির্বাচন করব আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? পথ নামটা ছিল প্রথম নাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন নাটকের প্রথম নাম ছিল পথ? আপনাদের সকলের উদ্দেশ্যে এই প্রশ্নখানি রাখলাম, এবং বলতে পারি আমাদের এই আজকের সিকান্দার পর্বে এই প্রশ্নখানি নির্বাচন করবে আমাদের আজকের সিকান্দার, ঠিক কে রয়েছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উচ্চান্ত। আর আজ এই মুহূর্তে আপনারা রয়েছেন আজকের সিকান্দার পর্বে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, তবে থাকবো আর খুব অল্প সময়, ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর আজকের সিকান্দার পর্বে আজ এই শেষ প্রশ্নটি আমি রাখলাম আপনাদের সবার উদ্দেশ্যে। প্রশ্নটি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? তাই তার উত্তরের অপেক্ষায় আমি রয়েছি। আর হ্যাঁ, আজ কিন্তু এই শেষ প্রশ্নের উত্তরেই আমি আজকের সিকান্দারের নাম ঘোষণা করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই। দেখা যাক শেষ প্রশ্নের উত্তরখানি কে দেন এবং কে হয়ে ওঠেন আমাদের আজকের সিকান্দার। সঙ্গে রয়েছেন কিন্তু আমাদের বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু, বলুন। একেবারেই সঠিক জবাব, অনেক অনেক অভিনন্দন আপনাকে বন্ধু। আপনি অনেক চেষ্টা করেছেন, তার জন্য অনেক অভিনন্দন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। বন্ধু সুমন মুহুরি, আমাদের একনিষ্ঠ শ্রোতা এবং আমাদের প্রত্যেক কটা অনুষ্ঠানেই কিন্তু আমরা ওনাকে পাশে পেয়ে থাকি। আজ এই শেষ প্রশ্নের জবাব উনি দিয়েছেন। প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? উত্তর মুক্তধারা, একেবারেই সঠিক জবাব। কিন্তু খেলা নিয়ম অনুযায়ী যে শ্রোতা বন্ধু আমাদের সব থেকে বেশি প্রশ্নের সঠিক জবাব দিয়ে থাকেন, তাকেই আমরা আজকের সিকান্দার বলে ঘোষণা করে থাকি। আমাদের বন্ধু শঙ্কর চৌধুরী এবং বন্ধু সুমন মুহুরি দুজনেই এই খেলায় একেবারেই জোর কদমে অংশগ্রহণ করেছেন। তাদের

প্রায় একেবারে হাড্ডাহাড্ডি হয়েছে আমরা বলতেই পারি। খুব কম সংখ্যায় বা খুব কম নম্বরেই কিন্তু একজন জিতেছেন, এবং তিনি হলেন আমাদের বন্ধু শঙ্কর চৌধুরী। শঙ্করবাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের এই চেষ্টা, আমাদের অনুষ্ঠানের প্রতি এত ভালোবাসা, এটাই বোধহয় আমাদের অনুষ্ঠানের সার্থকতা বজায় রাখছে এবং আগামীতেও রাখবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আরও একবার জানিয়ে দিয়ে আমাদের আজকের সিকান্দার পর্বের যে সিকান্দার রয়েছেন, আমাদের বন্ধু শঙ্কর চৌধুরী, অনেক অনেক অভিনন্দন জানাই বন্ধু আপনাকে, এবং আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে এভাবেই পাশে পাবো এটাই আশা রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, ঠিক সন্ধে 6:30 পর্যন্তই আমি থাকবো, কিন্তু আমার বিদায়ের পালা খানিকটা ঘনিয়ে এসেছে। তবে আপনাদের জন্য, আপনাদের এই পরবর্তী অনুষ্ঠান এগিয়ে রাখার জন্য, কিন্তু সঙ্গে রাখার জন্য আপনাদের আরও এক বন্ধু আর যে শর্মিষ্ঠা কিন্তু চলে এসেছে। শর্মিষ্ঠা দিদি, আপনাদের এই সবকটা অনুষ্ঠান আগামীতে ঠিক রাত 11 পর্যন্ত কিন্তু চালিয়ে নেবে, তাই শুধুমাত্র এই পর্ব অর্থাৎ আজকের সেকেন্ডের পর্ব থেকেই কিন্তু বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, এবং শুনতে থাকবেন আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠার সঙ্গে আরও অনেক কটা অনুষ্ঠান। শর্মিষ্ঠাদি কিন্তু একেবারে প্রস্তুত, আপনাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের ডালি সাজিয়ে রেখেছেন দিদি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য যে অনুষ্ঠানগুলো সাজানো রয়েছে সেই সবকটা অনুষ্ঠান কিন্তু একেবারেই আপনাদের মনের মতো করে, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত।

0: রবিবার 5000 টাকার ক্যাশব্যাক পাও, বাহ, দিনটা ভালোই।
1: हम बुजुर्ग पहले जब बीमार पड़ते थे तो सबसे बड़ी तकलीफ होती थी अपनों पर बोझ बन जाने की। खर्चों की फिक्र से अपनी बीमारी ही छुपा लेते थे, लगता था ऐसे ही चलेगा। पर प्रधानमंत्री मोदी जी ने की हमारी चिंता और हमें भी दी आयुष्मान की गारंटी, आयुष्मान वह वंदना कार्ड से। आज 70 साल और उससे अधिक आयु के हम जैसे सभी वरिष्ठ नागरिक हैं 5 लाख तक के मुफ्त इलाज के हकदार।
2: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें, घर बैठे आयुष्मान वह वंदना कार्ड बनवाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
3: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চয়ন্ত। শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন পদ্মাবতীর আগমন ও মনসা রুগ্নি। পরিবেশনায় বুদ্ধদেব সাহা ও সহশিল্পীরা। সহশিল্পীরা হলেন সুব্রত বিশ্বাস, রিমা চক্রবর্তী, মণি সাহা, সুমন রায়, তনয়া চক্রবর্তী, গীতা সরকার, রুমি চৌধুরী, জয়ন্তিকা রায়, পার্বতী আচার্যি। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীদের সঙ্গে ফোন নম্বর 9774-919-660। শুরু হচ্ছে পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠান।

ভোগ চাই না কিছু আর, চরণ বিনে তোমার একটু দয়া করো মাগো তুমি।

পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন পদ্মাবতীর আগমন ও মনসারুক্তি, পরিবেশনায় বুদ্ধদেব এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীদের সঙ্গে ফোন নম্বর 9774-9119-660। শ্রোতা বন্ধুরা, এবারে মা মনসাকে নিবেদিত একখানা গান মধুপর্ণা হাজরার কণ্ঠে আপনাদের জন্য রইল।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। পদ্মাপুরাণের পর একখানা অসাধারণ গান আমরা শুনলাম, আর সেই সাথে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 7:14, তার মানে সময় হয়ে গেছে উড়ানের ঝুলিতে করে নিয়ে বিজ্ঞানের দেশে আপনাদেরকে নিয়ে যাওয়ার। অবশ্যই সেখানে নিয়ে যাব, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। আবারও সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর এই মুহূর্তে গানে গানে যাওয়া যাক সেই বিজ্ঞানের দেশে, একখানা অসাধারণ রোম্যান্টিক গান। আর রোম্যান্টিসিজম বলতেই যেই নামটা আমাদের মাথায় আসে, নান আদার দ্যান অরিজিৎ সিং, তার কণ্ঠে রইল আপনাদের জন্য। ফিরে আসছি গানের পরে।
1: কবি কিসি কো নেই বাতায়া, ইউ নো ইউ বিন মাই বেস্ট বাডি সিন্স ফরএভার, রাইট?

টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়িনী। তো রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আর যে কথা আগে বলেছিলাম যে বিজ্ঞানের দেশে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আপনারা করতে পারবেন বিভিন্ন ধরনের ম্যাজিক। কেন বলছি? কারণ বিজ্ঞান মানেই ম্যাজিক, তাই আমাদের কেউ সচরাচর বোকা বানাতে পারবে না। কিন্তু আমরা যদি বিজ্ঞানকে হাতে নিয়ে ঘুরি তাহলে অনেককে বোকা বানাতে পারবো। না, জোকস পার্ট, আমি বোকা বানাতে বলছি না, তবে যেটা বলছি যে একটু আধটু ক্রেডিট নিতে আমরা কে না ভালোবাসি, আর সেটা যদি একটু ম্যাজিক দেখিয়ে হয়, তো বিজ্ঞানের ছলে আজকে যদি একটু ম্যাজিক শেখানো যায় কেমন হয় বলুন। প্রচণ্ড গরম পড়েছে, আজকের তাপমাত্রা তো অনেক বেশি ছিল, রোদের দাপটও নাজেহাল করে তুলেছে আমাদেরকে, ছুটের দিনটাকে বেশ একটা ব্যতিব্রস্ত করে তুললো। কিন্তু এই ছুটের দিনটাকে যদি মজাদার করতে চান তাহলে এই মুহূর্তে বানিয়ে ফেলুন শরবত, আর শরবত দিয়েই হয়ে যাবে ম্যাজিক। কি ম্যাজিক বলুন তো? যারা ছোট্ট বন্ধুরা রয়েছো, যারা বিজ্ঞান পড়তে ভালোবাসো, তাদের কাছে এই ধরনের ম্যাজিক একেবারে দুধ ভাত, আর পাশাপাশি ভীষণ মজাদারও। তো এই ছোট্ট ছুটির দিনটাকে মজাদার করে তুলতে এই ম্যাজিকটি রইল আপনাদের জন্য। ম্যাজিকের নামটা দেওয়া যায় সাদা চিনি দিয়ে কালো শরবত। এ বাবা, শর্মিষ্ঠা এটা কি বললো? সাদা চিনি দিয়ে কালো শরবত কি করে হবে? সেটাই হবে। বাড়িতে চিনি দিয়ে শরবত তৈরি করতে আপনারা সবাই জানেন, আর বাড়ির তৈরি শরবতের মতো দেখতে হবে, সেটা ঘোলা প্রকৃতির হবে, কিন্তু খেতে হবে বেশ মিষ্টি। এখন চিনি এবং কেমিক্যাল জিনিস দিয়ে শরবত বানাতে শিখে যাবেন আপনারা, আর সেই সঙ্গে হবে ম্যাজিক, কারণ শরবতের রংটা হবে কালো। এই শরবত আবার খেতে যাবেন না, কিন্তু আগে থেকে বলছি এই শরবত খেতে বারণ। এই শরবত খেলে কিন্তু জিভ মুখ সব পুড়ে যাবে, কারণ সেটা শুধু সায়েন্টিফিক একটা ম্যাজিক বলতে পারেন। আর তার জন্য আমাদের যা যা লাগবে, একটা বিকার চিনি লাগবে, হ্যাঁ চিনি, ইডেবল চিনি, চামচ লাগবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে, আর লাগবে স্পিরিট ল্যাম্প। তো পদ্ধতিটা বলে দিচ্ছি, প্রথমে বিকারের মধ্যে সাবধানে কিছুটা গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালবেন, দেখবেন আবার হাতে যেন না পড়ে যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাহলে ম্যাজিক দেখাতে গিয়ে সেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল যেতে হবে, তার জন্য খুব সাবধানে। তো দর্শকদের বলবেন, যারা আপনার বাড়ির দর্শকেরা থাকবেন, যে এটা একটা জল, আসলে তো জল নয়, আসলে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাও গাঢ়। তো তাদেরকে বলবেন এটা জল, এই জলে এবার সাদা চিনি দেব, দেখবে শরবত কালো হয়ে যাবে। তারপর দর্শকদের সামনেই এক চামচ সাদা চিনি বিকারে ফেলে নাড়তে থাকবেন। প্রথমে হয়তো দ্রবণটা কালো হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যখন স্পিরিটের ল্যাম্পে নিচে রাখবেন আপনি আর সামান্য গরম করবেন, তখন দেখবেন সেই দ্রবণের রং কালো হয়ে গেছে। সুতরাং সাদা চিনি দিয়ে কালো শরবত হয়ে গেল। কি ভালো লাগলো ম্যাজিকটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন হোয়াটসঅ্যাপ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তবে হ্যাঁ, আরও একবার বলে দিচ্ছি, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, কোনো স্থানে কাপড়ে বা হাতে লাগলে কিন্তু সেটা পুড়ে যাবে, তাই খুব সাবধান। আচ্ছা এবার জানিয়ে দিই, মনে প্রশ্নই হতে পারে যে এমনটা কেন হয়। হ্যাঁ, এমনটা কেন হয়, আসলে গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনি থেকে তার জলীয় অংশ শোষণ করে আর কালো কার্বনে পরিণত করে, তাই শরবতের রংটাও কালো হয়। এবং তার যদি কেমিক্যাল রিঅ্যাকশনটা আমি আপনাদেরকে বলি, তাহলে C12H22O11 মানে চিনি প্লাস H2SO4 অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড, তা থেকে আমরা কি পাচ্ছি, 12 অণু পাচ্ছি কার্বন, 11 অণু পাচ্ছি H2O মানে জল, আর সেই সাথে পাচ্ছি H2SO4। তো আমাদের রিয়াকশনটা যা দাঁড়াচ্ছে তা হচ্ছে C2H22 C12H22O11 প্লাস H2SO4 গিভস 12C প্লাস 11H2O প্লাস H2SO4। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম একটা দারুণ ম্যাজিক। আর এই মুহূর্তে আরও দুখানা অসাধারণ রোমান্টিক গান আপনাদের জন্য রইল এই মুহূর্তে FM উজ্জয়িনী থেকে।

টিউন করে রয়েছেন শ্রোতা বন্ধুরা 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। তো একটু আগে যেই ম্যাজিকটার কথা বললাম সেটা তো ছোট বড় সবাই করতে পারবেন, কিন্তু আমাদের ছোট্ট বন্ধুরা যারা এখন 7:13 হয়ে 50 সেকেন্ড হয়ে গেছে, তার মানে রেডিও ঘরে চলছে কিন্তু পাশাপাশি মা বলছে এই পড়তে বসো, হ্যাঁ সেই কথাটা যারা শুনছেন আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এবারে একটা দারুণ ম্যাজিক। এবারে কি হবে বলো তো, কোনো একদিন এই সমস্ত সরঞ্জামগুলো একটু একটু করে জোগাড় করে রাখবে, আর মা যখন বলবে পড়তে বসো, ঠিক তখনই মাকে একটা ম্যাজিক দেখে তোমরা তাক লাগিয়ে দিতে পারবে। আর কি সেই ম্যাজিক? রামায়ণের ঘটনা তোমরা সবাই জানো, সেই হরিণটাকে ধরতে যাওয়ার জন্য রামচন্দ্রের কণ্ঠ শুনে লক্ষ্মণ সীতাকে কিন্তু বাইরে গণ্ডি দিয়ে গিয়েছিলেন, যাতে সীতা মা সেই গণ্ডি পেরিয়ে না যান।

তারপরে কি হয়েছিল? রাবণ ছদ্মবেশে এসে মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন এবং গণ্ডিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গণ্ডির চারধারে কিন্তু কি হলো, আগুন জ্বলে উঠল। তো যারা বন্ধুরা রয়েছ, এই কারণটা খুঁজছিলে মনের ভেতরে যে কি করে হলো, কি করে আগুনটা জ্বলল, তো তোমাদের বলি। এবার লিখতে লিখতে আগুন জ্বালাতে পারবে তোমরা কিভাবে, একটা পদ্ধতি বলে দিচ্ছি। আর সেই পদ্ধতির জন্য তোমাদের লাগবে একটি বিকার, একটি নিরেট সরু কাঁচ দণ্ড, সাদা ফসফরাসের টুকরো, কার্বন সালফাইড আর বড় সাদা কাগজ। এবার কি করবে পদ্ধতিটা বলে দিই। একটি বিকারে কিছুটা কার্বন ডাই সালফাইড নিয়ে তাতে কয়েকটি সাদা ফসফরাসের টুকরো নিয়ে নিরেটের কাঁচ দণ্ডটি দিয়ে নেড়ে একটি দ্রবণ প্রস্তুত করবে। তারপর মাকে বলবে বা দর্শক তোমাদের যারা থাকবে তাদেরকে ব্রহ্মার আগুন জ্বালানোর গল্প বলে দাও। এবার কি করবে বলো? এবার বিকারের দ্রবণে নিরেটটা ডুবিয়ে, রডটা ডুবিয়ে বড় সাদা কাগজের মধ্যে তোমার লিখতে হবে, যেমন ব্রহ্মা তুমি আগুন জ্বালিয়ে দাও, এরকম কিছু একটা লিখে নাও যেটা তোমার ইচ্ছে হয়। আর সেই কথাটা লেখা শেষ হতে হতেই দেখবে লেখার কাগজটির মধ্যে আগুন ধরে গেছে। দর্শকরা কি মনে করলো, তুমি লিখেছো তাই আগুন ধরে গেছে, তোমার লেখার কারণেই আগুন ধরে গেছে? কিন্তু তার পেছনের বিজ্ঞানের কি রহস্য রয়েছে সেটা এসো তোমাদেরকে চুপি চুপি বলে দিই। সেটা হচ্ছে ওই যে ফসফরাস কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করেছে, কার্বন ডাই সালফাইড উদ্বায়ী বলে দ্রবণ থেকে এটি তাড়াতাড়ি বাষ্পীভূত হয়েছে, আর সাদা ফসফরাস তখন বায়ুর সংস্পর্শে এসে জ্বলে উঠেছে। এই কথাটা কাউকে বলবে না জানো, কারণ ম্যাজিকটা তো তোমার দেখাতে হবে। আর এই ম্যাজিকের সঙ্গে সঙ্গে সময় হয়ে গেছে আরও একখানা সুন্দর গানের। চলো সেই গানটি তোমাদের শোনাই।

অসাধারণ একখানা গান আমরা শুনলাম দর্শন রাবল এবং তার সহশিল্পীদের কণ্ঠে। আর সেই সাথে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে উড়ান অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, কারণ সেরা কথা অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করছে। তাই টিউন করে থাকবেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। উড়ান থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসছি সেরা কথা নিয়ে।

আমরা এত এত লোকের সঙ্গে কথা বলি, প্রত্যেক দিন আমাদের এত এত লোকের সঙ্গে ওঠা বসা, কিন্তু একবার ভেবে দেখবেন তো নিজের সঙ্গে নিয়ম মেনে কথা বলা হয় কি? কথা হচ্ছে না। দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার সঙ্গে আমাদের কজনের দেখা হচ্ছে, সেই মানুষটা অন্য কেউ নয় কিন্তু স্বয়ং আপনি নিজে। আমরা নিজেদেরকে ভুলতে বসেছি, আর তাই আমরা কেউ সুখী নই। আমরা প্রত্যেকদিন ভাবছি যে না, সবটা মন মতো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা নিজেদের সঙ্গে কথা বলছি না। একবার ভাবুন তো, আমরা সারাদিন ধরে ইন্টারনেটে জ্ঞান খুঁজছি, তথ্য খুঁজছি, অনেকের পরামর্শ নিচ্ছি, কিন্তু নিজেদের ভেতরের জ্ঞান আর বুদ্ধিতে কখনো নজর দিচ্ছি কি? কখনো সুযোগই দিচ্ছি না। আমাদের মনে কত কি চলছে, কত নতুন নতুন আইডিয়া, কত নতুন নতুন সৃজনশীল চিন্তা, কিন্তু আমরা সেগুলো চাপা দিয়ে রাখি অন্যদের কথায়, সমাজের চাপে। নিজের সাথে কথা বলা মানে শুধুমাত্র যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা সেটা নয়, কিন্তু নিজের সাথে কথা বলা মানে হচ্ছে আপনার আজকের দিনটা কেমন কাটলো সেটা নিয়ে একটু ভাবুন। আজ আপনি কী কী শিখলেন, কী কী ভুল করলেন, তা নিজের সাথে নিজে বিশ্লেষণ করুন। আপনার ভেতরের স্বপ্নগুলো নিয়ে চিন্তা করুন। আজ কী কী নিয়ে আপনি খুশি আর কী কী নিয়ে আপনি দুঃখী, তা বোঝার চেষ্টা করুন। স্বামীজি তার এক অত্যন্ত মূল্যবান বাণীতে বলেছিলেন যে দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলুন, না হলে হয়তো আপনি এই পৃথিবীর একজন খুব বুদ্ধিমান মানুষের সাথে কথা বলার, দেখা করার সুযোগ মিস করবেন। হ্যাঁ, তিনি বলেছিলেন টক টু ইয়োর সেলফ ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ মে মিস মিটিং অ্যান ইন্টেলিজেন্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। সত্যি কিন্তু তাই, আপনি যদি নিজেকে ভুলে যান তাহলে পৃথিবী আপনাকে কেন মনে রাখবে? তাই আসুন আজ থেকে নিয়ম করি যে অন্তত দিনে 10-15 মিনিট হলেও আমরা নিজেদের সঙ্গে কথা বলবো। হতে পারে সেটা সকালের কফির কাপ হাতে বা রাতে বিছানায় যাওয়ার আগে। নিজের ভেতরের সেই বুদ্ধিমত্তাকে চিনতে শিখব। চলুন সবাই মিলে নিজেকে ভালোবাসতে শিখি। নিজে না জানলে বিশ্বকে জানবো কী করে? তাই স্বামীজির এই বাণী আমাদের জীবনের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠুক। আর চলুন আমরা আবারও তাঁর চরণে মাথা ঠেকাই, তাঁকে প্রণাম জানাই।

শ্রোতা বন্ধুরা, সিরা কথা অনুষ্ঠানে আজকে আমরা এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব যেই কথাগুলো বলে গেছেন আমাদের সকলের প্রিয় স্বামীজি স্বামী বিবেকানন্দ। আমরা জীবনের ইঁদুর দৌড়ে এতটা ব্যস্ত হয়ে গেছি যে নিজেকেই ভুলে গেছি

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চয়ন্ত। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আপনাদেরকে রিলে করে শোনানো হবে, এবং তারপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশ বিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কক্রোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশ বিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে, সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026-এ নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020-র বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কক্রোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Kokro Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. Tamam maangi jo humari thi, wo maan li gayi hai. To hum immediate effect se

0: प्रोटेस्टर से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं।
1: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা, কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয়, বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
2: কংগ্রেস পার্টি সে স্পষ্ট রূপ সে পুছনা চাহতা হুম কি সোমবার কো সংসদ কে বর্তমান সত্র কা দূসরা সপ্তাহ প্রারম্ভ হোগা। আপ ইস সমস্যা পর और आपके द्वारा जो भी विषय रखे गए, जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
3: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধারে আমারে লোককে বীচ আত্মীয় সম্বন্ধ এ দেখার মুঝে প্রসন্নতা হে কি ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হোকার রোমানিয়া মে ভারত কে সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স, রিসার্চার্স, হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢ়ি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহা ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে হে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতি সুযোগ যাতে দেশ

आकाशवाणी आगरतला कक्तमा प्रयोग किशोर जमातिया तिनी कक्तमा बुबक रकङखा केन्द्रीय ऋण मन्त्री धर्मेन्द्र प्रधान बिने मन्त्री अशोक थाइया कर्खा मन्त्री बक्रक नरेन्द्र मोदी खना ककी सालनि फुङदाम चिसाव आकाशवाणी नि मन की बात पान्दानी बिसिङते हाकतत्ताइ बुइ हाकतरनि लोपरक बाइ कक्लाम सालायान खास्ते फा इन्द्र सेनारे तिनाल्लो कामे आमचाइ रक्न फेक मुङ याखारजाक खलाइना कबक मुङना रोखा कमनवेल्थ गेम्स भारत पुइला मेडेल मानखा केन्द्रनि रुं मन्त्री धर्मेन्द्र प्रधान बिनि मन्त्री अशोक थाइया कर्खा ताइ मन्त्री बक्रक नरेन्द्र मोदी निथानि बिनि अशोक थाइया कर्मा कांगबुलाइ जमा रोखा हदा लामो मोसां प्रधान साखा थांनाय सालसि रमै सोरोंनाय खरांति सामा टंहालकनो रोगै बबेलाइ बोखा बायजाक बसाखा अब बिनि साग बायथांनि बागै मुंसा रममानि ककिया दिल्ली कतालनि जन्तर मन्तरनि सिमि सेंगै हाकतर गोनांगै ओं टंमा टंहालकन ककन वानसुगै अशोक थाइयाकार ना ककसाब मुंनाहारखा अबनि नाहारमुं हाकतन केबेंजाक हामिया फान जेतैखे जे टंहालकन हामिया सामुंगफनां मानया नातै ताइ सोरोंनाय रकनि थिनां केरंनि गोरा गोराय दाव गबलना नांयातै ब मन्त्रि बक्रकनि दाखिमुं पैतु ताइ सुबामुंनि बागै बनखाक हामिया फारखा बतायबो साखा हाकतर्न मनानि ओंखाबिनि लांमानि जतनि कतर नायमुं मन्त्रि बक्रक नरेन्द्र मोदी खनां ককটি সালনি ফুংদামসি সাহা আকাশবাণী নিমন কি বাট মান্দানি বিশিংতে হাকতাই বু হাকতনি লোকরক বাই ককলাম সালায়ন ও মেল আকাশবাণী তাই দূরদর্শনে জট নেটওয়ার্ক আকাশবাণী কক তোমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এ আই আর মোবাইল এপ খাও ইমান বয়ান অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখং এবার কক থমতাই আওয়াইমং কক চংলাই নকনি ইউটিউব চ্যানেল খাই ইমান বয়ান পান্ডা পাইদ্রপন আমচাইনি কক বাই আওয়াই খাইজাগান তাই হরনি দামসার আমচাই বেরেমনি কক বাই তাই বাইসা আওয়াই খাইজাগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা সারিক নি দাম্রী তামুই সত্যি থামসি ও ভিডিও কনফারেন্স নি বিসিংতে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026 মানজাকনাই রক বাই ককলাম সালায়ান বেবা খাস্তেতা কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি খরক ব্রিরানি ব গোবাং বরক বাই ককলাম সালাইমা ও মানজাকান পান্ডাও হিমাচল প্রদেশ তাই উত্তরাখণ্ড কিতিংগৈ খুংসনি সিব্রী ভাইব্রেন্ট ভিলেজ এবার আরে আমচাইনি কামিন কিতিংগৈ লাইথানে সালব্রী জুন নিসিমি সালথামসি জুন জরা খিপি কায়নীয় অ সামুবুতাং সংসারজাক মানে হাকতর গনাঙ্গি যুগালেজাক অনলাইন সঙ্গমা বাতাইমুংনি বিসিংতৈ আর মানজাক নাই রকন সাইজাকা অ বাতাইমুঙ্গ খরক থাম রাসায়নি বকবাং মানজাক মানে কেন্দ্রনি রুংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রী আশোক রেমিয়াকর্মা ল কেন্দ্রনি সংসদনতৈ মন্ত্রী কিরেন রিজিজু শাখা মসাং প্রধান বিসিসি রমৈ সামুংতংমা লোকরকনি লংমাতাই সেরংনাই রকনি পৈতো থাংজাকমা সৈ নোকজাকমা মসাং রিজিজু রংমন্ত্রী সামুং কাহাম তংলংমাতাই ফান গনাং ভারত সামতি সাথানি বিনি সাকথারমা জারনি বাগৈ হামবাই ইয়াফারখা লামদিং বদরপুর সেকশন নিউ হারাঙ্গা যাও স্টেশননি থানা রেল লাইন তলানি হা কোয়াকমা বাকে আগরতলানি সিমি হাকচাল থাকায় ট্রেন লাইসমুঙ্গ কেবেংখা সালসি সালকা রেলনি লুকুমানজমুং তাংফাং অক্রা কপিল জল শ্রী কিশোর শর্মা তিনি সাকাল থাংলাই সুনাই রকনি নাইম থাকি বাকে অ রেল লাইনে অবখাকতে তিনি তাই খনা হরনি দামসনি সিমি আশুকনি দাম্বা জরা বরক লাইসমুং ট্রেন লাইসমা মঠাকতনি জাখা অবনি বাকে আগরতলা তাই ফাতার হাস্তে অ লাইসনাই ট্রেননি জরা বতাং সেলাই জাখা খনা কার্গিল কপ্লাই ইংমা সাল অবন রগৈ লাদাখ দ্রাস ও সাল নৈনি মৈত খ্লাইমা পান্ডে তিনি জেংখা পাকিস্তান কেবিংগৈ ভারত কপ্লাই ইংমান মৈত খ্লাইনা বাকে বিশি ব্রুম ব্রুম সাল নৈশি দক জুলাই কার্গিল কপ্লাই ইংমা সাল ন পালাই যাগো কাশমুং নাই মথাং মন্ত্রী রাজনাথ সিং খনা কার্গিল কপ্লাই ইংমা সালনি পান্ডাও মানজাকান পান্ড কার্গিল সবানি ককথম গনাং মাংপ্লি ফুনুক জাগান সবাও লংমা রনাই রকনি ফাইসিং বরম রাজাগান তাই থৈজানাই নখুনে বরক রক বাই ককলাম সালাইমুং গান তাই অ সবাও মানজাকনাই উমর গনাং সেংক্রাগ রকন মৈত খ্লাই যাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খাইজাগৈ দঙ্গ আকাশবাণী কক্তমানে আপডেট মাননি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি ইউ নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনক কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মাননি হিঙ্কে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কার্গিল বিজয় দিবস, এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল আজ এই ব্লকে উপতাখালী এসবি স্কুল, অ্যাগ্রো ট্র্যাক, মডার্ন রাইস মিল, পাম ওয়েল গাছের বাগান, একটি শুকর পালন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ধর্মনগরের পুরনো জেল প্রাঙ্গনে জেল ক্যাফে পরিদর্শন করেন। উপতাখালী এসবি স্কুলে রাজ্যপাল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে পঠন পাঠনের বিষয়ে খোঁজখবর নেন। এরপর রাজ্যপাল শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত অ্যাগ্রো টার্ফ মডার্ন রাইস মিল পরিদর্শন করেন। তিনি একটি পাম ওয়েল গাছের বাগানও পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ দেবনাথ, উত্তর জেলা জেলাশাসক চাঁদনী চন্দ্রন, এসপি অবিনাশ রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, হোমিওপ্যাথি মেডিকেল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু হোমিওপ্যাথি হাসপাতাল। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বলেন, এটি তাঁর কাছে কোনো ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, নতুন দিল্লির যন্তর মন্তর ও সারা দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর উদ্দেশ্য দেশবিরোধী শক্তি যাতে এই পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে তা নিশ্চিত করা এবং কোনো শিক্ষার ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে তা দেখা। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা, আস্থা ও নিরন্তর সমর্থনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সেবা করাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, শ্রী প্রধানের দীর্ঘ এক দশকের কর্মযাত্রা জনজীবন ও ছাত্র কল্যাণের প্রতি তাঁর আজীবন নিষ্ঠারই প্রমাণ। শ্রী রিজিজু তাঁর নিবেদিত প্রাণ সেবা, সংস্কারের প্রতি অঙ্গীকার এবং একটি শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান। ভারতের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে শ্রী প্রধানের আন্তরিক প্রচেষ্টারও তিনি প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজ মানবতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর জীবন ও আদর্শ আজ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গুরু রবিদাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। সিবিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ আগরতলায় শেষ হয়েছে। বৈঠক শেষে সিবিআইএম রাজ্য

কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। তিনি রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবিটি পুনরায় উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সারা দেশে কৃষক, খেতমজুর, শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। আগামী 10ই আগস্ট দেশব্যাপী জেল ভরো আন্দোলনে সিপিআইএম দল অংশ নেবে বলে তিনি জানান। রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস। লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি বসে যাওয়ায় আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কবিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত রেললাইনের ওই অংশে আজ ও আগামীকাল রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। এই কারণে আগরতলা থেকে এবং বহিরাজ্য থেকে আগরতলাগামী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ ও আগামীকাল 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রাত 10:30। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস রাত 11টায় আগরতলা থেকে রওনা দেবে। 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আজ রাত 11:30 আগরতলা থেকে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাবতী বিশেষ ট্রেন আগামীকাল রাত 11:30 যাত্রা শুরু করবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ব্যাক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আগামীকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবসের মূল স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। কার্গিল বিজয় দিবসের 27তম বর্ষপূর্তি উপলক্ষে লাদাখের দ্রাসে আজ দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা আনা হয়েছে। সেখানে যুদ্ধ স্মরণ কর্মসূচির মাধ্যমে 1999 সালের কার্গিল যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল অপারেশন বিজয়ের উপর একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদদের নিকটাত্মীয়দের সঙ্গে মত বিনিময় এবং যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ সৈনিকদের স্মৃতিচারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেল 4:30 ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী মত বিনিময়ে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত 4 থেকে 30 জুন পর্যন্ত দুই পর্যায়ে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর আয়োজন করা হয়েছিল। দেশ জুড়ে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছিল, যেখানে 3 লক্ষেরও বেশি তরুণ অংশ নেয়। মাই ভারতের মাধ্যমে বাস্তবায়িত এই বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে, যার আওতায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোকে দেশের প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে এবং বিকশিত ভারত গড়ার যাত্রায় তাদের সক্রিয় অংশীদার করে তোলা হবে। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। আজ আগরতলা ও বিলোনিয়া আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2496টি মামলা নিষ্পত্তি হয়েছে। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানিয়েছেন, আগরতলায় লোক আদালতে ট্রাফিক চালান সংক্রান্ত 3000 ও অন্যান্য মীমাংসাযোগ্য 200টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এই লোক আদালতে 1121টি মামলা নিষ্পত্তি হয়েছে। অপরদিকে বিলোনিয়ায় দক্ষিণ জেলা আইনসেবা কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ লোক আদালতে 1375টি মামলার নিষ্পত্তি হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ

তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার। 190 কেজি ওজন তুলে তিনি এই পদক নিশ্চিত করেন। তার এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদম্য জেদ ও কঠোর পরিশ্রমের অনন্য প্রেরণা বলে প্রশংসা করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলোকে আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কারগিল বিজয় দিবস, এ উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান আমাদের দরজায় করা নাড়ছে, সেই অনুষ্ঠান গানে আপকে লিয়ে। হিন্দি ছবির গানের অনুরোধ করবেন আপনারা, শোনাবো আমি। আর গান অনুরোধ করতে ফোন করতে হবে 0381-232-6253 নম্বরে। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার অনুরোধ জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। বলতে না বলতেই বন্ধু একজন চলে এসছেন ফোন লাইনের ওপারে, দেখি কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন? ছোটি ছোটি রাতে, ঠিক আছে, অবশ্যই শোনাবো। ভালো থাকবেন আপনিও বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 এই নম্বরটি। হ্যালো, না কথা বলা গেল না বন্ধু। আর সেই সাথে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে, তারপরেও আরও একবার নাম্বারটি বলে দিচ্ছি 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন কি গান শুনবেন? ইয়ারিয়া থেকে আল্লাহ ওয়ারিয়া, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা চলুন আমার পছন্দের একখানা গান দিয়ে শুরু করি, আশা রাখি আপনাদেরও খুব পছন্দের। গানটি যখন রিলিজ হয়েছিল আমরা সবাই খুব ভালোবেসেছিলাম এবং এখনও বাড়ছি। জানে তুই আর জানি না ছবি থেকে এই গানটি রইল আপনাদের জন্য, দেখুন কেমন লাগে শুনতে।

0: তুমিন ছবির এই গানটি সোনু নিগম এবং অনুরাধা পরওয়ালের কণ্ঠে আমরা শুনলাম, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের আজকের গানে আপকে লিয়ে অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু সুমন বাবু, তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি উষারঞ্জন দেবনাথ।
0: উষারঞ্জন দেবনাথ, হ্যাঁ বন্ধু বলুন।
1: দিদি একটা পুরনো গান দেন না, ইয়া ওই খানদান ইয়ার বই সুনীল দত্তর।
0: কি গান শুনতে চাইছেন?
1: ওই তো লতা মঙ্গেশকরের গান, ওই যে তুমিও দেবত তুমিও দেবতা।
0: তুমি হি হো দেবতা, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, খানদান লতা মঙ্গেশকর।
0: আচ্ছা, চেষ্টা করছি চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে,
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 03812326253, জানাবেন কোন হিন্দি ছবির গান শুনতে আপনার ইচ্ছে হচ্ছে, আর পাশাপাশি হোয়াটসঅ্যাপও করতে পারেন। হ্যালো, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
2: আমি শোভন দেবনাথ বলছি, জয়পুর থেকে।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: তেরে নাম ছবি থেকে টাইটেল সং শুনে দিন।
0: তেরে নাম, তাই তো?
2: হ্যাঁ
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, ভালো থাকবেন বন্ধু। এই মুহূর্তে যে গানটি আমরা শুনবো সেই গানটি রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপে জম্পুই জলা থেকে বিশ্রয় দেববর্মা। তিনি শুনতে চেয়েছেন ফুলকেশ শহর মে ছবির একখানা গান, ফুলকেশ শহর মে গানটি পরম্পরা ছবি থেকে। তো এই গানটি আমরা তাকে শোনাবো। আমি

ইয়ারিয়া ছবির এই গানটি আমরা শুনলাম শাফকাত আমানত আলীর কণ্ঠে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু ব্রিজেশ বাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 8:31 হয়ে 20 সেকেন্ড। তার জন্য শ্রোতা বন্ধুরা এখন আর ফোন নিচ্ছি না, কারণ লিস্টে বেশ কটা গান রয়ে গেছে, সেই গানগুলো 8:45 মধ্যে আমাকে শোনাতে হবে। তাই এবারে চলুন গানেই চলে যাই। যে গানটি শুনবো টাকার চলা থেকে বিধান দেব বর্মা।

0: स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
1: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
2: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে গানটি শুনলাম সেই গানটি অনুরোধ করেছিলেন উষা রঞ্জন দেবনাথ, লতা মঙ্গেশকরের কণ্ঠে খানদান ছবির গানটি আমরা শুনলাম। আর আজকের গানে আপনাকে নিয়ে আসরের শেষ গান আমরা শুনব, কণিকা দেপুরমা অনুরোধ করেছেন আশা ভোঁসলে এবং এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে আন্ধা কানুন ছবির একটি গান। চলুন সেই গানটি শুনি এবং তার সঙ্গে শেষ হবে আমাদের গানে আপনাকে নিয়ে অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এতক্ষণ শুনলাম আমরা অনুষ্ঠান গানে আপকে লিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের অনুষ্ঠানের 136তম পর্ব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিতে মাদকাশক্তির প্রভাব থেকে মুক্ত রাখার

জন্য আহ্বান জানিয়েছেন। আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, হোমিওপ্যাথি মেডিকেল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু হোমিওপ্যাথি হাসপাতাল। আজ আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের একথা জানান। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন বিহারের ঝান্ডু কুমার। 190 কেজি ওজন তুলে তিনি এই পদক নিশ্চিত করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেই অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানের নাম আজ রাতে। আজ রাতে অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে হঠাৎ দেখা। হঠাৎ দেখা, ঠিক শুনেছেন আর ঠিক ভাবছেন। কখনো খেয়াল করেছেন কিছু মানুষ চলে যাওয়ার পরেও তাদের একটা অদৃশ্য ছায়া আমাদের মধ্যে থেকে যায়? সেই অদৃশ্য ছায়া থেকে যায় শহরের চেনা গলিগুলোতেও। কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে হাঁটতে হাঁটতে কোনো ভিড় প্ল্যাটফর্মের ব্যস্ততায় কিংবা ধোঁয়া ওঠা কফি কাপের চুমুক দেওয়ার মুহূর্তে হুট করে বুকের ভেতর সেই পুরনো সুরটি বেজে ওঠে। আমরা ভাবি সময় অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা বদলে গেছি। অথচ জীবনের কোনো নীরব এক মোড়ে এসে যখন চোখ দুটো থমকে দাঁড়ায় তখন আমরা বুঝতে পারি যে কিছুই আসলে হারিয়ে যায় না। কিছু অনুভূতি কেবল কোনো এক বসন্তের অপেক্ষায় জমা হয়ে থাকে সমাজের ফাঁজে। আর আমরা চাই সেই মানুষগুলোর সাথে হঠাৎ যেন দেখা হয়ে যায়। হঠাৎ রেল স্টেশনে, হঠাৎ কোনো কফি শপে, হঠাৎ চেনা রাস্তার অলিতে গলিতে, হঠাৎ কোনো চেনা ডাকনামে হঠাৎই সেই মানুষটি ডেকে উঠল। আর তখন মনে পড়ে তো রবি ঠাকুরের সেই হঠাৎ দেখা কবিতাটি, যে কবিতাটি শুধুমাত্র একটি কবিতা নয়, আমাদের প্রত্যেকের জীবনের এক একটি সম্পূর্ণ অধ্যায়। সেখানে অভিমানের মেঘ আছে, অস্ফুট ভালোবাসার আক্ষেপ আছে। আর যখন ধরুন সেই মানুষটির সঙ্গে আপনার হঠাৎ দেখা হয়ে যাবে, তখন কি নীরবতার ভাষা ফেলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন যে আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, নাকি শুধু নীরব এক চিলতে হাসি দিয়ে এড়িয়ে যাবেন? কি করবেন তা জানাতে অবশ্যই ডায়াল করবেন 03812326253 এই নম্বরে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965 9402169965।

6995 অপেক্ষায় রইলাম আমাদের ফোনের, আপনাদের ফোনের, আর পাশাপাশি এই গানটি, যেই গানটি আমাদের অপেক্ষাকে আরও বাড়িয়ে তুলবে, সেই হঠাৎ দেখতে পাওয়ার অপেক্ষা।

আজ আপনাদের থেকে জানতে চাইব, জীবনে এমন কারোর সঙ্গে দেখা হয়েছে হঠাৎ করে যার সঙ্গে দেখা হবার পরে মনে মনেই সেই গানটি বেজে উঠেছে, আজ জানি কি জিদ না করো। আসলে জানেন তো, জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্তগুলো এমন এমন সময় আসে যখন আমাদের তাদের নিয়ে কোনো পরিকল্পনাই থাকে না, একেবারেই হঠাৎ করে এসে আমাদের সামনে দাঁড়ায়। আর আমরা সেই মুহূর্তে বুঝতে পারি যে সময় হয়তো অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু কিছু অনুভূতি সেগুলো এগিয়ে যায়নি, ঠিক আগের মতোই রয়েছে। তাই আজকে রাজরাতে পর্বে আপনাদের থেকে জানতে চাই যে জীবনে কখনো কি এমন কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়েছে যার সঙ্গে দেখা হওয়ার কথা আপনি কোনোদিনও ভাবেননি, বা খুব অপেক্ষা করেছিলেন যে একটাবার দেখা হয়ে যাক। কি হয়েছিল সেই মুহূর্তে, কি বলেছিলেন, নাকি কিছুই বলতে পারেননি? আর যদি মনে মনে তৈরি থাকে যে একবার দেখা হোক, একবার দেখা হোক তোমার আমার, তো তখন তাকে কি বলবেন? চুপটি করে থাকবেন নাকি মনের কথা স্ট্রেট কাট বলে দেবেন? সেটা জানাতেই ডায়াল করবেন 0381-232-6253। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা অপেক্ষা করে রয়েছি আপনাদের ফোনের। আর সেই সাথে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, ফোনের পাশাপাশি কিন্তু আপনারা আমাকে ম্যাসেজও করতে পারেন, সেটা হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। যে কথাটি শুনবো আপনাদের কাছ থেকে সেই কথাটি হচ্ছে হঠাৎ দেখা। আমরা চাই কখনো যে হঠাৎ দেখা হয়ে যাক, অনেক কথাই তো বাকি রয়েছে বলা হয়নি, সেই কথাগুলো যেন একটু একটু করে বলতে পারি। আর সেই কথা, সেই না বলা গল্প, কখনো আনন্দের, কখনো না পাওয়ার, কখনো অভিযোগের, আবার কখনো এক নিঃশব্দ বিদায়ের। অনেক সময় হয়তো আমরা ভেবে রাখি যে কোনোদিন আবার দেখা হোক, অনেক কথা বলবো, কিন্তু সেই মুহূর্তগুলিতে কি কথা বলা যায়, নাকি আমরা নীরব হয়ে যাই, আমাদের শব্দগুলো কোথাও হারিয়ে যায় আর শুধু চোখের ভাষাই বলে দেয় অনেক না বলা কথা। বন্ধু রয়েছেন, চলুন তার থেকে জানি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, ফোনটি হ্যাং আপ হয়ে গেল। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253, জানাবেন আপনাদের অনুভূতি। অবশ্যই সেই অনুভূতি হতে হবে হঠাৎ দেখা নিয়ে। আপনার জীবনের এমন হঠাৎ দেখার যদি কোনো গল্প থাকে, আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আজকে রাজরাতে পর্বে। ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে, পাশাপাশি ম্যাসেজও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 9402169965। আর কথা বলতে বলতে একখানা গানের কথা খুব মনে পড়ছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, যে দেখা হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা চাই দেখা হোক। আর তাই হয়তো নিজের মনে মনেই আমরা বলি, জানি দেখা হবে।

তুমকো আনা পড়েগা, কারণ হঠাৎ দেখা হওয়ার ব্যাপারটা রয়েছে তো এখনো বাকি, তাই আসতে তো হবেই সেই মানুষটিকে। সেই মানুষটি শুধুমাত্রই যে নিজের ভালোবাসার মানুষ এমন তো নয়। অনেক সময় স্কুলের কোনো বন্ধু হতে পারে, বহুদিনের হারিয়ে যাওয়া কোনো প্রতিবেশী হতে পারে, কিংবা এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যিনি জীবনের কোনো এক সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। সেই মুহূর্ত আজকে যেন আজ রাতে আমাদের কাছে ধরা দেয়।

0: অনেক সময় স্কুলের কোনো বন্ধু হতে পারে, বহুদিনের হারিয়ে যাওয়া কোনো প্রতিবেশী হতে পারে, কিংবা এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যিনি জীবনের কোনো এক সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। সেই মুহূর্ত আজকে যেন আজ রাতে আমাদের কাছে ধরা দেয়, আর তাই আজকের আজ রাতে পর্বের বিষয় হঠাৎ দেখা। একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন বন্ধু?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ, বিষয় দিয়েছেন হঠাৎ দেখা। দেখুন, হ্যাঁ এরকম হয় অনেক সময় আমাদের। হ্যাঁ, মানে চেনা মানুষের সঙ্গেও হয় হঠাৎ দেখা, আবার অচেনা মানুষের সঙ্গে, মানে যাদের সঙ্গে হয়তো ফোনের মাধ্যমে শুধু যোগাযোগ আছে কিন্তু চোখে এখনো হয়তো তাদেরকে দেখেনি, তো সেরকম মানুষের সঙ্গে হঠাৎ আমার একটা এরকম হঠাৎ দেখার একটা ছোট্ট অভিজ্ঞতা একটু শেয়ার করি।
0: অবশ্যই, মানে আমার
1: পুরনো স্কুলের আর কি একটা বন্ধু। হ্যাঁ, তো অনেক বছর হয়ে গেল তার সঙ্গে মানে কোনো যোগাযোগ নেই, এমনকি ফোনেও কোনো যোগাযোগ নেই। তো হঠাৎ একদিন আমি রাস্তায় বেরিয়ে একটা চিঠি পোস্ট করার জন্য পোস্ট অফিস যাচ্ছি, তো সে আমাকে কিন্তু দেখে চিনতে পেরেছে, আমি কিন্তু তাকে চিনতে পারিনি। হ্যাঁ, তো সে দাঁড়িয়েছিল রাস্তায়, নিয়ে অনেকক্ষণ মুখের দিকে তাকানোর পর আমাকে ডাকছে, এ অম্বিকা শোন শোন। আমি তো ভাবছি যে ভাইয়ে আমি চিনি না জানি না আমাকে কেন ডাকছে, নাম ধরে ডাকছে কেন। হ্যাঁ, তারপর কাছে গেলাম, নিয়ে বলছে তুই অম্বিকা? আমি বলছি হ্যাঁ। তুই? আমি তুই বলছি না, আপনি করে আপনি কে? আমি একদমই তাকে চিনতে পারিনি, একদম পুরো চেহারা
0: বদলে গেছে,
1: বদলে গেছে, প্রায় ধরুন 20 বছর আগের কথা।
0: আরে বাবা,
1: তখন দেখেছি, এখন মানে 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, সেই তারপর তো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, মুখে দাড়ি গোফ একদম পেকে গেছে, বয়স লাগছে কত।
0: সেই অনুভূতিটা কেমন ছিল যখন জানতে পারলেন যে এত পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে?
1: আমি আনামত, আমি এ বাবা তুই এরকম কি করে হলি, তোকে তো মনে হচ্ছে কত বুড়ো, একদম বুড়ো হয়ে গেছিস নাকি? আমি হাসছি, বুড়ো হয়ে গেলি? আমি বলছি দেখ তোর এর মধ্যে চুল দাড়ি, তোর এত দাড়ি মুখে এরকম হয়ে গেছি, তুই সেই যেরকম ছিলিস সেই রকমই আছিস রে, তুই শুধু একটু মোটা হয়েছিস এই যা, তাছাড়া তোর সব একই রকম, যেমন 20 বছর আগে তোকে দেখেছিলাম এখনো তুই ঠিক সেই রকমই আছিস। আমি তা তুই নিয়ে সেই অনেকক্ষণ ধরে আলাপ পরিচয় হলো দুজনে, নিয়ে আমি বললাম চল বাড়ি দিয়ে, বলছে না আজকে একটা কাজে এসেছি আজকে যাব না, তোর বাড়ির ঠিকানা চিনে রাখলাম, আমি
0: আরেকদিন যাব। বাহ,
1: পরের দিন আসিওর আসবো।
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী, খুব ভালো লাগলো আপনার গল্পটি শুনে। সত্যি হঠাৎ দেখা, কিছুক্ষণ আগে আমরা বেশি একটু আবেগে বিভোর হয়ে গেছিলাম, কিন্তু অম্বিকা দেবীর ঘটনার পরে এটা বুঝলাম যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ভালোবাসার মানুষটির সঙ্গেই দেখা হবে এমন তো নয়, হঠাৎ দেখা বন্ধুর সঙ্গেও হতে পারে। যেটা অম্বিকা দেবী বললেন যে বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, কিন্তু দেখাটা বেশ মজার হলো, অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা, সামনে দাঁড়িয়ে আছেন অথচ তিনি চিনতেই পারলেন না, চুলে পাক ধরেছে, চশমা এসেছে, একটু ভুঁড়িও হয়তো বা বেড়েছে। আর তখন যখন তিনি নিজের নামটি দিলেন, পরিচয় বললেন, তখন অম্বিকা দেবী বললেন মনে মনে যে আরে তুই, আর এরপর কি হতে পারে সেটা আমরা সবাই জানি, হাসি, পুরনো স্মৃতি আর সেই চিরচেরা খুনসুটি, এই সব কিছু মিলিয়েই হঠাৎ দেখার প্রথম গল্পটি বেশ জমজমাটি। আপনার এই হঠাৎ দেখার গল্পটি আমার সঙ্গে ভাগ করে নিতে অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে 0381-232-6253। কি মজার মজার ব্যাপার বলুন তো, হঠাৎ দেখা সময়ের সব থেকে বড় ম্যাজিক। অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা, প্রথমে

0: মনে হলো যে এই ভদ্রলোকটা কে? অনেকক্ষণ তাকিয়ে থাকা,
1: আর তারপরে একে অন্যের পরিচয়ে ফিরে যাওয়া সেই ছোট্টবেলার দিনগুলিতে।
0: আপনার রয়েছে এমন কোনো গল্প? অবশ্যই জানান 0381-232-6253 এই নম্বরটিতে। অপেক্ষা করে আছি আমি আপনাদের বন্ধু আরজি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর সেই সাথে আমাদের ঘড়ির কাঁটাও কিন্তু টুকটুক করে এগিয়ে চলেছে, সেই কিন্তু থামবে না, তার গতি আমরা আটকাতে পারব না। আচ্ছা একটা কথা ভাবুন তো, হঠাৎ দেখা এর মানে কি সবসময় ওই সিনেমার মতো আবেগ ঘন মুহূর্ত?
1: অনেক সময় ব্যাপারটা অন্যরকম হয়ে যায়,
0: সবসময় সেই সিনেমার মতো মুহূর্ত নাও হতে পারে, কিন্তু হতে পারে এমন কিছু যেটা সিনেমার থেকেও বড়। তার সন্ধানেই আজকে আমরা নেমে পড়েছি আজ রাতে পর্বে আপনার সেই হঠাৎ দেখার গল্প খুঁজতে। অবশ্যই ডায়াল করবেন 0381-232-6253 এই নম্বরটি, আর পাশাপাশি জানাবেন আপনার গল্প
1: কোন গল্প, হঠাৎ দেখার গল্প।
0: কারণ এই যে হঠাৎ দেখতে পেলে সেই মানুষটিকে, যে মানুষটির সঙ্গে সচরাচর দেখা হয় না, একটা অসাধারণ অনুভূতি হয়। সেটা মজারও হতে পারে, সেটা আবেগেরও হতে পারে। বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না বন্ধু কথা বলা গেল না। ডায়াল করে যদি আপনি হোল্ড করে ফেলেন তাহলে কথা বলা যাবে না। আর পাশাপাশি আরও একটি কথা বলে দিই আপনাদেরকে, যখন আপনারা ফোন করবেন তখন কিন্তু রেডিও সেটটি থেকে দূরে সরতে হবে, না হলে যে আমি আমার কথা শুনতে পাবো আর তখন কথা কিন্তু বলা যাবে না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো ম্যাডাম,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
0: কটা বাজে? 9:29। গানের অনুষ্ঠানে নেই আমরা, বন্ধু অনুষ্ঠান শুনবেন তারপর বলবেন কথা, কোন অনুষ্ঠানে রয়েছি সেটা শুনতে হবে তো, না হলে কি করে হবে? আজ রাতে পর্বে রয়েছি আমরা, শুধুমাত্র গান শুনলেই কি হবে? কথাও তো বলতে হবে, আর সেই কথা আজ রাতে পর্বে বিষয় ভিত্তিক। যে বিষয়টি আজকে আপনাদের জন্য দেওয়া সে বিষয়টি হচ্ছে হঠাৎ দেখা, সে রেলগাড়ির কামরাতেই হোক বা কোনো কফি শপে বা চেনা রাস্তার মোড়ে চা খেতে খেতে, কোনো মন্দিরে হতে পারে, হঠাৎ করেই সেই মানুষটির সঙ্গে দেখা, কি বলবেন? যখন দাঁড়িয়ে থাকবেন সেই মানুষটির ঠিক উল্টো দিকে, কি করবে সেদিন? দাঁড়াবেন খানিক, নাকি আবারও অদৃশ্য হয়ে যাবেন সেই অজানা গলিতে চোখের পলকে? কেমন হবে সেই মুহূর্তটি জানাতে অবশ্যই কিন্তু ডায়াল করতে হবে সেই চেনা নম্বর 0381-232-6253, তাই না? আর তখন হয়তো বা আমরা সেই কথাটি বলতে পারি যে কিছু কথা বাকি ছিল দুজনার, সেই কথা যে আজও বলা গেল না, বলতে পারি তো? মনে হচ্ছে বলা যেতে পারে, এবার না হয় গানে গানেই বলি, সেই গানটি থেকেই না হয় জানি যে কিভাবে বলতে হবে।

কিছু কথা বাকি ছিল দুজনার, সেই কথা যে আজও বলা গেল না। কিছু কথা তো বাকি থেকেই যায়, যে কথাগুলো আমরা জমাতে থাকি, কিন্তু ততক্ষণে সেই মানুষটি অনেক দূরে চলে যায়। আর তখন আমরা মনে মনে ভাবতে থাকি, হঠাৎ যদি দেখা হয়ে যেত, আবার যদি কথাগুলো বলার একটা সুযোগ পেতাম আমরা। আসলে জানেন তো, হঠাৎ দেখার সবচেয়ে এক অদ্ভুত দিকটা কি, আমরা অনেক সময় ভাবি মানুষটাকে দেখলে অনেক কিছু বলবো, সেই না বলা কথাগুলো যেগুলো জমিয়ে রেখেছি একটু একটু করে সমস্তটা বলে দেব। কিন্তু যখন সত্যি সামনে এসে দাঁড়ায় সেই মানুষটি, তখন আমাদের কথা বন্ধ হয়ে যায়, সেই কথাগুলো হারিয়ে যায়। শুধু

0: বেটা কেমন আছো, এই দুটো শব্দেই যেন লুকিয়ে থাকে বহু বছরের গল্প। আবার এমনও হয় কয়েক মিনিটের সেই দেখা শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ থেকে যায় অনেক দিন অনেক বছর। বাড়ি ফিরে বারবার মনে হয় যে ইস, এই কথাটা যদি বলতাম, কিংবা আরেকটু সময় যদি পেতাম। আমি জানি আপনারাও এমন অনেক রয়েছেন যারা অনেক কথা জমিয়ে রেখেছেন মনের মধ্যে আর অপেক্ষা করছেন সেই মানুষটির সঙ্গে যদি আবার দেখা হয় তখন বলে দেব। বা এমন কোনো মুহূর্ত এসেছে, অপেক্ষা করেছিলেন, দেখাও হয়েছে, কি হয়েছিল তখন সেই কথাটাই জানাতে ডায়াল করতে হবে 0381-232-6253। হঠাৎ দেখা, এই বিষয়টা নিয়েই কথা বলছি আজকে। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট।
0: হ্যাঁ লীলা দেবী, বলুন।
1: ও আজকে তো প্রসঙ্গটা খুব সুন্দর প্রসঙ্গ, তো হঠাৎ দেখা।
0: একদম
1: এরকম আমার হঠাৎ দেখা হয়েছে তোমার, আমরা কলেজের বান্ধবী।
0: আচ্ছা,
1: কলেজে যখন পড়তাম তো খুবই মানে বেশ কয়েকজনের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা ছিল। ও তো আমি তো আগরতলা, ও উদয়পুরের মেয়ে, উমেন্স কলেজে ও পড়তো। উদয়পুরে গেলে অনেক সময় শুধু ওর বাড়ি উদ্দেশ্য করে অনেক সময় যেতাম। এভাবে এভাবে মাঝখানে হয়েছে কি অনেক বেশ কয়েক বছর খুব একটা যোগাযোগ ছিল না। ওরও ছেলেপেলে হয়েছে, ও ওখানে একটা স্কুলের মিস্ট্রেস ছিল, এখন রিটায়ারমেন্টে গেছে। তো তো অনেকদিন দেখা দেখা হয় না। একবার হচ্ছে কি আমাদের পরিবারের সবাই মিলে,
0: হ্যাঁ
1: মানে আমার ছেলে, ছেলের বউ, এরকম মিলে প্রায় 10-12 জন আমরা উদয়পুরে মায়ের বাড়িতে মানে যাচ্ছি আর কি। তাই না, আমরা ধরো কেউ এসছে বেড়াতে কলকাতা থেকে, তাকে দেখানোর জন্য বা যে কোনো কারো সেরকমবার যাচ্ছি, গাড়িতে দুটো গাড়ি করে যাচ্ছি আমরা। যেতে যেতে আমার ওর সাথে প্রায় কত হবে, প্রায় 20 বছর যখন দেখা নেই, খুব একটা যোগাযোগ নেই, ওর ছেলেপেলেরা বাইরে পড়ে হেন যেন, যাই হোক, তো কেন জানি মনে হচ্ছে ইস, সুচেতার সাথে যদি একটু দেখা হতো, কত তো দেখা হয় না। যেতে যেতে আমার মানে কাকতালীয় ভাবে আমার কেন জানি মনে হয়েছে যে এর আগেও তো কতবারই গেছে উদয়পুরে, এরকম মনে হয়নি। সেটা আমার যেতে যেতে কেন কেন ভীষণ মনটা টানছে যে ইস, ওর সাথে যদি একবার একটু দেখা হতো, কত তো দেখা হয় না, আজকে তো আর ওর বাড়ি যাওয়া সম্ভব না, এখান থেকে সবাইকে এরম ভাবে এসছি, দলবল নিয়ে এসছি, যাবো ওর বাড়িতে, যাওয়া সম্ভব না। আচ্ছা গেলাম সেখানে মায়ের বাড়িতে, পুজো টুজো যা দেওয়া দিলাম, যাওয়ার পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি নেমেছে। আমরা যে সেটা পুরনো, আমি এই ঘটনাটা বলছি সেটা প্রায় তোমার প্রায় 12-13 বছর আগের কথা। তখন ওই পুরনো ইয়েটা সেখানে স্টেজ আছে না, নিয়ে করেছি, আশ্রয় নিয়েছি, ওখানে রয়েছি। তো হঠাৎ তোমার ওইখানে রয়েছে আমরা, তো হঠাৎ মানে ওকে দেখছি, ওর বরকেও দেখছি, আরে সুচেতা, মনে হচ্ছে মনে হচ্ছে ও কিন্তু মন্দিরের কাছাকাছি আর আমরা সেজে, আর সুচেতা মনে হচ্ছে সুচেতা। তারপর আমার নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না, কারণ আমি তো জানি না ও আসবে না।
0: একদম একদম একদম তাই,
1: ওরাও বৃষ্টির জন্য ওই সেজে আসছে আর কি, আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টির বেলা থেকে ইয়ে করার জন্য। আস্তে আস্তে ও আমাকে দেখেছে, আমার পরিবর্তন হয়েছে, ওর কিন্তু ততটা পরিবর্তন হয়নি।
0: আচ্ছা,
1: কারণ আমার পরিবর্তন হয়েছে কারণ আমার হাজবেন্ড মানে ইয়ে চলে গেছেন ইউরোপ থেকে, আর ওর হাজবেন্ড আছে, ও তো স্বাভাবিক, ওর সিঁদুর টিদুর ও স্বাভাবিক যেরকম এরকম, আর খুব একটা এমনিতে দেখতে খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু আমার তো বিশাল চেঞ্জ হয়েছে, যেহেতু আমাদের যা হয় আর কি, বুঝতে পারছো না?
0: বুঝতে পারছি।
1: হ্যাঁ, ও আস্তে আস্তে মানে আমার দিকে আস্তে আস্তে, ও যে কি করবে, কি তোর কবে এমন হলো, মানে খুব একটা যোগাযোগ নেই তো মিটে না, ও বলে আমি তো কাঁদছি অদরে, ও কাঁদছে আমার সাথে, ওর হাজবেন্ডও আছে, মানে সব আমার আত্মীয় মানে কাছাকাছি যা ছিল সবাই হতভম্ব হয়ে গেছে। ওরা তো বুঝতে পারছে না যে ওকে জড়িয়ে ধরে, ওরা তো আমার বন্ধু টেনে রাখলো না, আর ওরা তা মানে সবাই মানে অবাক হয়ে গেছে আর কি, ব্যাপারটা কি, একটা
0: ব্যাপারটা কি হলো,
1: কানাকাটি করছে কেন এরকম ওকে দূরে। তারপরে পরে বললাম যে না, আমার বান্ধবী

0: এই করে অনেক কানাকাটি করে টোরে তারপর স্বাভাবিক করলাম। তারপর পাশাপাশি বসে অনেক গল্প টল্প পুরনো সেই কলেজের গল্প, অনেক গল্পটা কি কেন কিভাবে এমন হলো, তোর কি হয়েছিল ওনার, ও তো আমাদের বাড়িতে ওর হাজবেন্ড কে নিয়েও বেড়াতে আসতো প্রায়। খুব চেয়েছি এ যদি আসতো, এর সাথে যদি দেখা হতো, বা এটা যদি হতো খুব গভীর ভাবে, মানে খুব গভীর ভাবে যদি চাই, কেন জানি
1: ফলে যায়। ঠিক ঠিক ঠিক,
0: এই যে ঘটনাটা এটা আমি এখনো বুঝতে পারি না। আর তুমি যে এটা প্রসঙ্গটা এনেছ, মানে আমি বলে না, এই ঘটনাটা
1: আবার নতুন করে মনে পড়লো, তাই তো? অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: ফোনে যোগাযোগ হয়,
1: আচ্ছা, এখন তো ফোন চলে এসছে, কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, যে সময়ের কথা বলছিলেন, হয়তো বা তখন ফোনের চলাচল এতটা ছিল
0: না, তখন ফোনে সেরকম রমরমা ইয়ে ছিল, ফোন ছিলই না এরকম,
1: বুঝতে পেরেছি।
0: এইগুলো যোগাযোগটা ততটাই হয়নি, কারণ ওর বাড়ি গেলে দেখা হবে, তারপরে পরিচয় মানে ইয়ে করবো, সেরকম তা হয়ে ওঠে না। উদয়পুরে গেলেই ওর বাড়ি যাবো,
1: একদম একদম একদম।
0: তার জন্য এইটাই যে ফোনেরও যে কত এখন আমাদের যোগাযোগটা সেইভাবে ফোনের মাধ্যমেই
1: একদম। আর এই হঠাৎ দেখার গল্প আরো আরো জমা হোক আপনার কাছে, আমরা পরে অবশ্যই শুনবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে লীলা দেবীর গল্পে আমরা পিছিয়ে গেলাম কিছুটা সময়, বেশ কিছুটা সময়, ঠিক আজকের থেকে 20-25 বছর যদি আমরা পিছিয়ে যাই, তাহলে সেই সময়টাতে মোবাইল ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। বিয়ের পর অনেক মেয়েই তো অন্য শহরে অন্য গ্রামে চলে যেতেন, তো ছোট্টবেলার যে বান্ধবী বা সখী থাকত তাদের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ হারিয়ে যেত, শুধু স্মৃতিটুকুই রয়ে যেত, যেটা লীলা দেবীর ক্ষেত্রে হলো। তারপর একদিন হয়তো কোনো বাজারে, কোনো মন্দিরে, কোনো রেল স্টেশনে কিংবা আত্মীয়ের বিয়ে বাড়িতে হঠাৎ চোখে চোখ, দুজনেই এক মুহূর্ত তাকিয়ে রইলেন আর তারপর বললেন, তুই! আর অন্যজনের চোখ ভরে উঠল আনন্দে। সেই মুহূর্ত যেন সেই 20-25 বছরের যে দূরত্বটা তৈরি করেছিল সেটা মিলিয়ে গেল একটা ছোট্ট মুহূর্তে। কত কথা জমেছিল, সংসার, সন্তান, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, হাজার হাজার কথা, সেই দেখা হয়ে যাওয়া, হঠাৎ দেখা। বন্ধুরা, আপনাদেরও সেই হঠাৎ দেখার মুহূর্তগুলো ভাগ করতে ডায়াল করবেন 03-81-232-6253। জানাবেন হঠাৎ দেখা আপনার জীবনে কিভাবে এসেছে, বা আপনি হঠাৎ দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, সেটা কোনো বন্ধুর জন্য, ভালোবাসার জন্য, নাকি অন্য কারোর জন্য? একজন বন্ধু রয়েছেন, চলুন শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
0: আমি মণিপাল বলছি।
1: হ্যাঁ মণিদেবী, বলুন।
0: তো লীলাদির কথা শুনে আমারও কিছুটা মিল আছে। আমি আজ থেকে 20 বছর আগে আমি কলকাতায় যাচ্ছি আগরতলা এয়ারপোর্টে।
1: আচ্ছা আচ্ছা।
0: তো এখন আমার বোর্ডিং কার্ড সবকিছু হয়ে গেছে, প্লেনে তো উঠেছি, উঠে আমার সিটটা একটু মিডিলে পড়েছিল।
1: আচ্ছা।
0: তখন আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, তখন আমার যে 20 বছর আগে এক বান্ধবী বিয়ে হয়েছে, আর তার রিলেটিভ থাকে আগরতলাতে, বিয়েতে এসেছিল, ওরা শ্বশুরবাড়ির কাজ দিয়েছিল, বিয়েতে এসেছিল।
1: আচ্ছা।
0: তার ওখানে যাচ্ছি, তা আমি এয়ার হোস্টেসকে বলছি, আমি ম্যাডাম আমাকে যদি একটু সামনের সিটটা দিন ভালো হয়, কারণ আমার একটু বাথরুমে যেতে হয়। তখন বলছে যে না, এটা তো হয় না, আপনি বসুন, যদি লোক না আসে আপনাকে নিয়ে যাবো দেব। তখন কি হলো, আমি কথা বলছি, ও আমার গলার টোনটা বুঝতে পেরেছে, ওর নাম হচ্ছে সুজাতা।
1: আচ্ছা।
0: তো ওরও ওরও ওর মেয়েকে নিয়ে, ওর মেয়ের শ্বশুরবাড়ি এসছে আগরতলা, কার রিলেটিভ বিয়ে, নাতি কোলে মেয়ে আছে, মেয়ের হাজবেন্ড, তিনটে পরপর সিটে ওরা বসছে তিনজনে, ওর মেয়ে, মেয়ের জামাই আর ও।
1: আচ্ছা।
0: তখন আমার কথা শুনে বুঝতে পেরেছে, গলা টোনটা শুনে, তা আমাকে বলছে যে

0: এক্সকিউজ মি, আপনি কি জ্যোৎস্না? আমি কি ব্যাপার, আমার নামটা কি করে জানলো? হ্যাঁ, তো ও বলছে এই জ্যোৎস্না না, আমি তো চিনতে পারছি না, ও শতবার ছিল, আমি শতবার ছিলাম, যখন আমার হাজবেন্ড ছিল,
1: আচ্ছা আচ্ছা,
0: 20 বছর আগের কথা।
1: আচ্ছা,
0: তখন কি করে বসি, আমার সিট তো এখানে, ও সিট এখানে। তখন এয়ার হোস্টেসকে বললাম, ম্যাডাম আমাদের এক সিটটা যদি দেন। ওর মেয়ে যাওয়াই বলছে কি, ঠিক আছে ঠিক আছে, আমি ওনার সিটে চলে যাই, আপনি আসুন মাসিমণি আমার সিটে, তার গল্পটা জমবে ভালো আপনাদের।
1: আচ্ছা,
0: তারপরে আমরাই চেঞ্জ করে নিলাম, ওর মেয়ের জানলা ধারে নাতিকে নিয়ে বসে, তারপরে ও আমার বান্ধবী, তারপর আমি বসছি, আর ওর মেয়ের জামাই চলে গেল আমার সিটের পেছনে।
1: কেমন লাগলো এত বছর পরে বান্ধবীর সঙ্গে কথা বলে?
0: কি অবস্থা যে ওর, কি হচ্ছে, ও না কেমন জানি করছে, মুখটা কেমন করছে, আমিও তাই করে হাসিতে ধরে বসে আছি দুজনে, আর ওর মেয়ে না হাসছে, ওর নাতি তখন 7 বছর 8 বছর বয়স, নাতিও হাসছে মেয়েও হাসছে, জামাই তো মুচকি এসে চলে গেল সামনে আমার সিটে। তা আমি বলে জানি আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো, তাই নয় রে? বলে হ্যাঁ ঠিকই বলেছিস, তুই কোথায় আছিস? আমি যে আমার আগরতলায় বিয়ে হয়েছে, আমার মেয়ের তো রিলেটিভ থাকে আগরতলা, আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম। আমি যে আজকে দেখো তো, তোকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতাম, তা আবার যদি আসিস আমার বাড়িতে নিশ্চয়ই যাবে। ঠিকানা দিলাম ওকে, তখন তো ফোন ছিল না, ঠিকানা ঠিকানা দিলাম, যে রঞ্জিতনগর ক্যাম্পিন বাজার সর্বধর্ম মিশন, মানে যে আমার নাম বললে, আমার হাজবেন্ডের নাম বললেই তোকে যে কোনো লোক তোকে আমার বাড়িতে পৌঁছে দেবে। তুই আমার বাড়িতে, তুই এখন কোথায় উঠবি? আমি ঠিক আমার ছোট ভাইয়ের কাছে আমি উঠবো, ওখানে উঠি আমি ছোট ভাইয়ের কাছে, কদিন থাকবি? ওদের বাড়ি হচ্ছে ব্যারাকপুর, আমাদের বাড়িতে বেশি দূর না, 20-25 মিনিটের ব্যাপার ট্রেনে। তো এই যে দেখা হলো, সাক্ষাৎ হলো, কি চিঠি আদান প্রদান তখন আমরা করতাম, ও দিত আমিও দিতাম,
1: ঠিক ঠিক,
0: এই যে বন্ধুত্ব আমাদের, মানে ক্লাস 1 থেকে কিন্তু আমরা ক্লাস 10 অবধি একসঙ্গে দুজনে।
1: রবীন্দ্রনাথ লিখেছিলেন, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা আর আপনার বিমান কক্ষে হঠাৎ দেখা, তাই তো?
0: হ্যাঁ, এই যে জিনিসটা না, এখনো ওর সঙ্গে যোগাযোগ আমার আছে, তবে ওর হাজবেন্ড রিসেন্ট মারা গেছে, বয়স হয়েছে তো আমাদের, বয়সই তো মারা গেছে, তো যাই হোক এখন ফোনে কথাবার্তা হয়।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ মণিদেবী, এভাবেই যোগাযোগ রাখবেন আর এভাবেই ভালো থাকবেন।
0: ও নাতনি বলে, ঠাম্মা তোমার বান্ধবী? আমি কি বলে, হ্যাঁ
1: সত্যি তাই,
0: বান্ধবীও আছে আবার,
1: বাহ
0: আছে তো, থাকবে না কেন?
1: অসংখ্য ধন্যবাদ মণিদেবী, ভালো থাকবেন, সত্যি তাই, বান্ধবী, তোমার বান্ধবীও আছে। এই অপেক্ষাগুলো আমাদেরকে, আমাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করে দেয়, বন্ধুত্বের সম্পর্ককে। আরও একজন বন্ধু রয়েছেন, তারও কি এমন কোনো গল্প রয়েছে শুনি। হ্যালো,
2: হ্যালো, হ্যালো,
1: কে বলছেন বন্ধু?
2: আমি পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন দিদি, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1980 সালে।
1: আচ্ছা।
2: তারপরে আমি আমি বাইরে থেকে, মামা বাড়ি থেকে পড়াশোনা করতাম, ওখানে বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে আমাকে আমার পিসতো দাদা বললো, পিসির বাড়ি আমার দিদিভাই বাড়ি ছিল,
1: আচ্ছা,
2: পিসতো দাদা বললো চল একটু হাটে যাই, তোদের গ্রাম থেকে পাশে একটা হাটে গেলাম। হাটে গিয়ে ওই 1980 সালে মাধ্যমিক পরীক্ষার পর সেই বন্ধুর সঙ্গে দেখা হয়নি।
1: আচ্ছা।
2: তার সঙ্গে দেখা হলো,
1: বাহ,
2: সে কিন্তু আদৌ আমাকে দেখে চিনতে পারছে না।
1: আচ্ছা।
2: তখন আমি গিয়ে বলছি, কি দাদা কেমন আছেন, ভালো আছেন? বলছে হ্যাঁ ভালো আছি। চিনতে পারছেন? বলছে না না চিনতে পারলাম না, আমি তো চেষ্টা করুন না দেখুন চিনতে পারবেন। বলছে না আমি তো চিনতে পারছি না, আমি তোর দশটা কেন এইভাবে এরকম হলো বল আগে। তখন কিন্তু বুঝতে পারলো, বুঝলেন, টনটা শুনে বলছে তুই নূর আলম বলছিস? আগড়ে ধরলো আমাকে, দিয়ে বললো কি ব্যাপার জানিস তো, আমার আর্থিক অবস্থা ভালো, আমার জমি জায়গা অনেকটাই, চাষি তো, ওই মাঠে ঘুরে ঘুরে এই অবস্থা আমার, বুঝলে।
1: আচ্ছা।
2: আর এখন তো চাষটা একটু অন্যরকম হয়ে গেছে, বলছে মাঠে ঘুরে ঘুরে আমার এই দশা। এটা হলো একটা একটা বন্ধু, স্কুলের বন্ধুর কথা বললাম, বা তার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল।
1: আচ্ছা।
2: আপনি যেটা বললেন যে না বলা কথা, মানে সেই কথাগুলো আর বলার মতো সামনে যখন পেলাম সব ভুলে গেছে,
1: সব ভুলে গেছিলেন,
2: হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে গেছে, বুঝলেন। তারপর আমাকে দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে মিষ্টি ফিষ্টি খাওয়ালো, বেশ কিছুক্ষণ গল্প হলো। হ্যাঁ, এটা একটা ছেলে বন্ধুর কথা বললাম।
1: আচ্ছা।
2: আর 1982 সালে আমি উচ্চ

0: পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ, সেই সময় মানে আমার হচ্ছে আউসগ্রাম থানা এলাকায় বাড়ি, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মন্তেশ্বর থানা এলাকায় বাড়ি, এক ভদ্রমহিলা একজন এখানে পড়াশোনা করতো,
1: আচ্ছা,
0: আমার সঙ্গে পড়াশোনা করতো, সে মামার বাড়ি থেকে, আমার সান্নিধ্যাটি গ্রামে মামার বাড়ি থেকে পড়াশোনা করতো, স্কুল ছাড়ার পর তার সময় দেখা হয়নি, মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, দেখতে খুব সুন্দর, যথেষ্ট কথাবার্তা হতো, স্কুল ছাড়ার পর দেখা হয়নি, ওর মামার ভাইয়ের সঙ্গে দেখা হলো, যেমন তোমাদের জ্যোৎস্না নাম মেয়েটা আর কি,
1: আমি
0: তোমাদের জ্যোৎস্নার সঙ্গে কিন্তু আমার অনেকদিন দেখা হয়নি গো, বলছি নম্বর নেবেন, কথা বলবেন, নম্বরটা আমাকে দিল,
1: আচ্ছা,
0: নম্বরটা দেওয়ার পর আমি রাত্রে ফোন লাগিয়েছি, কিন্তু আমাকে বলছে আপনি কে বলছেন, আপনি কে বলছেন, আমি বলছি আরে বাবা আমি তোমাকে তুমি আমি করছি, তুমি কে বলছেন, কে বলছেন করছো কেন, 44 বছর পিছনে যাও, মানে 44 বছর আগে আমরা উচ্চারণ দিয়েছি, হ্যাঁ, মানে 44 বছর পিছনে যাও, খুঁজে হবে দেখো, বলছে আমি তো ঠিক আনতে পারছি না, আমি তো ঠিক আনতে পারছি না, তারপরে যখন বললাম তখন বুঝতে পারলো সেই বান্ধবী এখন আমার সঙ্গে কম বেশি প্রায় কথা হচ্ছে, কিন্তু এখনো দেখা হয়নি সামনে সামনে,
1: আচ্ছা,
0: সেই অপেক্ষায় আছি, দেখা ঠিক হবে,
1: অবশ্যই দেখা হয়ে যাক, আমরা সেটাই চাইবো, আর দেখা হলে আপনি যেন আপনার জমানো সব কথা তাকে বলতে পারেন,
0: সব কথা বলে দেবো, হ্যাঁ ঠিক আছে দিদি,
1: একদম, ভালো থাকবেন বন্ধু। আরও একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখেছেন, আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে যায়, জীবনের ব্যস্ততায় তাকে প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেল, সেই মুহূর্তে মনে হলো সময় যেন কয়েক বছরের জন্য থেমে গেছে, তার মুখের দিকে তাকিয়ে পুরনো অনেক স্মৃতি একসঙ্গে ফিরে এলো, বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল যার ভাষা খুঁজে পাওয়া কঠিন, না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো প্রত্যাশা, ছিল শুধু এক গভীর নীরবতা আর অচেনা ভালো লাগা। কয়েক মুহূর্তে সেই দেখা আমাকে বুঝিয়ে দিল কিছু মানুষ হয়তো জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু তাদের স্মৃতি কখনো পুরোপুরি হারিয়ে যায় না। জুলাই বাড়ি থেকে সুমন মুহুরি বলছি, সত্যি তাই, আর সেই অপেক্ষা শুধুমাত্র কিন্তু সময়ের হিসাব নয় বন্ধু, সেই অপেক্ষা অনুভূতিরও হিসাব, হয়তো বাস্তবে 10 বছর 20 বছর কিংবা 25 বছর কেটে যায় সেই অপেক্ষা করতে করতে, কিন্তু যার জন্য মন অপেক্ষা করে তার অনুপস্থিতিতে যেন সত্যি 1 কোটি বছরের মতো দীর্ঘ মনে হয়, আর সেই মানুষটির সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায় তখন মনে হয় সময় থমকে গেছে, শুধু স্মৃতিগুলি আবার বেঁচে উঠেছে, আর ঠিক তখন হয়তোবা মহাদেব সাহার মতো আমরাও বলে উঠব, 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমি সাঁতরে পার হব ভরা দামোদর, কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙব এই কারার প্রাচীর, ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে, যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তার ডিঙব সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়, একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে আমি পৃথিবীর এটুকু দূরত্ব অবলীলা ক্রমে পাড়ি দেব, তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, 1 কোটি বছর, কোটি কোটি বছর এভাবেই আমাদের কাছে এসে ধরা দেয় অপেক্ষা হয়ে, সময়ের ক্যালেন্ডারে হয়তো কোটি বছর না, কিন্তু আমাদের অনুভূতির শহরে তা 1 কোটি বছরেরও ঊর্ধ্বে, সেই প্রিয় মানুষটি, সেই ভালোবাসার মানুষটি, সেই বন্ধুত্বের মানুষটি যার অপেক্ষা করে আছি আমরা, যে হঠাৎ দেখা হবে তার সঙ্গে, তারাপদ রায়ের কবিতার মতো বা রবি ঠাকুরের কবিতার মতো আমরাও তখন

0: মনের সব কথা বলতে চাইবো, কিন্তু কি জানি আটকে যাব কি না, জানি না। সময়ের ব্যবধানে কথা কি জমে জমে পাহাড় হয়ে গেছে? তবে প্ল্যান তো রয়েছে আমাদের প্রত্যেকের, কি প্ল্যান রয়েছে সেটাই বলতে পারেন আমাকে। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি।
0: হ্যাঁ আশিস বাবু, বলুন।
1: ঘটনা হচ্ছে, এটা 89 এর গল্প, বুঝলেন তো?
0: 1890 রাজধানী ইটানগরে। হ্যাঁ,
1: ওই দোকানে আমার এক বন্ধুর পিসির বাড়িতে ছিলাম বেশ কিছুদিন, বুঝলেন তো?
0: আচ্ছা।
1: সকালবেলায় রাস্তার পাশে বাড়ি সহ একটা ছোট্ট ফাস্টফুডের দোকান ছিল, ওটাতে রুটি সবজি বিক্রি করতো, বুঝলেন তো?
0: আচ্ছা।
1: বদ্রলোক সম্ভবত হয় শিলচরের নতুবা করিমগঞ্জের ছিল, সিলেটি ভাষায় কথা বলতো।
0: আচ্ছা।
1: বাবা কয়খান রুটি খাইবা রে বাবা, এইভাবে কথা বলতো।
0: আচ্ছা।
1: এই বদ্রলোকের থেকে দুটো রুটি আর সবজি 8 টাকা ছিল, 10 টাকা ছিল, 5 টাকা ছিল, 3 রকমের ওনার কাছে ছিল। 10 টাকায় রুটি সবজি খেলে মোটামুটি একদম পেট ভরে যেত, সকালবেলার ভাত খাওয়ার কোনো মানসিকতা থাকত। ওনার একটা ছোট্ট ছেলে ছিল, বুঝলেন তো? ওর নাম প্রদীপ ছিল, এটা আমার মনে আছে এখনো। আঙ্কেল আঙ্কেল বলে আমাকে খুব ভালোবাসত। ওকে আমি একটা দুটো প্রতিদিনে ধরেন মাস দুই মাস টিফিন গিয়েছি, তাই প্রায়শই ওকে চকলেট দিতাম, হ্যাঁ বিভিন্ন কিছু কিনে। তা আমার সঙ্গে বেশ একটা সকালবেলা একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল, বুঝলেন তো? আর সেই 2026 সালের ডিসেম্বর জানুয়ারির দিকে গঠন হবে, তখন আমি জয়নগর একটা নাইট ডিউটিতে কাজ করতেছিলাম। আমি সকালবেলা আমার হাতের টিফিন বক্স নিয়ে, হাতের ব্যাগ নিয়ে ড্যাং ড্যাং করতে আসতেছিলাম, ওদিক মার্কেটিং করে বেশ তাবদারি তাবদারি সাউন্ড গ্লাস লাগানো, হাট করে বাইকটা আমার বাইকটা বাইসাইকেলটা থামিয়ে আমার দাঁড়ালো। একটু দাঁড়ান তো, আপনি আশিস দেখতো, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আরে আঙ্কেল, তুমি আশিস কাকু? খুব সুন্দর বাংলা, আমরা ত্রিপুরা ভাষায় কথা বলছি। আশিস কাকু,
0: আরে বাহ,
1: বলে গেছি তোমাকে, তুমি কতগুলি চকলেট দিয়েছো বলো তো। ও আমাকে জড়িয়ে ধরলো, তুমি আমার বাড়িতে যেতে হবে। আরে বাবা, তুমি প্রদীপ নাকি? হ্যাঁ, তোমার চেহারা তো দেখে আমি বুঝে ফেলেছি বয়স হয়েছে। আমার ঘুম দেখে চুলটুল দেখে, কি করছো গো বাবু? আমি এখন এইখানকার এলআইসি অফিসে জব করছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: বয়স হবেন বলেন প্রায় 48-49 বা 50 হবে এইরকম আর কি। আজকে 8 বছর ধরে ত্রিপুরাতে আছি। হ্যাঁ, আমি কোথায় পড়াশোনা করেছো? ইটানগর ইংলিশ মিডিয়ামে পড়েছে, আপনার গুয়াহাটি ইউনিভার্সিটিতে ও গ্রাজুয়েশন, হ্যাঁ বিএসসি নিয়ে গ্রাজুয়েট, ব্রিলিয়ান ছেলে বুঝলাম। এলআইসি কম্পিটিশন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, ও আমাকে নমস্কার করলো। ও বাড়িতে বসিয়ে আবার সাইকেল থেকে বটতলা থেকে আবার মিষ্টি নিয়েছে, জয়নগর ভাড়া থাকে, আমি তো জানি না। একটা আনন্দ মুহূর্ত ম্যাডাম,
0: সত্যি তাই, সত্যি তাই, সত্যি তাই।
1: আমি দুদিন বলছি তোমার ওয়াইফকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসো, কাকু আসবো আসবো, ওর ফোন নাম্বার এখনো আছে, মাঝে মাঝে কথা বলি, কাকু আসবো আসবো, ব্যস্ত আছি।
0: বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আশিস বাবু। সত্যি আশিস বাবুর গল্পটি পড়ে যেটা বুঝলাম, গল্পটি শুনে, যে বয়স মানুষকে বদলায় কিন্তু আন্তরিক স্মৃতিগুলোকে নয়, মানুষের চেহারা চালচলন, পাশাপাশি কিছুটা গলার কণ্ঠস্বর তাকেও বদলাতে পারে, কিন্তু সেই যে আন্তরিকতার স্মৃতি, সেই 89-এ তিনি ভালোবেসে তাকে চকলেট দিয়েছিলেন। আর আজ প্রায় 20-25 বছর পরে সেই ছেলেটি সেই কথাটি মনে রেখে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। আর সেখানেই মনে হয় যে সত্যি স্মৃতিরা কখনো পুরনো হয় না, কিছু সম্পর্ক স্মৃতির সঙ্গে মিশে থাকে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।

0: বিশ্বজিৎ বাবু।
1: আমি হ্যাঁ আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাধাঘাট মাকেবুলি থেকে।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: আপনাদের কথাগুলি শুনে, সবার কথা শুনে না নস্টালজিকে পড়ে গেলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, যে কবিতা আপনি শোনালেন না, এটা তো কবির কল্পনায় কোটি বছর, বাস্তবে কিন্তু ভিন্ন হয়।
0: ভিন্ন হয়, ঠিক ঠিক।
1: বাস্তবতার থেকে অনেক দূরে কবি চলে গেছেন, সেটা বুঝতে পারছি। ওর আবেগ ওকে অনেকটা দূরে নিয়ে গেছে। তবে আবেগ কিন্তু এরকমই হয় জানেন তো। আপনি বললেন একটা জিনিস, আপনি দেখবেন যাকে মনপ্রাণে খুঁজবেন আপনি, বলে না খুঁজলে খোদার লাগল পাওয়া যায়, বলে না কথাটা,
0: ঠিক
1: যে খুঁজতে হয়, আসলে মন থেকে খুঁজতে হয়। আমি না একজনকে খুব ভালোবাসতাম জানেন,
0: আচ্ছা,
1: আমার ভালোবাসার জেরে ওর অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি, বাধ্য হয়েছি।
0: আচ্ছা,
1: এত ভালোবেসে ফেলেছি যে ওকে এবার আমার থেকে দূরে সরাতে গেলে একমাত্র বিয়ে ছাড়া প্ল্যান করেছে দিয়ে দেবে, কিন্তু আমাকে আর জানায়নি জানায়নি। একচুয়ালি আমি আমি ওই বাড়ির ভাড়াটিয়া, মালিকের মেয়ে।
0: আচ্ছা,
1: বিষয়টা বুঝতে পারছেন তো? ভাড়াটিয়া তো আমার চলেই আসতে হবে, কিছু করার নেই,
0: কিছু করার নেই, ঠিক।
1: বাবা বাড়ি ছাড়ার উপায় নেই,
0: ঠিক ঠিক ঠিক।
1: মালিকের মেয়ে প্রেমে পড়লে তো ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তেই হয়,
0: একদম একদম তাই।
1: কিন্তু ঘটনাটা হচ্ছে কি, ওরা কোথায় বিয়ে দিয়েছে এটা আমাকে আর বলেনি।
0: আচ্ছা,
1: কি করে বলবে ওকে কোথায় বিয়ে দিয়েছে, ক্লাস টেনে একটা পড়ে একটা মেয়ে বিয়ে দিয়েছে। আমি না এই কলেজ লাইফ থেকে, আমি তখন আমি বিলোনিয়া কলেজে চলে গেছি, এসে এসে না আগরতলাতে বন্ধু বান্ধব দিয়ে কেবল খুঁজতে থাকি খুঁজতে থাকি খুঁজতে থাকি, কোথায় খুঁজবো বলুন, কোন বাড়িতে বিয়ে দিয়েছে।
0: ঠিক
1: ঠিক অভয়নগরে এক বাড়িতে, আমাদের বন্ধুর বন্ধুর বন্ধু হয় না, ওর বড় ভাই বিয়ে করেছে, ও যেখানে বিয়ে দিয়েছে ওর ননদকে।
0: আচ্ছা,
1: দেখুন ঈশ্বরের কি কৃপা। কথায় কথায় ওকে আমি বলছিলাম, আরে যে এরকম ভাই এই মানুষটাকে দেখে পাই না, কোথায় যে গেল, তোর টাইটেলটা জানা আছে, তার জন্য আমি জানি এই টাইটেলের লোক এই টাইটেলের সাথে বিয়ে বসে।
0: আচ্ছা,
1: তার জন্য ওই টাইটেলের লোককে আমি জিজ্ঞাসা করেছি, কিরে ভাই তোর দাদা কোথেকে বিয়ে করেছে, বলছে ওরকম থেকে।
0: আচ্ছা,
1: ঝামেলার ব্যাপার, বলে ওই বাড়িতে গেছিস কখনো, বলতে হ গেছি, ওর দাদা কোথেকে বিয়ে করেছে, বলছে কৃষ্ণনগর থেকে, নাম বলে ফেললো। আমি তো অবাক হয়ে গেলাম এই শুনে, এই গেলাম ওদেরকে নিয়ে ওই বাড়িতে, সেই কথা বলে লাভ নেই।
0: আচ্ছা,
1: খুঁজে বের করেছি, খুঁজে পেয়েছি,
0: তারপর কথা হলো,
1: খুঁজতে হয়। হ্যাঁ,
0: তারপর কথা হলো,
1: কথা তো শুনুন, আমি একটা লাস্ট একটা কথা বলছি আপনাকে, দেখা হলো তবু কথা হলো না, তবে যেদিন কথা হলো সেদিন সে আমাকে দায়ী করলো, তোমার ভালোবাসার খেলায় আমাকে
0: বিয়ে দিয়ে দিতে হলো। ঠিক, বেশ বেশ বেশ।
1: এখন তো আমি বিবাহিত, সংসার আছে, মেয়ে আছে, রাতটা কি করে কাটাবো এটাই ভাবছি।
0: সেটাই সেটাই, আজকে যদি মানে বাড়ির লোকে এই গল্পটা শোনে তাহলে,
1: শুনে সামনেই তো,
0: আপনার জন্য অনেক অনেক মানে শুভকামনা রইল আজ রাতের জন্য। আপনাকে ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, ভালো থাকলে অবশ্যই কথা হবে, সেই আশায় রইলাম, আবারও কথা হবে, অসংখ্য ধন্যবাদ। সত্যি বন্ধুরা, এখন যখন আমরা অনেকটাই পরিণত, তখন যখন সেই কথাগুলো মনে হয় ছোটবেলার, সেই বিশ্বজিৎ বাবুর মতোই একবার তো একটা ভয় থাকে যে এবার জানি কি হবে বাড়ির লোকে কথাগুলো শুনলে, কিন্তু তারপরেও এই যে মনের আত্মতৃপ্তি, সেটা কি আর কোথাও খুঁজে পাবেন? পাবেন না তো, তাহলে ফোন করুন আর বলুন আপনার অপেক্ষার গল্প, আর সেই হঠাৎ দেখার গল্প। হয়তোবা হঠাৎ দেখা হয়েও গেছে বা হবে, সেই অপেক্ষায় রয়েছেন, কি বলবেন তখন বা কি বলেছিলেন, সমস্তটা বলতে ডায়াল করতে হবে 03812326253। রয়েছেন বন্ধু, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন হঠাৎ দেখা, আমার এক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর কি, তো উনি 89 সালে আমাদের সাথে একটা কাজ করেছিল, ইলেকট্রিকের কাজ, উনি ওনার বাড়ি হচ্ছে ইউপিতে।
0: আচ্ছা,
2: তো দেখুন দিদি ভাই,

0: এর লাস্ট কাজ উনি তারপরে পোস্টিং হয়ে যায়, তারপরে ডিপার্টমেন্ট থেকে রিটায়ারও করে ফেলেন। এবং হঠাৎ এই আমাদের আর্মি ক্যাম্পে আমি কন্ট্রাক্টরি করি, উনিও আর্মি ক্যাম্পের আর কি যেই ছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো উনি আমাদের কাজটা দেখেছিলেন একটা ইলেকট্রিকের কাজ। তো সেই সময় তার সাথে যে ভালোবাসাটা হয়েছিল, মানে গিজার আমাদের গিজার খোলা আর নামানো 20 পয়সা করে, উনি খুব আমাদেরকে বকতেন যে ধর 20 পয়সায় নামানো আর 20 পয়সায় লাগানো কত, আমি MB ভর্তি করব, কিন্তু ভর্তি করতে করতে আমার আঙুল ব্যথা হয়ে গেল। তো সেই এই 2026 এই 10/7/2026 ক্ষেত্রপাল বাবাতে আমাদের আর্মি ক্যাম্পে একটা ক্ষেত্রপাল বাবা আছে, খুব জাগ্রত দিদি ভাই, এবং উনি ঘন্টা বাবা নামে পরিচিত। তো উনি ইউপি থেকে ওনার মেয়ে ছেলে তারপরে মেয়ের বর তাদেরকে নিয়ে পুজো দিতে এসছে, আর আমরাও দিদি ভাই ওই ক্ষেত্রপালে পুজো দিতে গেছি। কিন্তু উনি আমাকে দেখে বলছে আরে প্রবীর না, আমি বলছি স্যার হাম তো দাদা আপ তো হাম পচানা নেই আপকো, বলছি আরে শর্মা সাহেব মেয়ে। তখন আমি বলছি আরে বাবরে, নিয়ে আমাকে এমন জড়িয়ে ধরেছে দিদি ভাই যে মনে হচ্ছে সত্যি করে এই মানে আকাশ থেকে মানে চাঁদ মানে আকাশটা ভেঙে পড়ে গেল, এমন ভাবে উনি জড়িয়ে ধরেছেন। তো সত্যি করেই এই যে ভালোবাসাটা,
1: এই ভালোবাসাটা অতুল আছে, একদম একদম তাই।
0: এবং এবং এত ভালো লাগলো মানে ওর পুরো, আমি যখন বললাম যে স্যার আপ তো গালি দে রা তা 20 পয়সা উতার নেগা, ওরে বাবরে হাসিতে দুজনা একদম মানে মনে হচ্ছে আমরা দাদা ভাই আর কি, এমন ভাবে বললো আরে ইয়ার। আমি বললাম যে আমার ঘরে চলো চা টা খেয়ে জল টল খেয়ে যাবেন, বলছে নেই বাদ মে আউঙ্গ বাদ মে আউঙ্গ। তারা আসবে কেন দিদি ভাই, তারা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো ঠিক আছে, এই ভালোবাসাটা আছে এটাই বিরাট ব্যাপার দিদি ভাই, এইটুকু শেয়ার করলাম।
1: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুর, অনেক অনেক ধন্যবাদ। সত্যি তাই, আপনাদের ভালোবাসার গল্পে আমাদের কিন্তু আসর জমে উঠেছে। আর ঠিক তখনই মনে হয় কত রকমের গল্প আমাদের সঙ্গে যোগ হচ্ছে একটু একটু করে। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা, কলেজের বান্ধবীর সঙ্গে দেখা, ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হবে বলে অপেক্ষা, সব মিলিয়েই হঠাৎ দেখা, ভিড়ে ঠাসা এক বিকেল। ধরুন সিগন্যালের পাশে দাঁড়িয়ে আছেন, হঠাৎ গিয়ে চোখটা থামলো এক পরিচিত মুখে। প্রথমে বিশ্বাসই হলো না, তারপর বুঝলেন এ তো সেই মানুষটা যার সঙ্গে প্রতিটা দিন কথা না বললে দিনই কাটত না। কিন্তু এত বছর পরে, খুব বেশি নয় আবার খুব কমও নয়, দুজনের দেখা হলো। দুজনেই এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর ভদ্রতার একটুখানি আসি, কেমন আছো, কেমন চলছে সব কিছু। আর এই লাইনগুলোর ভিড়ে কত না গল্প লুকিয়ে আছে, আর সেই গল্পগুলোই যখন কবিতা হয়ে দাঁড়ায় ঠিক কেমনটা হয় বলুন তো। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারো ঘর, অন্য কারোর বর, এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে এর চুম্বকটাও নেই, ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রক্তটা সেই চোখ দুটো সংসারি, বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস, নতুন মানুষ আদর করার পরে হালকা পিঠে জলাল্পনা আঁকিস, আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয় লাল টিপ সেও পরে। আচ্ছা

অমন ঝক্কি পোহায় কে তোর? খেয়ে বা এমন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা, এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি? বাজে, এখনো কি ঠান্ডা লাগার থাঁচ? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্য করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতো জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন ঝাপটে ধরে সেও, পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে? তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মার মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না কুচুনোস কেন? এখনো তো কেমন বেল্ট খড়িয়ে পড়িস, আমার বেলা চিনির বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো তার জন্য বলি শাড়ি? কাবাব আজও অমন ভালোবাসিস, মাংস খেকো নাম কি দিতাম সাথে? আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে, অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস? সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে কথায় কথায় কাঁদে? সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই? আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে তুই, এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে? নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে, আমার মতো সেও কি এমন ভোগে? শরীর খারাপ হলেই তোকে চায়, পিতখুটে সব নাম শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায়? হিংস্র মানিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা ওর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালেই। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো হয়তো নতুন ঘরে বেশি আলো, আমার মতো জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে যে অনুষ্ঠান নিয়ে রয়েছি আজ রাতে, আজ রাতে পর্বে আমরা কথা বলছি হঠাৎ দেখা নিয়ে, যেই হঠাৎ দেখাতে কোনো নাটকীয়তা নেই, শুধু রয়েছে কিছুটা কুশল বিনিময়, কিছুটা অপেক্ষা, কিছুটা ইচ্ছে। আসলে সব হঠাৎ দেখার শেষ এক হওয়া নয়। কিছু হঠাৎ দেখা শুধু মনে করিয়ে দেয় যে জীবনের একটা সুন্দর অধ্যায় একটা সময় ছিল, কিন্তু আজ সেটা নেই, সেটা শুধুমাত্রই স্মৃতি হয়ে আছে। আর হৃদয়ের চিলে কোঠা থেকে সেই স্মৃতিগুলোকে ভাগ করে নিতেই আমাদের আজকের অনুষ্ঠান। আজ রাতে পর্বে আমরা কথা বলছি হঠাৎ দেখা নিয়ে। আপনার জীবনেও কি এমন কোনো হঠাৎ দেখার গল্প রয়েছে? ভাগ করে নিন আমাদের সঙ্গে। ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, অথবা ডায়াল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402-169965 এই নম্বরে। এই মুহূর্তে বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা বন্ধু, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এর রহমান বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন, স্বাগত
1: আপনাকে। দেখুন, আমার স্কুল জীবনের একটা ঘটনা বলছি। স্কুল জীবনে যখন আমি দশম শ্রেণীতে পড়ি, তখন কিভাবে অজান্তে

0: এক ধনী দত্ত পরিবারের মেয়ের সঙ্গে আমার মন দেয় নেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমরা হচ্ছি সাধারণ পরিবার
1: হুম হুম
0: এবং রক্ষণশীল। তো সেই আমি 30 বছর আগে ঘটনা বলছি ম্যাডাম,
1: আচ্ছা,
0: সেই সময় এই যে মন দেওয়ানো, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা,
1: হুম
0: এটা অত সহজে প্রকাশ্যে বলা মুশকিল ছিল।
1: সত্যি তাই।
0: তবু আমাদের হয়ে যায়।
1: হুম হুম
0: সে আমার ঘর এসেছিল 2 বার, আর আমাকে বার আর আমাদের বাড়ি এসেছিল, কিন্তু মায়ের আপত্তিতে আমি তাকে বলেছিলাম আমাদের বাড়ি যাবে না। যাই হোক, আমাকে কিন্তু সে ডেকে পাঠাতো বারবার তাদের বাড়ি।
1: আচ্ছা,
0: তা তার বিয়ে হয়, বিয়ে হয়ে যায় 2 বছরের মধ্যে। তখন একটু ছোটতে তো বিয়ে হতো, তখন 18 বলে তো কিছু ছিল না। তো যাই হোক, আমি কলেজে উঠে গেলাম, 11-12 শুরু করলাম, শুনলাম যে একটা ওর বিয়ে হয়ে গেল। কিন্তু আমাদের এই সম্পর্কটা কিভাবে যে হঠাৎ উধা হয়ে গেল, উবে গেল, এত গাঢ় এত গভীর পবিত্র সম্পর্ক ম্যাডাম।
1: সত্যি তো।
0: অবভিয়াসলি

0: রিয়ালি বলছি আপনাকে, তো আমাদের এই সম্পর্কটা ভেঙে যাবে এটা আমি ভাবতে পারিনি, কল্পনাও তো আনতে পারিনি, দারুণ ভাবে কষ্ট পেয়েছি। তো যাই হোক, আমাদের গ্রামটা বড়, যার ফলে তার সঙ্গে আর দেখা হয়নি।
1: আচ্ছা,
0: আমি আমি অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে দেখা করে,
1: এখনো কি অপেক্ষা করে আছেন যে একবার দেখা হোক?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি বিস্কুটটা দিয়েছেন, খুব ভালো লাগলো যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমি হঠাৎ আবার তাকে একবার সামনাসামনি হতে চাই, সেই চেহারা হয়তো আমার নেই, তারও থাকবে না, বয়সের সঙ্গে সঙ্গে তো আমাদের বয়সে ছাপ পড়ে
1: ম্যাডাম,
0: পরিবর্তন তো সবই হয়। তা সেই হঠাৎ আমি আর একবার তার সামনে দাঁড়াতে চাই, এটা আমার আপনাদের মাধ্যমে জানালাম।
1: বাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, আর দেখা হয়ে যাক, সেটাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা থাকবে, শুভকামনা থাকবে। আসলে ভালোবাসার বয়স কি সত্যি মাপা যায়? এই যে 30 বছর আগে দুজন মানুষ একে অপরকে ভালোবেসেছিলেন, আজকে সময় বদলে গেছে, তাদের জীবন বদলেছে, তবু একদিন একদিন হঠাৎ দেখা, সেই অপেক্ষা, দেখা হয়ে যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি আনন্দময় থেকে জয় কুমার বলছিলাম।
1: জয় কুমার?
2: হ্যাঁ
1: হ্যাঁ, বলুন বন্ধু।
2: হঠাৎ দেখা,
1: হ্যাঁ ঠিক,
2: হঠাৎ দেখে কাউকে বন্ধু বলে মনে হয়, কাউকে মানে হঠাৎ চিনতে পারি না, মনের আবেগ থাকে, হঠাৎ দেখে কারোর সঙ্গে মানে বন্ধু ভাবে চলতেই পারি অনেক সময়, আবার কোন সময় মনের আবেগে চলতে পারি না, হঠাৎ দেখলে হঠাৎ দেখা একটা মানে মনের কি উৎসাহ মানে বলবো।
1: আপনি কারোর জন্য অপেক্ষা করে আছেন যে কারোর সঙ্গে দেখা হবে হঠাৎ করেই? অসংখ্য ধন্যবাদ বন্ধু, তিনি বন্ধু বান্ধবদের জন্য অপেক্ষা করছেন, কবে বন্ধুদের সঙ্গে দেখা হবে, সেটা হতেই পারে হঠাৎ দেখা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? না, কথা বলা যাচ্ছে না। শ্রোতা বন্ধু, আরও একবার ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3, বলবেন আপনার মনের কথা, কারণ কথা শোনা যাচ্ছিল না। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, বন্ধু আপনার কথা স্পষ্ট আসছে না, আপনি একটু ঘর থেকে বেরিয়ে না হয় কথা বলুন, নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে।
3: আমি আগরতলা বটতলা থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
1: হ্যাঁ অনিমেষ বাবু, বলুন।
3: আপনি যে টপিকটা যে প্রসঙ্গটা রেখেছেন তার জন্য আপনাকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই।
1: আচ্ছা,
3: ধন্যবাদ জানাই এই কারণে আমার আমার এক প্রিয় বান্ধবী, মানে সেটা তো আপনিও বুঝছেন বান্ধবী কিরকম হয়, যেটা আমার যেটা আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ অব্দি ছিল।
1: আচ্ছা,
3: আমি করে আমি পড়তাম রাম ঠাকুর বয়েজে, আর ও পড়াশোনা করতো নেতাজি স্কুলে।
1: আচ্ছা,
3: টিচার টিচার ছিল নেতাজি স্কুলের, আমারও টিচার ছিল নেতাজি স্কুলে, ওরও টিচার ছিল নেতাজি স্কুলে। ইলেভেন টুয়েলভে পড়াশোনা পরীক্ষা দিয়ে পাস টাস করে আমি এমবিবি কলেজে ভর্তি হয়েছিলাম, ও এমবিবি কলেজে ভর্তি হয়েছিল, দুজনে দুজনে একই কলেজে ভর্তি। তখনকার দিনে আমাদের মানে কালেকশন হয়েছে, মানে এটা তো বাকি দেখবো সবাই শুনছে, আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে বলি,
1: একদম একদম তাই,
3: তখন তো আমাদের সময় তো তখন মোবাইল টোবাইল ছিল না, তখন কাগজে পড়তে চিঠি লেখা হতো, ঠিক আছে, এই চিঠি লেখা হতো এবার আমাদের প্রেম সময় ছিল মোটামুটি আমাদের 5 বছর কন্টিনিউ চলেছে। আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল, 2000 পর থেকে মানে একটু ভুল বুঝে বুঝে আমি আর ওকে, ও আমাকে কত চিঠি দিয়েছে, ও আমাকে কত চেষ্টা করেছে আমার সাথে মিলার জন্য, কিন্তু আমি

0: আমি কোনো কিছু বুঝি মানে বিয়ে করে নি আর কি, পাস করে দিইনি।
1: আচ্ছা,
0: এরপরে ওর বিয়েতে হলো, পড়াশোনা ও ইউনিভার্সিটি কমপ্লিট করেছে, এরপরে বিয়েতে হলো, তারপর আমার নিমন্ত্রণ করেছে, তারপর আমি যাইনি। এরপরের দিন সকালে তখন 10টার সময় আমি কল্যাণ জমি গিয়েছিলাম।
1: আচ্ছা,
0: কল্যাণ জমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল, তখন ও স্কুটি নিয়ে কল্যাণ জমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, তখন আমিও দাঁড়িয়ে ছিলাম। আমাকে বলেছে যে আপনি আমাকে চিনেছেন, আমাকে আপনি বলে না, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কে? তখন ওই নামটা আমার বললো।
1: আচ্ছা,
0: বলতে আসছে যে আমি সেই ওর টিচার আই চৌধুরী। চোখের জল ছেড়ে দিল তখন আমিও, তখন আমি ওকে বলেছিলাম যে এটা আমাদের কপালে নেই, তোমারও নেই, আমারও নেই, এখন কি বলবো, কি কি করবো, মানে আমার একটা জরুরি কাজের দরকার ছিল ওই দিন। আমি ওর কাছ থেকে আমি ফোন নাম্বারটা নিয়েছি, মোটামুটি ভালোই কনসালটেশন চলছে, ওর ছেলে আমার মেয়ে, আর ওনার আমার যে বান্ধবী ছিল সেই বান্ধবীর হাজবেন্ড নেই, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে।
1: আচ্ছা,
0: ওই দুঃখ, অনেক দুঃখ প্রকাশ টকাশ করলো, আমার বাড়িতে আসলো, তো এসে কত কথা বললো, এখন আমি ওর বাড়িতেও যাই, ওর বাড়িতে আসি। এখন শেষ প্রস্তাবটা আমি আপনাদের কাছে বলি, আমাদের যে সম্পর্কটা হয়নি, এখন ওদের ছেলে মেয়ের সম্পর্কটা আমি তৈরি করবো।
1: বাহ, দারুণ ভাবনা আপনার, ভালো থাকবেন বন্ধু, ভালো থাকবেন, কি অসাধারণ ভাবনা তার। নিজের ভালোবাসা হয়নি তো কি হয়েছে, ছেলে মেয়েদের ভালোবাসা অটুট থাকুক, আর এভাবেই অটুট থাকুক হঠাৎ দেখার গল্পগুলো। হঠাৎ দেখা বললে কি মনে হয়, সেই ভালোবাসার মানুষটির কথা, সেই অপেক্ষার কথা, যে অপেক্ষা হয়তো বা আমরা মনের কোহিনে করছি, কাউকে বলা যাচ্ছে না কিন্তু মনে মনে করে যাচ্ছি, সেই মানুষটির সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে যাক, কথা হলে হোক না হোক, একটাবার দেখতে পাবার তৃষ্ণা। আর হঠাৎ দেখা আমরা যার হাত ধরে শিখেছি, তিনি তো আমাদের রবি ঠাকুর, তাই চলুন ফিরে যাই তার কাছেই। আজ রাতে আবারও আশ্রয় নেই তার দুয়ারে।

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন মুখখানি গোড়ে। মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার কাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল বাইরের দিকে তাকিয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে

অত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর থেকে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললি মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত খাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম বলব। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপর বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।

0: দেখতে দেখতে আজকে রাজরাতের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। আজ হঠাৎ দেখা নিয়ে কত রকমের গল্প শুনছি আপনাদের কাছ থেকে। কোথাও পুরনো বন্ধুর সঙ্গে দেখা, কোথাও প্রথম ভালোবাসা, আবার কোথাও বহু বছর পর কোনো প্রিয় মানুষের সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎ। একটা বিষয়ে কিন্তু সব গল্পেই মিল আছে, যে হঠাৎ দেখা শুধু একজন মানুষের সঙ্গে হয় না, অনেক সময় সেই অনুভূতিগুলির সঙ্গে হয়। বহুদিন পরে সেই পুরনো জায়গায় গিয়ে সেই পুরনো মানুষের গল্পে সেই পুরনো কথাগুলি মনে করা আমাদের জীবনের পেছনের দিনগুলোতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। আর জীবন, জীবন তো প্রতিদিন আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপরেও কিছু মানুষ, কিছু মুহূর্ত, কিছু স্মৃতি কোনো দিনই পুরনো হয় না। তারা ঠিক সময় মতো ঠিক কোনো এক মোড়ে আবার কিন্তু আমাদের কাছে ফিরে আসে। আর আপনার জীবনেও যদি এমন কোনো হঠাৎ দেখার গল্প থাকে, অনুষ্ঠানের শেষ মুহূর্তগুলিতে ভাগ করে নিন সেই গল্পগুলো, কারণ আমাদের রাজরাতে পর্ব এখনও শেষ হয়নি। সামনে আছে আরও কিছু প্রিয় গল্প, আপনাদের গল্প, সেই গল্পগুলোর অপেক্ষা করছি। ডায়াল করবেন 0381-232-6253। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কি আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: ম্যাডাম, গল্পটা তো খুব সুন্দর গল্প চলেছেন।
0: কে বলছেন?
1: আমি বাবুল দা বলছি।
0: বাবুল?
1: হ্যাঁ।
0: আচ্ছা বাবুল বাবু, বলুন।
1: আপনাদের অনুষ্ঠানে আমি শুনতাছি, আপনাদের ইলেকট্রিক কাজও চালাইছি, আপনাদের গল্প শুনতাছি।
0: আচ্ছা।
1: তো আমার জীবনে অনেক একটা হঠাৎ করে পাইছিলাম, তো এমন একটা লোক পাইছি আমি, কিন্তু সেদিকে আমার এত মন গেছে,
0: আচ্ছা,
1: আমি কখনো তারে বলতে পারলাম না।
0: আচ্ছা, সেই মানুষটি কে?
1: সেই মানুষটি আসুন, আজও আমার সাথে আছে লোকটা।
0: আচ্ছা।
1: তো অনেকে বন্ধু আমার আসিল, বন্ধু বলছে,
0: বন্ধু রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলুন, না হলে কথা বলা যাচ্ছে না।
1: হ্যাঁ, বন্ধু বলছিল এদিকে তুমি যাবে না, আমি যাবো এদিকে, আমার পছন্দ হয়েছে। তা আমি বললাম, বন্ধু আমারও পছন্দ হয়েছে, বলো কি করা যায় বা। আমি বললাম, না বন্ধু যখন বললো বন্ধুর পছন্দ হয়েছে, ঠিক আছে তুমি অন্যকে নিয়ে যাও, গিয়ে ফিরে আমি অন্যদিকে যাবো।
0: আচ্ছা, তো সেই প্রিয় মানুষটির সঙ্গে দেখা হলো কি?
1: হ্যাঁ দেখা হলো।
0: আরে বাহ, কি অসাধারণ। প্রিয় মানুষগুলোর জন্য আমরা হঠাৎ দেখতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, তারপর যখন দেখা হয় সেই অনুভূতিটা কথায় ব্যাখ্যা করা যায় না, আমরা কথা হারিয়ে ফেলি। বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে রাত 10:42 হয়ে 43 সেকেন্ড, এখনও সময় রয়েছে আপনাদের গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। যে বিষয়ে আমরা আজ কথা বলছি সে বিষয়টি হচ্ছে হঠাৎ দেখা। হঠাৎ দেখা, এমন কোনো হঠাৎ দেখা যেই হঠাৎ দেখায় আমরা বলে দেব আমাদের মনের কথাগুলো, যেই কথাগুলো আমরা বলতে পারিনি, তার জন্য মনের ভেতরে একটু একটু করে চাইছি যে আরেকবার দেখা হোক, দেখা হয়ে যাক। চাই তো, আর তখন কি বলা যায় বলুন তো? সেই মানুষটিকে, যে মানুষটিকে অনেক দিন ধরে কথা বলা যায়নি, সেই কথাগুলো আমরা জমিয়ে রেখেছি মনের গহীনে, আর পাশাপাশি মনে মনেই একটু একটু করে প্ল্যান করছি যে আরেকবার দেখা হোক, তখন স্ট্রেট কাট সেই কথাগুলো বলে দেব। হ্যাঁ, সেটা ভালোবাসার কথা হতেই পারে,

0: সেই নির্মলেন্দু গুণের কাছে যদি আমরা তখন আশ্রয় নেই কবির কাছে, তাহলে কবির কথায় বলতে হবে, আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেট কাট, ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাকড়ে দেখাবো প্রেম, ভালোবাসা বক্ষ চিরে। দেয়ালে টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের প্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসার ছায়া ফেলিয়াছে। এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও, মূর্ছা যাবে, জাগাবো না, নিজের শরীর দিয়ে কফিন বানাবো, ভালোবাসি বলে দেব স্ট্রেট কাট, আবার যখনই দেখা হবে। মনে থাকবে তো? আবার যখনই দেখা হবে তখন বলে দিতে হবে ভালোবাসি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? আরেকবার নামটি বলবেন বন্ধু।
1: দুঃখ, বন্ধুর লগে দেখা হলেই দুঃখ বেড়ে যাবে, ঠিক না?
0: একদম একদম একদম বন্ধু, নামটি আরেকবার বলবেন।
1: 99.29 দুঃখী, হঠাৎ দেখা মানে দুঃখ। আমার একটা বন্ধু ট্রেনের ড্রাইভার ছিল, মালদা হারু, বাড়ি একজন রোড সাইড এর সামনে ট্রেনের ড্রাইভার, ও আমাকে দেখে ডাক দিচ্ছে, ও দিলীপ, ও দিলীপ, হঠাৎ তুলে দেখি ও কফি নাকি চা খাচ্ছে, আমাকে নিয়ে গিয়েছে ওখানে। আমি চা কফি খেলাম, অনেক বন্ধু হাসাহাসি করলাম, আমাকে বলো তুই তো রান্না করতে পারিস ভালো, তো আমি বলে কি, আমি বলে আগে চা বানাই, তো চা তো বোম্বাইতে সাহেব লক্ষ্মীকান্তি বানাইছাম, শুনুন তো।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: চা মাস্টার ছিলাম তো লক্ষ্মীকান্ত।
0: আচ্ছা,
1: সারাদিন গান শুনি, তিনটা অবধি শুনি, ঘুমাই মাত্র 4 ঘন্টা।
0: আচ্ছা,
1: মায়ের তুই আপনি দিল মে ছুপা হুঙ্গা, এই গানটা তো উদিত নারায়ণ গেয়েছে, গানটা আপনি শুনছেন কি?
0: হ্যাঁ হ্যাঁ শুনেছি, আপনি গল্প বলুন বন্ধু, তারপরে কি হলো?
1: কর্তৃক শুনবেন, এই গানটা আমার কাছে ছিল, রেকর্ড হারিয়ে গেছে, এরকম 24টা গান ছিল, লতা আশা উষা গান ইলিয়ানি। এখন
0: আর হঠাৎ দেখার জন্য কার সাথে অপেক্ষা করছিলেন হঠাৎ দেখবেন বলে? কোন বন্ধুর সঙ্গে? কোন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন?
1: নিজের গান ছিল সোনালী রাতের রূপরাঠ, এই গানটা আমার কাছে আছে, এখন নেই।
0: বন্ধু আমার কথা শুনতে পাচ্ছেন আপনি?
1: বলেন বলেন না,
0: বলছি আমরা একটু বিষয়ে কথা বলি, সময় হাতে আর নেই বেশি।
1: না বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ দেখা মানে তো দুঃখী, তো হঠাৎ অনেকের সাথে হঠাৎ দেখা হয়
0: না, হঠাৎ দেখা মানে দুঃখ নয়, হঠাৎ দেখা।
1: একটা ছোট মেয়ে ছিল, 1 মাস 2 মাস আগে দেখা হয়েছিল, তো ও ঠাকুরকে বাতাসা দিবে, আমরা তোমার তুমি তোমার মনে যে কোনো একটা কথা বলে ছিটি দো, ও ছিটি দিয়েছে আর বাতাসা ঠিক আমার হাতে এসে পড়েছে, আমি ওর সামনে বরফ খেয়ে নিয়েছি।
0: আচ্ছা বাহ, দেখলেন তো, হঠাৎ দেখা মানেই কিন্তু দুঃখী নয়, খুশি। হঠাৎ দেখা মানেই অনেক রকমের অনুভূতি। আর আজকের হঠাৎ দেখা নিয়ে আপনাদের এই গল্পগুলো, অনুভূতিগুলো আমাদের সঙ্গী হয়ে উঠল, কত স্মৃতির সঙ্গী হতে পারলাম আমরা, তাই না? কেউ ফিরে গিয়েছেন শৈশবে, কেউ খুঁজে পেয়েছেন পুরনো বন্ধুকে, কেউ আবার মনে মনে দেখা করেছেন এমন একজনের সঙ্গে যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ আসে, আবার হঠাৎ করেই হারিয়ে যায়, কিন্তু কিছু দেখা কখনো শেষ হয় না, সেগুলো বেঁচে থাকে স্মৃতিতে, গানে, গল্পে, কবিতায় আর হৃদয়ের ছিলে কোঠায়। হয়তো আগামীকাল, হয়তো কোনো এক অচেনা শহরে, কোনো স্টেশনের প্ল্যাটফর্মে, কিংবা কোনো শান্ত বিকেলে আপনার কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। আর যদি সত্যি হয় তাহলে একটুখানি হাসবেন, কারণ কখনো কখনো একটি হাসি হাজারটা না বলা কথা এক মুহূর্তে প্রকাশ করে দেয়। আজ বিদায় নেবার আগে রবীন্দ্রনাথের সেই চিরকালীন অনুভূতিটাই আমাদের মনে পড়ছে বারবার, যে

আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? হয়তো না। কিছুদিন, কিছু মানুষ, কিছু ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আজকের মতো বিদায় নিচ্ছি আজ রাতে পর্ব থেকে। তবে যাবার আগে একটা ছোট্ট কথা, যদি আবারও কোনো মুহূর্তে হঠাৎ দেখা হয় সেই চেনা মানুষের সঙ্গে, তাহলে যেই কথাগুলো মনের ভেতরে চাপা ছিল স্ট্রেট কাট বলে দেবেন, সেই নির্মলেন্দুগুণের কবিতাটির মতো যেটা শোনালাম একটু আগে। আর তাহলেই দেখবেন জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না। পরবর্তীতে দেখা হোক বা না হোক, সেই কথাগুলো জমে জমে আপনার মনের মধ্যে আর পাহাড় বানাবে না। সেই পাহাড়টা যেটা আপনি বয়ে বেড়াচ্ছেন এতদিন ধরে, সেই পাহাড়টা কিছুটা হলেও নামবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আবারও এমনই কোনো এক আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে কথা হবে। প্রিয় মানুষদের সময় দিন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। আর যদি হঠাৎ আবার দেখা হয় তবে এই গানটির মতোই কথা হবে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চয়ন্ত। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরুক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। সকাল 7:45 শুনবেন অভিজ্ঞাপন। সকাল 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি, উপস্থাপনায় সুস্মিতা আচার্য। সকাল 9:10 নিউজ হেডলাইন্স। সকাল 9:12 শিশুদের জন্য অনুষ্ঠান, সঙ্গে থাকবে আরজি নিবেদিতা। সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকবেন আরজি নিবেদিতা। সকাল 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব, এরপর তার বাংলা ও ককবরুক অনুবাদ। বেলা 2:30 বাংলা নাটক পানি প্রার্থী ও পিতা ঠাকুর, প্রযোজনায় পূর্ণিমা বিশ্বাস। বেলা 3:00 আজকের অতিথি সঙ্গীত শিল্পী ডক্টর সুকৃতি মজুমদার, উপস্থাপনায় আরজে শর্মিষ্ঠা। বিকেল 4:00 আজকের অতিথি শুনবেন, তার আগে বেলা 3:58 নিউজ হেডলাইন্স। সন্ধ্যে 5:00 আরাধনা পর্ব শুনবেন। সন্ধ্যে 5:30 আপনার পছন্দ আমার গান। সন্ধ্যে 6:30 পদ্মাপুরাণ, প্রসঙ্গ মনুষার অভিশাপ, পরিবেশনায় মীনা রানী দেবনাথ এবং সম্প্রদায়। সন্ধ্যে 7:00 ককবরুক অনুষ্ঠান। রাত 8:00 মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরুক অনুবাদের পুনঃসম্প্রচার। রাত 9:02 হাত বাড়ালেই বন্ধু। রাত 9:30 আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আরজে চিন্ময়। আর রাত 11:00 থেকে আবারও দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি।

এবার জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে এক সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি

জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস।

আর এবারে আপনাদেরকে বিদায় জানানোর পালা। আজ রাতে বিদায় নেবার আগে সবাইকে আবারও বলা, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই বলে আমি আরজে শর্মিষ্ঠা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাইকে শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03।